আকাশবাণী বিলোনিয়া, আজ শুক্রবার, 10ই জুলাই 2026 খ্রিস্টাব্দ, 25শে আষাঢ় 1433 বঙ্গাব্দ। আমার কাছের এবং দূরের সকল শ্রোতাবন্ধুদের আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডিউলেশন প্রচার তরঙ্গে। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 6টা বেজে 4 মিনিট হয়ে 3 সেকেন্ড।

आकाशवाणी बिलोनिया এখন অমৃতবাণী শুনুন। আজ শুনুন চিত্তরঞ্জন দাশের লেখা থেকে পাঠ।

হোমস সাহেব বলেন যে ভারতবর্ষের 31 কোটি অধিবাসীর মধ্যে অতি সামান্য কয়েকজন লেখাপড়া জানে। আমি মানিয়া লইলাম। ইহা দ্বারা তিনি আমাদিগকে বুঝাইতে চাহেন যে যাহারা লিখিতে পড়িতে জানে না তাহারা অযোগ্য, তাহাদের নিজেদের কোনো বিবেক বুদ্ধি নাই, কোনটা ভালো আর কোনটা মন্দ তা তাহারা বিবেচনা করিতে পারে না। কিন্তু আমি সে কথা মানি না। অবশ্য ইউরোপের কথা বলিতে পারি না, তবে আমাদের দেশের বহু নিরক্ষর ব্যক্তিকে জানি যে তাহারা ব্যবসা বুদ্ধিতে বেশ পরিপক্ক। কে তাহাদের মঙ্গলাকাঙ্ক্ষী ও কে তাহাদের শত্রু তাহা তাহারা বেশ বুঝিতে পারে। স্যার আর্চি বার্কমায়ার অথবা আমাদের কেহ তাহাদের বন্ধু কিনা তাহা তাহারা ভালোরূপই জানে। সে কথা বুঝিবার বিচার বুদ্ধি তাহাদের যথেষ্টই আছে। আর যদি তাহারা মূর্খ বর্ণ জ্ঞানহীন বলিয়া তাহাদিগকে উপেক্ষা করিতে চাহ, তবে আমি বলিব, এতদিন কেন তাহাদিগকে মূর্খ করিয়া রাখিয়াছ? 150 বৎসরের শাসনের পরও যদি দেশের জনসাধারণ অশিক্ষিত রহিয়া থাকে, নিজেদের প্রতিনিধি নির্বাচনের ক্ষমতাই তাহাদের না থাকে, তবে এত দীর্ঘকাল ধরিয়া গভর্নমেন্ট কি করিলেন? শুধু এই ব্যাপার উপলক্ষ করিয়াই বলিতেছি, আমাদের বর্তমান শাসন নীতির সংস্কার যে অবশ্য প্রয়োজনীয় তাহা স্বীকার করিতেই হইবে। এই শাসন নীতির পরিবর্তন হওয়া চাই। আমার দৃঢ় বিশ্বাস, শাসন রীতি পরিবর্তন ঘটিলে, স্বায়ত্ত শাসন প্রবর্তিত হইলে অদূর ভবিষ্যতে ভারতবর্ষের এমন অবস্থা ঘটিবে যে ভারতের কোন স্থলে একটি নিরক্ষর লোকও দেখা যাইবে না। আমি নিশ্চয় করিয়া বলিতে পারি, আমাদের মঙ্গলার্থে আমাদিগকে যদি ক্ষমতা দান করা হয়, তাহা হইলে অচিরে আমাদের দেশের লোক পৃথিবীর অন্যান্য স্থানের অধিবাসীর অপেক্ষা উন্নত মনা বলিয়া পরিগণিত হইবে। আমাদের দেশের জনসাধারণ অশিক্ষিত বলিয়াই আমরা এমন প্রবলভাবে স্বায়ত্ত

শাসনের দাবি করিতেছি। আমরা সর্বদাই বলিতেছি আমাদের ক্রমোন্নতির পথে বাধা পড়িতেছে, আমরা বলিতেছি আমাদের শিশু জাতীয়তার কণ্ঠ রোধ করা হইতেছে। আমাদের দেশে একদিন যে উন্নত শিক্ষার প্রচার ছিল, আমরা সেই শিক্ষা সেই জ্ঞান ভাণ্ডারের উত্তরাধিকারী। যে আধ্যাত্মিকতার অনন্ত ভাণ্ডারের চাবি আমাদের হাতে আছে, আমরা তাহার দ্বার মুক্ত করিয়া সমগ্র বিশ্ববাসীকে সেই অপূর্ব ভাব সম্পদ বিলাইতে চাই। সেই অগ্নিকে আমরা পুনরায় প্রজ্বলিত করিতে চাই, স্বায়ত্ত শাসন ব্যতিরেকে তাহা সংসাধিত হইবার নহে। যিনি এখন স্বায়ত্ত শাসনের পক্ষে দাঁড়াইবেন, তিনি ভারতীয়ই হউন বা ইউরোপীয়ই হউন, তিনি মনুষ্যত্ব ও দেবত্বের অনুবর্তক বলিয়া মনে ভাবিব। এ দেশবাসী ইংরাজগণের সে সুবর্ণ সুযোগ রহিয়াছে। ময়মনসিংহে

অমৃতবাণীতে শুনলেন চিত্তরঞ্জন দাশের লেখা থেকে পাঠ, আকাশবাণী বিলোনিয়া।

আকাশবাণী বিলোনিয়া, এবারের নিবেদন সুরঞ্জলি। নতুন দিনের এই পবিত্র প্রভাতে ভক্তির সুরে মনকে শান্ত ও নির্মল করার সময় এসে গেছে, আর সুরঞ্জলির এই অনুষ্ঠানের মধ্য দিয়েই আমরা ভক্তিগীতি শুনে মনকে নির্মল এবং প্রশান্তিতে নিয়ে যাব। আজকের শিল্পী রাজা গুহ।

সুরঞ্জলিতে এতক্ষণ শুনলেন ভক্তিগীতি। শিল্পী ছিলেন রাজা গুহ। আকাশবাণী বেলোনিয়া। এখন ককবরক অনুষ্ঠান হায়ুংনি খরাং আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

কাহাম, আকাশবাণী আগরতলা। তিনি ফাসাল, তাল্লুং তালনি সালচিচুকু শালমারি, চিবরিরা থামচিবা ত্রিপুরা বিশিখং, জুলাই তালনি সালচি শালমারি, নৈশাই নৈচি দগ ইংরেজি বিশি। চীনা পান্দা নৈরা থামচি দগ পয়েন্ট ব্রে মিটার্স এবার সাশাই নৈরা দগ চিচুকু কিলো হারচ আওয়াইনি তঙ্গ। যতনি ফাচিং ফুংগুচাং জরানি খা কাহামিয়া ফরে তাবক চ্যাং জাগ চিনি তিনি ফুংনি কক বরক আওয়াই পান্দ হায়ুনি খরাং আও জং তিনি ও শালব্রুমনি হাই খালায়ন তিনি হায়ুনি খরাং পান্দাও কক কাহাম জং তিনি কক কাহাম খালায়ন মহাত্মা গান্ধী শালাং মানে কক র ব শালাঙ্কা আমো হাইকাইনে থই দি জেফ্রো ন থই ফানো কাহামকে থই মান্নায় আমা হাইকেনো

गोरों उन्दि एबा सोरोंदि जेफुरु नों जत जरावनो गाहामके बांचिनानि एबा थांगै तंनानि मान मानता माननानि गाहायके निनि पैतनो निनि वान सुखमा निनि वान सुखमा अलखे निनि खरां अंग তাই নিনি অখরাং নিনি আ যত থিনাঙ যে নং খলাইনানি মচুমানি আমরক নো খলাইরেনানি বাগৈ নন বুসকাঙ্গি তলাঙ্গি থাঙ্গ বতেই বসাকা হায়ং হা ফিলজাকমা হাই নং ব নিনি তমং নো ফিলিমানো কেবেল জারং নো এবা খা কেবেং রগ্ন এবার খা কবাই রগ্ন বইনি নাকার নানি খাইদি বইন নাকার খেছে নাকার জাগনাই তে খা কোয়ার অঙ্গে মানাই সা কতর ন ফান গনাং অঙ্গে মেয়া বখানি ফানছে ফান গনাং অঙ্গ সাকনি বরম ন খাতি হই তনথাই কলায় তামনি হনমালে আ বরম নাইসে ওয়াইসালে চিনি লংমানো গচুগ তিসাওই দলাঙ্গ শালব্রম নৃদি সরংমানী বিশিন তৈন নং বসগাঙ থাঙ্গে মানায়

আচ্ছা, নাংকুক মা সাল তঙ্গ আবো অংখা নিকোলা টেসলা সাল হই নিকোলা টেসলা খরকসা বরক নি বুমুংসে তে তিনি বিনি আচাইমা সাল ক্লায়ো ব আচাইয় 1856 বিশিও তে ব সাব নিকোলা টেসলা ব অংখা খরকসা ইঞ্জিনিয়ার তে সুনামনাই মানে সুনামনাই ফিজিসিস্ট তে ব ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তে ব চিনি লাইবুম কাশে বেলাই খেন নাংকক মানে সামং খ্লাই কলাংলাংখা ব সার্বিয়ান আমেরিকান হাস্তেনি বরক তে বন সিনি জাকমানি কাইসা সামুংখা চং ফেরাং নতুই এবা আবো ইংরাজি কক থাইবাই সানা থাকায় অল্টারনেটিং কারেন্ট ক্লাইসা কক বাই চং ফেরাং কাইসা থাইনি সিমি হাকসাল থাইও চং ফেরাং রহর থানিও বিনি ইয়াক দঙ্গ বন সামনাই তে তাবুক চং নগ হন্দি রংনগ হন্দি হসপিটাল রগ হন্দি বানিয়া খ্লাইথেন যত থায়ন চং যে চং ফেরাং সামুগ থেবাই তংমানি চং ফেরাং মানি তংমানি আবো নিকোলা টেসলা নি সামুং নহানি মানো অবাই কে তঙ্গ তে ইসা 1965 বিশিও ভারত হাস্তে ও পুইলা এনসিসি কলেজ চেংজাখা মধ্যপ্রদেশ নি গোয়ালিয়র অবহাই কেন তঙ্গ বিশি 1806 ও ভেলোর তাবুক নি অজরা ও তামিলনাডু ও ক্লাব শিব শঙ্করাক রক যে ভারত হাস্তে ইংরেজ রক বাই তেই দুলি চা তংফ্রু ও আফ্রো পুইলা বড় খরাং তিসামানি তে আফ্রো নি সিমিন ভারত হাস্তে ফিয়ক মুংনি লামা ও হিমজা কাহানি সাজাগ অবহাইকে তঙ্গ 2006 বিশিও ভারত হাস্তিনি মুম্বাইও কাইসা বেলাই কেন কতর ওয়ানামা সিংসা রেল মালখুং ব্লাস্টংমানি তে আরো বেলাই কেন ওয়ানামা সিংসা যে খ্লাইনে বরক গবাং মা থেকে বহনেই সাজাখা অবাহাইকেন তঙ্গ 1946 বিশিও যে চিনি ভারত হাস্তিনি পুইলা এসেম্বলি নক এবা কনস্টিটুয়েন্ট এসেম্বলি হিনমানি আবো নি যে রায়দা এবা সামুং রক চেংজাখা চিনি ভারত হাস্তেও যে কেরং রায়দা সুনামনানি আজে তিয়ার খ্লাইমুং তিনি নি সাল 1946 বিশিও চেংজাখা আবো হাইকেন চং যে বিশি ব্রুম ব্রুম জানুয়ারি তালনি নৈজি দক সালমারিও চং পালাইলাইমানি তিনি নি সাল ন চেংজাগ ফারিকে আসুক জরা নচং খানা লাইসিনাই লাইবুমানি ককরক চং তাবুক সা খামক্রাইনি কক খানানানি ফাইচিং থাংলাইনাই চং দিনে খানালাইনাই এস এল ই হিনে চং সালাইমানি এবা সাইমানমানি আবো তামো এস এল ই নি ফুল ফর্ম কা সিস্টেমিক লুপাস এরিথেমাটোসিস তে অবো কক বিনি বেমার নি বুমুং খানা থাকে বেলাই কেন কুতুক ফিয়াবা অব ক্লাইসে কক বে বুঝিনা থাকে অব চিনি বসাগ চিনি ইমিউন সিস্টেম হিনমানি ইয়াকবা চিনি ইমিউনিটি চং যে বেমার রক বাই সলাইনানি বাকি ফান টংমানি আবো দেরামুং অংমানি অটো ইমিউন ডিজিজ হেন আবন হিংকাই অরতামং হংকাই চিনি বসাগ বিশিংনি যে ইমিউন হিনমানি আজে বেমার রক বাই সলাইনানি ফান আজে সেলস টংমানি আবো চিনি বাই থাংনি বসাক বিশিঙ্গন আবো তিসা অ্যাট্যাক লাইয়া বা চপরগ হিনমু হিংকা অবো বাহাইকে ওং আবো তাবুক ফানো সরাই সরাইকে সাইমান ছুগিয়া ফিয়াবা কাইনি কাইথাম কক টঙ্গ আবো অংমানি উগলগ অঙ্গি মানো চিনি মা ফানি থানিও তংখাংকে বসাবতিনি আরো ব অঙ্গি মানো তে চিনি জুদা জুদা বিথি বরাই চামানি বিশিং দিখেব চং তুমুং বেলাই বেমার গনাং ইয়াকবা সাক চায়া অঙ্গিনাই জুদা জুদা বিথি বরাই চাইমা তংখাংকে ব অঙ্গি মানো হংকাই চিনি বিশিংনি যে হরমোনাল ইমব্যালেন্স ইয়াকবা চিনি বসাক বিশিংও যে চায়া অংমারক চিনি হরমোনস রক কাহামকে সামুং খ্লাইয়া হংকে বঙ্গি মানো হ্যাঁ কৈতে কাইসা অংখা চং

0: 나라에는 진이 한국에 관한 반도 호구안이고 디니 호구안이고 그중 카나라에는 타일릭 가이맨으로 있고 아우 증 타일릭 저도는 신이라요 타이 타일릭 노증 자오 타일릭 고통어 비타민 이 아이론 대 카르보하이드렛 아버님 바기 진이 샤캄니 바기 어머럭 저도는 나고 সাজাকতঙ্গ থালিকন হর চা খাঙ্গাকে চিনি বহগ নিবাগে বেলেখেন কাহামঙ্গ তাই থালিকন চং পদরে পদ সামঙ্গ ফুনাঙ্গ থালিক চং মুই সঙ্গে বচাও তাই থালিক কমন মনো বচাও চং তিনি খানালাইন থালিক কমন জামানো রগইন তাই অ থাইলিক ন কাইনে নি গাই ভাই খাইনে না অবনে কিছু খানা লাগে না জরা কিছু চানি বেশি মনো ভগবানের রাইজাতেই থালিক কাইনে নি বাগাই সাজাক তঙ্গ তোমার ইংনা নাংনাই ব্রিচি বা ফারেনহাইট তাই হা চোখ সুরস্র হা কচাক ইংনা নাংনাই তাই হাও হাচিং আসে গরিথা অমহাই হিংকেন চাও থালিক কাইনে নিহিংকাই থালিক ফাং বাই থালিক ফাং জালনা নাংনাই চার মিটার হেকাবা 8 মিটার অবনিয়াগুলো হাকর খুরনানি হাঙ্কাকাই তালছানি সেকাংন খুরনা নাংনাই কেবেন কোয়ার এংনা নাংনাই ফুট কাইথাম আরো যেন ইউরিয়া পটাশ তাই মুসকি গ্রান রুই যেন হান তস খাই তন্মানো তাল সাও জেব্র যেন থালিক কাইনানি আপ্রু হাই যেন আমনো আহান রফ রফ খাই তন্না নাংনাই আবুনি আগুল হাই ফাংচারা থালিকনি ফাংচারা আবু তুবুই কাইনে নাংনাই ফাংচারা কাইনানি দাল নেই তঙ্গ দালসা হাঙ্কাই টিসু কালচার খালাইজা ফাংচারা তাই দালসা হাঙ্কাই থালিক বুফাংনি যে থালিকনি গোলা বহনো বাক্সা হাঙ্কাবা আর থালিক আফাংনি বদল নতুই যে কাইমানো থালিক বমুক ভাইজাক আর থালিক বমুক ভাইজাক নাঙনো মুকসা তাই কারাসাসে বলাই গলাই ভাইজাক হাঙ্কাই যাকে হনে সাজাক দঙ হাই থালিক কাইনানি পুরো হনগাকাই আপনো ফবনা নাই নাই ফবনা পুরো হাই যেন ওরি রক চায়াতই আপন বাকে বেবি স্টিন সাপলি রেনা নাই মৈতনা রঙা নাই বেবি স্টিন রেনা নাই 2 ml লিটার কাইসার দই সাপলি রেনা নাই হাই হাও সাপল বাই মানে ইয়া গুলো ন যেন আবো থালিক ন কাইনাই আপুর হাই যেন হা ফবই জাবরা ববরা গরি খাই যেন আবন বেড়া দমে রেনা নাই বন মশক চায়াতই থালিক বলাই ফাইকাকাই যে বলাই গথই ইংজাক হায়াকে বা কর্মংজাক আবরং যেন রাউই রেনা নাই থালিক বুফাং থালিক অঙ্কর গাঙ্গাকাই আপুর যেন ওয়া বাইকে কাই রেনা নাই থালিকনি বুতাং কলাই ফায়ানি বাগাই আমা হাগে থালিক ন কাইখাঙ্কাই যেন লাইতে সাকাই ন থালিক ন যেন কাই চাইমানো আসে কবনি মুখে তাই আসে কে নাইকানি খাইনানি নাইগে আশেক জরা যেন খানালাইকা থাইলিক কাইমানো রোগীকো তাবুক যেন খানালাইনে কক থমর
1: ককথুম পৈলা খানানাই জুন তালনি থানাই লাইথাংনাই তালনি 23 সালমারিও কাইসা সাকলাই মংরমানি ত্রিপুরা ট্রাইবাল ওয়েলফেয়ার রেসিডেন্সিয়াল এডুকেশনাল ইনস্টিটিউশন সোসাইটি নি ফাইজিং তিখাই কাইদক একলব্যা মডেল রেসিডেন্সিয়াল রংনগো এডমিশন লংনা হিনি সাজাকমানি আবনো হাইনো হাই 23 সালমারি ফলগে রিজাক ফিকা সালমারি তে চি চিসা সালমারি ফলগেরি জাখা

0: अरो क्लास सिक्स एडमिशन नि बागै साखलाइजाकमानि बे बागै बोरै तेचला रग्न खबै क्लास सिक्स सारा थामजि दक बुक्चा आजुक थाय यो एडमिशन हारिमानो तै अबन कारिब बुरातालिनि रेसिडेन्सियल स्कुल क्लास सिक्स तेसा एडमिशन हारिमानो अरो चला तै बोरै रग न खबै बे बागै कायदकचि बुक चाचुक थाय एबा सिट तो एडमिशन हारिमानो अरो आमजक मुंग्रिमानि बिसिंति से माननाय हंखाय अबनि बागै रेजिस्ट्रेसन एबा कयब्लाय रेनानि बागै बरकनि पाइथाक सालमारि रिजाखा अ ताल जुलाइ तालनि नैजिसा सालमारि जरा ते आमजक मुंनि सालमारि ओंखा जुलाइ तालनि न नैजिदक सालमारि आबंखा ककति सालो जरा ओंखा फुंनि दामजिसानि सिमि दिपरनि दामसा जरा दाम नै जरातै आमजगमुं ओंनाय ते आमजगमुंनि पुइला मेरिट लिस्ट नखनाय अगस्त तालनि बा सालमारिव आब ओंखा एकलव्या मडेल रेसिडेन्सियल स्कुलनि नोटिस बोर्ड बनायमानो ते ट्राइबल वेलफेयर डिपार्टमेन्टनि वेबसाइट बनायमानो बरकनि वेबसाइट ओंखा https://twd.tripura.government.in
1: यगो कैसे तंग अब हंका कै त्रिपुरा टीचर्स नॉन गवर्नमेंट एनजीओ नि अब हंका बरकनि कब कैसो साखलाइ जखा जे তাকলাই বিশিব যে বড়র মাধ্যমিক আমজমুঙ্গ গাহামকাই পাস খাই যাক বরগ্ন সকাত রেজাকান আমহাকাই কয়বলাই রেনা নাংনাই আপনি বাকে তাই খরক চিসিনি বড় রগ্ন অ ম সকাত বাগ জাগান আপনি বাকি সাজাকা কয়বেলাই রেনানি বাকি তাই বংনি আরও ফাইয়ে বরক বরক বাই মালাইব মানু মালাইনানি জরা হাঁকাই ফুংনি দামচিসা নিশিমি বরক বাই মালাই মানু তাই মৈতুনা রাংনা নাংনাই খরক স্মৃতি আমার রং নন সকাত রাজাঙ্গনে
0: কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন এবার বাথংসাকে AICTE নি বিশিন্তিখাই ভারত সরকার বাই গোসিজাক কলেজ রগ পরিতংনাই রগনি বাগই স্কলারশিপ কাইসাংখা অর কানিতঙ্গ কাইসাংখা সরস্বতী স্কলারশিপ অবকে বুড়ি রগনি বুড়ি রক নিবাগৈ যে বিবিএ বিসিএ এবা বিএমএস পড়ি তংনাই রক ফিয়াবা বরকনি নুখুংনি বিশিবা বিশিসানি আজিমু কাইচার লাখ এখাবা 8 লাখ নি বিশেঙ্গি মাংলাক তে কাইসা তঙ্গ আবংখা ইয়াশাস ভি স্কলারশিপ অবংখা বুড়ি তে চলা পড়ি তংনাই এখাবা রংসরং তংনাই রকনি বাগৈ ন টেকনিক্যাল এডুকেশন ফার্স্ট ইয়ার ডিপ্লোমা এবার ডিগ্রি পরিতংনাই তেই সেকেন্ড ইয়ার এবার থার্ড ইয়ার ইঞ্জিনিয়ারিং নি জুদা জুদা বেডেগো এডমিশন নাহারনাই রকব অ স্কলারশিপ নি বাগে রিমানো তেই সরস্বতী স্কলারশিপ নি বাগৈ কয়ব্লাই নাহানা নিহাই বরং ওয়েবসাইট থাঙ্গে নাইমানো https://sarswati.aicte.government.in তেই যশস্বি নিবাগ হিঙ্গাই ওয়েবসাইট জুদা আবংখা https://yashasvi.aict.government.in তেই পাইথাক রেনানি সালমারিংখা কয়বলাই রেনানি জুলাই তালনি অ পাইথাক সাল থামচিসা সালমারি তেই আবনি লগি ইনকাম সার্টিফিকেট বো রেনা নাংনাই
1: বসকাং রথ যাত্রানো রগৈ গবাং মা লোয়া জিওয়া খলাইতন রাখা আলোয়া জিমারো আবো ওই দঙ্গ মেলাগর র তাই আগরতলানি জগন্নাথ বাড়ি তংথার রথযাত্রা আগানে এ তালনি শাল চেছনি শাল মারিব
0: ঠিক আছে তোমানিয়া ফো অবংখা ওয়ান টাইম ফিনান্সিয়াল চুবামু ইয়াকবা রাংমারিন বিশিংতি চুবামু ট্রাইবাল রিসার্চ তে কালচারাল ইনস্টিটিউট এবার TRCI গভর্নমেন্ট অফ ত্রিপুরানি ফাইজিংতি সাকলাই যাক্ষা যে ট্রাইবাল এনজিওস তে ট্রাইবাল রকনি হুকুমু মুকুমু রম দি মশামুং রচাপমুং তামমুং তে কানমুং রগ্নতিয়ী নাইকল নাই বদল রগ্নি বাকি রাংমারিনী সেপ নাহারি মানো ফিয়াবা যে চুকনাই বদল রক সিমি মাননাই ও রাংমারি বাই নাংমানি তাম মানি রক মানি খানি রক পাই মানো তে ভাইকে অর রবি মাননাই কয়বলাই খা TRCI নি ওয়েবসাইট আর ওয়াটস নিউজ সেকশন হিনি তঙ্গ আর থাঙ্গিনাই আর ওয়াটস নিউজ সেকশন থাঙ্গিনাই বরক ডাউনলোড খাই মানো গাই লগিও নাংমানি ডকুমেন্টস রকব মারেনাই তে কয়বলাইনি লগিও কয়বলাই রেনানি হিংকাই জানি জানি যে সাব ডিভিশনাল ট্রাইবাল ওয়েলফেয়ার অফিসার SDTWO ও রবিমানাই তে পাইথাক রেনানি সালমারি হিংকা অগস্ট তালনি থামচি সা সালমারি তে SDTO এবার যে অফিসার তংনাই বরক ডাইরেক্টরেট ন মার হরনাই তে সেপ্টেম্বর তালনি বা সালমারিনি বিশিঙ্গ শারীরিকনি শারীরিক জরা ও জরা রেজাক তংনাই কয়বলাই রেনানি বাকি
1: কেন্দ্রনি হাফা আয়ুষ ককচাং নাইনকনি বখাক্তি সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন ইউনানি মেডিসিন বখাক্তি নৈশাই নিচিদক ইংরেজি বিশিনি কাইসা সাকলাই মঙ্গ সাকলাই চাকা আর পদরে পদ পোস্ট বরক তলাং জাগানো আবরংনি বিশিং তঙ্গ মাল্টিটাস্কিং স্টাফ আপার ডিভিশন ক্লার্ক তাই LDC ক্লার্ক মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট MLT স্টাফ নার্স স্টেনোগ্রাফার ফার্মাসিস্ট রিসার্চ অফিসার তাই ড্রাইভার কম্পাউন্ডার পদরে পদ পোস্ট আপনি বাকি কয়লা রেনানি পাই থাক সালংখা এই তালনি শাল থামচিসা শাল মারেনি বিশিঙ্গ আশুক জরাচন খালাইকে সেবগ বরক তালামানি ক তাবো খালাই নবার দেবানি কগ্র
0: নবার দেবার সাকলাই যাখা যে হাইন হাই নখা মগজাক তংনাই তে ওয়াতে ওয়াওয়ে ব তংনাই ওয়াতে গবাং গবাং বাক্সা জাগাও ওয়ানাই তে সাকানি টুংমারি তংনাই নৈচি দক পয়েন্ট দক ডিগ্রি সেলসিয়াস তে চাংমারি তংনাই নৈচি বা পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস
1: আশিক জরাচন খানালাইখা নবর দেবানী কৌর তাব খানালাইনে রুচাব মৌ

0: পান্তা খানা বাইখা তিনি হায়ং ফান নান খম থেং কাতাই সংসাকা আং সুপ্রভা
1: আং খাকচান
0: অরণ পাইখা চিনি তিনি হায়ংনি খরাং পান্তা তাই কিসা জরানি ওলন খানা বাইনা সংস্কৃত তাই হিন্দি কক বাই কক তো মা

এতক্ষণ ককবরক অনুষ্ঠান হায়ুংনি খরাং আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। আকাশবাণী বিলোনিয়া। এখন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। একটু পরে সকাল সাতটায় তথ্য নির্ভর অনুষ্ঠান, আজ সকালে 7:25 কলকাতা কেন্দ্রের বাংলায় প্রচারিত সংবাদ, সকাল 7:35 এবং 7:40 আগরতলা কেন্দ্র থেকে প্রথমে স্থানীয় বাংলা সংবাদ এবং পরে ককবরক সংবাদ, গীতালিতে রবীন্দ্রসঙ্গীত সকাল 7:45, আজকের শিল্পী অনিন্দিতা মুখোপাধ্যায়, সমাচার প্রভাত সকাল 8:15 আজকের কবিতা, কবিতা পাঠ করবেন বিহান চক্রবর্তী, হলি স্পিরিট স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। তারপরে রয়েছে দোলন চাপায় নজরুল গীতি, ছোট্ট সোনা বন্ধুদের নিয়ে শিশুমেলা সকাল 8:30, 9:00 দিল্লি কেন্দ্রের বিশেষ হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে, সকাল 9:05 গানে গানে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান, দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ সকাল 10:05 দেশবন্দনায় শুনবেন দেশাত্মবোধক গান। পুরাতনী এই অনুষ্ঠানে শুনবেন টপ্পা ঠুমরি বৈঠকী গান, আজকের শিল্পী রামকুমার চট্টোপাধ্যায়। অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রবীণ নাগরিকদের জন্য সকাল 10:30। সকাল 11:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 11:05 আগরতলা কেন্দ্র থেকে FM উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে, আবারও শুনবেন দুপুর 1:40। দুপুর 1:30 কলকাতা কেন্দ্রের বাংলায় প্রচারিত সংবাদ, 2:00 দিল্লি কেন্দ্রের মিড ডে নিউজ, 2:15 সাহিত্য পাঠের আসরে গল্প পাঠ, বনফুল গল্প সমগ্র থেকে পাঠ করে শোনাবেন স্নেহাশিস চক্রবর্তী, দুপুর 2:30 মহিলাদের জন্য বাংলা গানের অনুষ্ঠান সুরমালিকা, বিকেল 3:00 দিল্লি কেন্দ্রের বিশেষ হিন্দি সংবাদ, 3:05 বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান, বিকেল 5:00 এবং 5:05 দিল্লি কেন্দ্রের প্রথমে হিন্দি সংবাদ পরে ইংরেজি সংবাদ, জীবনের গল্প প্রচারিত হবে বিকেল 5:10। তারপরে রয়েছে অবকাশ রঞ্জনীতে পুরনো দিনের হিন্দি ছায়াছবির গান, আজ রয়েছে একই ছবি থেকে বিভিন্ন গান, ছবি হামদোনো, লোকসঙ্গীতের অনুষ্ঠান বিকেল 5:45। সন্ধে 6:00 ককবরক অনুষ্ঠানে রয়েছে সাঞ্জা কাহাম খেতে খামারে, কৃষক ভাইদের জন্য এই অনুষ্ঠানটি প্রচারিত হবে সন্ধে 6:30, আজ শুনবেন জিওল মাছের চাষের মাধ্যমে সহজেই আর্থিক সাফল্য পেতে পারেন, বলবেন স্বপন চৌধুরী। সন্ধে 7:05

সরগম অনুষ্ঠানে শুনবেন সন্তুর বাদন, বাজিয়েছেন পণ্ডিত শিবকুমার শর্মা। সন্ধে 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:45 এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে প্রথমে ককবরক সংবাদ এবং পরে স্থানীয় বাংলা সংবাদ। লাইভ ফোন ইন মনের মতো গান রাত 8:05। রাত 9:00 5 মিশালিতে শুনবেন বিভিন্ন গান। কবিতার আকাশ রাত 9:30। কবিতা পাঠ করবেন পার্থ ঘোষ এবং গৌরী ঘোষ। হারানো দিনের গান প্রবীণ নাগরিকদের জন্য রাত 10:00। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী বিলোনিয়া 103.7 MHz-এ ফ্রিকোয়েন্সি মডিউলেশন প্রচার তরঙ্গে প্রচারিত অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। আমাদের পরবর্তী অনুষ্ঠান আজ সকালে।

নমস্কার, সুপ্রভাত শ্রোতা বন্ধুরা, আজকের আজ সকালে অনুষ্ঠানে আপনাদের স্বাগত। প্রথমেই ইতিহাসের পাতায় আজকের দিন, কারণ ইতিহাস অতীতের সাক্ষ্য গ্রহণ করে, তা জানতে চলুন ইতিহাসের পাতায় চলে যাই। 1526 সালের আজকের দিনেই পানিপথের যুদ্ধে জয়লাভ করে মোগল সম্রাট বাবর আগ্রায় পদার্পণ করেন। মিরাটে সিপাহী বিদ্রোহের সূত্রপাত 1857 সালে। 1885 সালের ঠিক আজকের দিনেই বহু ভাষাবিদ ও পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর জন্ম হয়। শিক্ষানুরাগী ও সমাজ সেবক নওয়াব আব্দুল লতিফের মৃত্যু 10ই জুলাই 1893 সালে। 1915 সালের ঠিক আজকের দিনেই নোবেলজয়ী মার্কিন ঔপন্যাসিক সল বেলোর মৃত্যু 10ই জুলাই 1942। দুরারোগ্য ব্যাধিতে কাজী নজরুল ইসলাম চিরতরে স্তব্ধ হন। ১৯৪৩ সালের 10ই জুলাই দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র শক্তি আফ্রিকা থেকে সিসিলিতে আক্রমণ অভিযান চালায়। বোরিস ইয়েলেনসিন সোভিয়েত প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন 10ই জুলাই 1991 সালে। 1991 সালের ঠিক আজকের দিনেই দক্ষিণ আফ্রিকার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। শুনলেন ইতিহাসের পাতায় আজকের দিন।

আজ ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এক গৌরবময় দিন। আজ সেই কিংবদন্তি ক্রিকেটারের জন্মদিন, যিনি তার অসাধারণ ব্যাটিং দক্ষতা, অদম্য মানসিক শক্তি এবং শৃঙ্খলার মাধ্যমে ভারতীয় ক্রিকেটকে বিশ্বের দরবারে এক নতুন মর্যাদায় প্রতিষ্ঠিত করেছেন। তিনি হলেন আর কেউ নন, ভারতীয় ক্রিকেটের লিটল মাস্টার সুনীল গাভাস্কার। 1949 সালের 10ই জুলাই মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন সুনীল গাভাস্কার। এমন এক সময় তিনি আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন যখন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ফাস্ট বোলারদের মোকাবিলা করা ছিল অত্যন্ত কঠিন। কিন্তু নিজের অনন্য কৌশল, ধৈর্য এবং আত্মবিশ্বাস দিয়ে তিনি প্রমাণ করেছিলেন প্রকৃত প্রতিভার কাছে কোনো বাধাই অতিক্রমণীয় নয়। টেস্ট ক্রিকেটে তিনিই প্রথম ব্যাটার হিসাবে 10,000 রানের ঐতিহাসিক মাইল ফলক স্পর্শ করেছেন। তার ঝুলিতে রয়েছে চৌত্রিশটি টেস্ট রান, 34টি টেস্ট শতরান, যা দীর্ঘদিন বিশ্ব রেকর্ড হিসেবে অটুট ছিল। ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী বোলিং আক্রমণের বিরুদ্ধে তার অসাধারণ সাফল্য আজও ক্রিকেট প্রেমীদের বিস্মিত করে। তবে শুধু পরিসংখ্যানই নয়, মাঠে তার শৃঙ্খলা, একাগ্রতা এবং দেশের জন্য লড়াই করার মানসিকতা তাকে কোটি মানুষের হৃদয়ে স্থায়ী স্থান করে দিয়েছেন। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও ধারাভাষ্যকার, বিশ্লেষক এবং লেখক হিসেবে তিনি সমানভাবে সম্মানিত। তার অভিজ্ঞতা ও মূল্যবান মতামত আজও ক্রিকেট বিশ্বে অত্যন্ত সমাদৃত। আজকের এই শুভক্ষণে আমরা স্মরণ করি তার অসামান্য অবদান এবং তার প্রতি জানাই গভীর শ্রদ্ধা। আগামী দিনেও তিনি সুস্থ, আনন্দময় ও কর্মময় জীবন কাটান, এই শুভকামনাই রইল।

আপনারা শুনছেন তথ্য নির্ভর অনুষ্ঠান আজ সকালে। এখন শুনুন একখানি রবীন্দ্রসঙ্গীত।

শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে। রবীন্দ্রসঙ্গীতখানি শুনলেন শিল্পী শ্রাবণী সেনের কণ্ঠে। আজ সকালে অনুষ্ঠানে এখন শুনুন প্রধানমন্ত্রী সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নতির জন্য কিছু কথা। প্রধানমন্ত্রী সংখ্যালঘু কল্যাণ প্রকল্প বা পিএম মাইনরিটি ওয়েলফেয়ার স্কিমস মূলত ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও সামাজিক উন্নয়নের উদ্দেশ্যে চালু করা হয়েছে। এই প্রকল্পগুলির মাধ্যমে মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন ও পার্সি সম্প্রদায়ের মানুষের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বর্তমানে মিনিস্ট্রি অব মাইনরিটি ওয়েলফেয়ার্স বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প পরিচালনা করছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল পিএম বিকাশ, যেখানে দক্ষতা উন্নয়ন, মহিলাদের ক্ষমতায়ন এবং ঐতিহ্যবাহী শিল্প ও সংস্কৃতির বিকাশে প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়াও রয়েছে প্রি ম্যাট্রিক ও পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, মেধা ও আর্থিক সহায়তার মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনায় উৎসাহিত করা। এই প্রকল্পের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নের কাজ করা হয় সংখ্যালঘু অধ্যুষিত এলাকায়। এই সমস্ত প্রকল্পের মূল লক্ষ্য হল শিক্ষার প্রসার, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, মহিলাদের ক্ষমতায়ন, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন, জাতীয় মূলস্রোতের সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়কে যুক্ত করা। ভারতের সামগ্রিক উন্নয়নের পথে এই কল্যাণমূলক প্রকল্পগুলির গুরুত্ব ভূমিকা পালন করছে।

আকাশবাণী শুধু একটি বেতার কেন্দ্র নয়, এটি দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ ধারক। সঙ্গীত, সাহিত্য, নাটক, সংবাদ, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, বিজ্ঞান, যুব সমাজ এবং নারী কল্যাণ, প্রায় প্রতিটি ক্ষেত্রেই আকাশবাণীর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের নানা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে এক সূত্রে বেঁধে রাখার ক্ষেত্রে আকাশবাণী আজও সমানভাবে প্রাসঙ্গিক। ডিজিটাল যুগে রেডিওর গুরুত্ব কমে যায়নি, বরং নতুন প্রযুক্তির মাধ্যমে তা আরও বিস্তৃত হয়েছে। FM, ডিজিটাল সম্প্রচার, মোবাইল অ্যাপ এবং ইন্টারনেট স্ট্রিমিংয়ের মাধ্যমে আজ আকাশবাণীর অনুষ্ঠান বিশ্বের নানা প্রান্তে পৌঁছে যাচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আমাদের আকাশবাণী আগামী দিনেও অত্যন্ত শক্তিশালী ভূমিকা গ্রহণ করবে। একটি উন্নত সম্প্রচার ব্যবস্থা শুধু তথ্য পরিবেশন করে না, বরং জাতীয় স্তরে সকলকে এগিয়ে নিয়ে যায় বিকাশে, সাংস্কৃতিক বিকাশে এবং দক্ষতা বিকাশেও। তাই দক্ষ জনবল, আধুনিক প্রযুক্তি এবং সুশৃঙ্খল প্রশাসনিক কাঠামো গড়ে তোলায় আকাশবাণী বা রেডিও অত্যন্ত জরুরি ভূমিকা পালন করছে। আকাশবাণী আমাদের কাছে আজও আছে, আগামীতেও সমানভাবে সমাদৃত থাকবে।

আজ সকালে অনুষ্ঠানে এখন স্বাস্থ্য তথ্য। এতে আজ শুনুন বৃদ্ধ বয়সে নিঃসঙ্গতা কাটানোর উপায় সম্পর্কে। শুধু আমাদের দেশেই নয়, পৃথিবীর প্রায় সর্বত্র বয়স্ক মানুষেরা ক্রমশ নিঃসঙ্গ হয়ে পড়ছেন। এই নিঃসঙ্গতা বা একাকিত্বের কারণ অনেক, যেমন আমাদের

দেশেই আগে অধিকাংশ পরিবার ছিল একান্নবর্তী। একই পরিবারে ভাই বোন, ঠাকুরমা ঠাকুরদা, এমনকি বিধবা পিসিমার থেকে শুরু করে দূর সম্পর্কের মধ্যবয়স্ক বা অতি বৃদ্ধরাও থাকতেন। নিজেদের মধ্যে গাল গল্প করে সময় কাটত। অনেক সময় একই পাড়ের পরিবারের বা একই পাড়ার বয়স্ক মানুষেরা গাছতলায় বাড়ির রোয়াকে বসে গল্প করতেন, দিন যাপন করতেন। এখনকার দিনে পরিবার ছোট হয়ে গেছে, আড্ডা দেবার জায়গাও প্রায় নেই। অবশ্য অনু পরিবারের বৃদ্ধ বৃদ্ধারা অনেক সময় কষ্ট করে একাকী দিন যাপন করেন, কাজের লোক বা আয়া ইত্যাদির মাধ্যমে তাদের সময় কাটে। অনেকে আবার বৃদ্ধাশ্রমে শেষ জীবন কাটিয়ে দেন। বৃদ্ধাশ্রমে থাকা নিয়ে অনেক অনুযোগ শোনা যায়, কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে বৃদ্ধাশ্রমকে সঙ্গী হিসেবে নিয়ে যেতে হবেই। বার্ধক্যের নিঃসঙ্গতা যদি কাটানো না যায়, তাহলে হতাশা বা ডিপ্রেশন, এমনকি চরম হতাশাজনিত আত্মহননে চিন্তাও মাথায় আসে। এই বিষয়ে যথেষ্ট সতর্কতা ও প্রয়োজনে মনোরোগ বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত। বৃদ্ধ বৃদ্ধারা কীভাবে নিজেদের নিঃসঙ্গতা কাটিয়ে উঠবেন, নিজেদের মন ভালো রাখবেন, সেই বিষয়ে কিছু টিপস দিচ্ছি। শরীরের বয়স বাড়ুক, মনের বয়স বাড়তে দেবেন না। মনকে সতেজ রাখবেন। সারাদিন নিজের শরীরের অক্ষমতা ইত্যাদি নিয়ে ভাববেন না, যে ক্ষমতা আছে তা নিয়েই ভাবুন ও সঠিক ব্যবহার করুন। হয়তো রাতের বেলা দেখতে দেখতে পড়তে অসুবিধা হয়, সেক্ষেত্রে না দেখা নিয়ে অযথা কথা না বলে দিনের বেলায় খবরের কাগজ বই পড়ুন, মন ভালো থাকবে। যা নেই, যেটা হচ্ছে না, তা নিয়ে ভেবে দুঃখ পাবেন না। আপনার যা আছে তাকেই উপভোগ করুন। ফোনের সুবিধে থাকলে ফোন করে পুরনো বন্ধুবান্ধবদের খবর নিন, গল্প করুন। মনে রাখবেন, ছেলেমেয়েরা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত আছে, অহেতুক তাদের উপর অভিমান বা রাগ করবেন না। হতাশাকে কখনোই প্রশ্রয় দেবেন না। নতুন মানুষজন সমবয়স্কদের সঙ্গে আলাপ জমিয়ে ফেলুন, তাদের মধ্যে দু একজনের মধ্যে মনের মানুষ অবশ্যই খুঁজে পাবেন। পরিচিত দু চারজনের কাছে আপনার প্রয়োজন কমে গেছে বলে মনে হচ্ছে, কিন্তু তার মানে এই নয় আপনি অপ্রয়োজনীয় হয়ে পড়েছেন। খুঁজে দেখুন, আপনাকে অনেকেই ভালোবাসে আপনভাবে। বই পড়ুন, গান শুনুন, টিভি দেখুন। অবশ্য বেশি টিভি দেখলে চোখ বা মস্তিষ্কে চাপ পড়বে, বরং রেডিও শুনুন, অনেক মনোগ্রাহী প্রোগ্রাম হয়, উপভোগ করতে পারবেন। তাছাড়া রেডিও চালিয়ে রাখলে নিঃসঙ্গতা কাটে, মনে হবে আপনি একা নেই, অন্যজনের উপস্থিতি অনুভব করবেন। পরিশেষে বলি, বার্ধক্য কোনো রোগ নয়, এটি জীবনের শেষ পরিণতি। তাই বৃদ্ধ বা বয়স্ক মানুষদের যত্ন করুন, ভালোবাসুন। শুনলেন আজ সকালে অনুষ্ঠানের স্বাস্থ্য তথ্য। আর আমাদের হাতে নির্ধারিত সময় প্রায় শেষ, তাই বিদায় নিতে হচ্ছে আমাকে এখান থেকেই। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলাম আমি, গোপা মজুমদার। নমস্কার।

আকাশবাণী বিলোনিয়া, আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলায় প্রচারিত সংবাদ, পরে আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ আপনাদের রিলে করে শোনানো হচ্ছে।

0: ভারত অস্ট্রেলিয়া ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার এক ঐতিহাসিক যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিউজিল্যান্ড সফরকে কেন্দ্র করে অকল্যান্ডে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সুরক্ষিত ও সমৃদ্ধ সীমান্ত অঞ্চল এবং সচেতন সমাজই দেশকে নিরাপদ করে তুলতে পারে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী ঘোষণা করেছে বলেছেন, সরকার E85 জ্বালানি চালু করার পরিকল্পনা করছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর কুয়েত সফর শেষে ওমান পৌঁছেছেন। বিশ্বকাপ ফুটবলে গত রাতে ফ্রান্স মরক্কোকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ গতকাল তৃতীয় অস্ট্রেলিয়া ভারত বার্ষিক শীর্ষ শিখর সম্মেলনে অংশ নেন। দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে দুই দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে ভিক্টোরিয়ার গভর্নমেন্ট হাউসে দুই নেতাই যৌথ সাংবাদিক সম্মেলন করেন। ক্রমবর্ধমান জটিল কৌশলগত পরিস্থিতিতে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতাই অংশীদারিত্বের মূল ভিত্তি বলে ভারত ও অস্ট্রেলিয়া যৌথ বিবৃতিতে পুনর্ব্যক্ত করেছে। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দুই দেশের মধ্যে গতকাল প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতার এক ঐতিহাসিক যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়। ঘোষণাপত্রে উভয় নেতাই দুই দেশের সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছেন। যৌথ ঘোষণার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক শান্তিপূর্ণ স্থিতিশীল ও সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সহযোগিতার উপর জোর দেন।
1: पीएम सूर्यघर योजना को सपोर्ट करने के लिए हमने मिलकर गुजरात में रूफटॉप सोलर ट्रेनिंग एकेडमी बनाई है। ये एकेडमी अनेक महिलाओं और युवाओं की कैपेसिटी बिल्डिंग में योगदान देगी। न्यूक्लियर एनर्जी के क्षेत्र में हमने एक महत्वपूर्ण समझौता किया है। इससे ऑस्ट्रेलिया से भारत को यूरेनियम सप्लाई का मार्ग खुलेगा और हमारे क्लीन एनर्जी के उद्देश्यों को नई ताकत मिलेगी।
0: অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ গতকাল মেলবোর্নে ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরাম এবং ইকোনমিক রোডম্যাপ বিজনেস রিসেপশনে বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী বলেন, ভারত অস্ট্রেলিয়া রূপান্তরমূলক এবং হাইটেক যুগে প্রবেশ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফল অস্ট্রেলিয়া সফর শেষে আজ তিনি মেলবোর্নে সেদেশের বিরোধী দলনেতা অ্যাঙ্গাস টেলরের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং রাজনৈতিক সহযোগিতা নিয়ে বৈঠক করবেন। এরপর তিনি ত্রিদেশীয় সফরের পরবর্তী পর্যায়ে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আনুষ্ঠানিক অস্ট্রেলিয়া সফর দুদেশের মধ্যে সম্পর্কের এক উল্লেখযোগ্য মাইলফলক সূচিত করেছে। বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা গভীরতর করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশ সচিব বিক্রম মিশ্রি গতকাল এক সাংবাদিক বৈঠকে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজের মধ্যে আলোচনায় ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্ব এবং দুই নেতার মধ্যে নিবিড় সহযোগিতার দিকটি ফুটে উঠেছে। ভারত অস্ট্রেলিয়া তৃতীয় বার্ষিক শিখর সম্মেলনে উভয় পক্ষই দীর্ঘ সময়ের জন্য অস্ট্রেলিয়ার ইউরেনিয়াম ভারতে সরবরাহের বিষয়ে প্রশাসনিক কর্মপদ্ধতি চূড়ান্ত করেছে। এই চুক্তি ভারতের স্বচ্ছ জ্বালানি কর্মসূচি এবং কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনতে সহায়ক হবে। দুই নেতা অর্থনৈতিক সহযোগিতার দিকটিও পর্যালোচনা করেছেন। মার্ভেল স্টেডিয়ামে ঐতিহাসিক মেলবোর্ন মিটস মোদি অনুষ্ঠানের জন উচ্ছ্বাসের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ভারত অস্ট্রেলিয়ার অংশীদারিত্ব এক নতুন উচ্চতায় পৌঁছেছে। গত 12 বছরে তৃতীয়বার অস্ট্রেলিয়া সফরে গিয়ে প্রধানমন্ত্রী সেদেশে বসবাসরত 10 লক্ষ ভারতীয় সম্প্রদায়ের উল্লেখযোগ্য অবদানের কারণে দ্বিপাক্ষিক অংশীদারিত্বের ভিত্তি স্থাপিত হওয়ায় সন্তোষ ব্যক্ত করেন। আরও বৃদ্ধি আরও সাফল্যের মন্ত্রে ভর করে ভবিষ্যৎমুখী উন্নত ভারত গঠনের লক্ষ্যে কার্যকর রূপরেখার ঘোষণা করেন প্রধানমন্ত্রী। ম্যানুফ্যাকচারিং পরিমণ্ডলের বৃদ্ধির উপর আলোকপাত করে শ্রী মোদী বলেন, মেক ইন ইন্ডিয়া এখন আন্তর্জাতিক ব্র্যান্ডে পরিণত হয়েছে। কৌশলগত নিরাপত্তা এবং উদ্ভাবনের ক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদী ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাপনায় দেশের অবদানের উপর আলোকপাত করেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ ভারতের সঙ্গে দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করে সেদেশের বিকাশে ভারতীয় সম্প্রদায়ের অবদানের কথা উল্লেখ করেন। আধুনিক কূটনীতির ভিত্তিতে আরও দৃঢ় করে তোলার পাশাপাশি সভ্যতাগত ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন হিসেবে অস্ট্রেলিয়া ভারতের কাছে সাংস্কৃতিকগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টি প্রাচীন মূল্যবান সামগ্রী ফিরিয়ে দিতে চলেছে। সংস্কৃতি মন্ত্রক জানিয়েছে, এর মধ্যে রয়েছে দেবী ভদ্রকালীকে উৎসর্গীকৃত একটি ব্রোঞ্জের ত্রিশূল, নন্দীর একটি অপূর্ব গ্রানাইট মূর্তি এবং

0: পর্যন্ত সবচেয়ে বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে বিজেপি জানিয়েছে। এই চুক্তির আওতায় ভারত ইন্দোনেশিয়াকে সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মস সরবরাহ করবে। নতুন দিল্লিতে দলের মুখপাত্র তুহিন সিনহা সাংবাদিকদের বলেন, ফিলিপিন্স ও ভিয়েতনামের পর তৃতীয় দেশ হিসেবে ইন্দোনেশিয়ার সঙ্গে ভারত এ সংক্রান্ত চুক্তি করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সুরক্ষিত সমৃদ্ধ সীমান্ত অঞ্চল এবং সচেতন সমাজই দেশকে নিরাপদ করে তুলতে পারে। তিনি বলেন, ভাইব্রেন্ট ভিলেজেস প্রোগ্রাম, সীমান্ত এলাকায় কর্মসংস্থান সৃষ্টি এবং সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলি যাতে বাস্তবায়িত হয় সেই লক্ষ্যে কাজ করে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশকে সম্পূর্ণভাবে অনুপ্রবেশমুক্ত করতে সরকার এক শক্তিশালী ব্যবস্থা গড়ে তুলেছে। উল্লেখ্য, গতকাল নতুন দিল্লিতে দেশের সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ সুপারদের সঙ্গে এক সম্মেলনে তিনি সভাপতিত্ব করেন। কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীর ও পাঞ্জাব, উত্তরাখণ্ড, রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং দেশের উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলির সীমান্তবর্তী জেলার পুলিশ সুপাররা সম্মেলনে যোগ দেন। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর কুয়েত সফর শেষে ওমানে পৌঁছেছেন। সেদেশের বিদেশ মন্ত্রকের মহানির্দেশক শেখ আহমেদ আল মাসকারি তাঁকে স্বাগত জানান। ডক্টর জয়শঙ্কর বর্তমানে 11 দিনের কাতার, বাহরিন, কুয়েত, ওমান, নিউ ইয়র্ক এবং ব্রাসেলস সফর করছেন। এরপর তিনি নিউ ইয়র্কে 2028-29 সালের রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের সদস্য পদে প্রচারাভিযানের আনুষ্ঠানিক সূচনা করবেন। ভারত যুদ্ধদীর্ণ এলাকায় যৌন নিপীড়ন, সিআরএসভির মতো ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এটিকে যুদ্ধ, সন্ত্রাসবাদ, নির্যাতন ও রাজনৈতিক নিপীড়নের এক হাতিয়ার হিসেবে বর্ণনা করেছে। যুদ্ধকালীন যৌন হিংসা বিষয়ক রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের আলোচনায় রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পর্বতারিণী হরিশ বলেন, ভারত এমন অপরাধের তীব্র নিন্দা জানায়। রাষ্ট্রসংঘের মহাসচিবের প্রতিবেদনের কথা উল্লেখ করে তিনি বলেন, 2025 সালে এ ধরনের প্রমাণিত মামলার সংখ্যা ব্যাপক বৃদ্ধি পাওয়ার বিষয়টি সম্মিলিত পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তাকে আরও জোরালো করে তুলেছে।
1: Today's open debate is on a subject that warrants collective deliberation by member states, particularly in the wake of findings of the UNSG's report on conflict-related sexual violence that corroborates a sharp increase in verified cases in 2025 and the extreme brutality involved. Sexual violence continues to be used as a means of war, of terrorism, torture and political repression to subjugate communities, suppress dissent and inflict human suffering. This continues amid a thriving culture of impunity. We strongly condemn such heinous acts.
0: তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার 3 প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিকবরাই পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার 3টি আসনে বিজেপির প্রার্থী হচ্ছেন। দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে গতকাল এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর আগে এই 3জন গতকালই বিজেপিতে যোগদান করেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন, ভারত বিশ্বের দক্ষতা কেন্দ্র, জিসিসি হিসেবে ভারত অন্যতম পছন্দের দেশ হিসেবে উঠে এসেছে। নতুন দিল্লিতে জিসিসির বাণিজ্য সম্মেলনে তিনি বলেন, এর পিছনের মূল কারণ হল শক্তিশালী প্রাতিষ্ঠানিক দক্ষতা ও উদ্ভাবনী পরিমণ্ডল। নতুন দিল্লিতে বণিক সংঘ সিআইআই আয়োজিত ন্যাশনাল জিসিসি বিজনেস সামিটে অর্থমন্ত্রী বলেন, ভারতে বর্তমানে 21-এর বেশি সক্রিয় এ ধরনের কেন্দ্র রয়েছে, যেখানে 23 লক্ষ পেশাদার সরাসরি কাজ করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, সরকার E85 জ্বালানি চালু করার পরিকল্পনা করছে। এর দাম E20 পেট্রোলের তুলনায় লিটার প্রতি প্রায় 20 টাকা কম হবে এবং ইথানলের উচ্চ মাত্রার মিশ্রণযুক্ত এই জ্বালানি শুধুমাত্র বিশেষভাবে তৈরি ফ্লেক্স ফুয়েল গাড়ির ক্ষেত্রেই ব্যবহার করা যাবে। এক বেসরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইথানল মিশ্রণ কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি উপভোক্তাদের আর্থিক স্বস্তি দেওয়াই এই প্রস্তাবিত পদক্ষেপের মূল লক্ষ্য। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনেইর 6 দিনব্যাপী রাষ্ট্রীয় শেষকৃত্য গতকাল শেষ হয়েছে। অগণিত সমর্থকদের উপস্থিতিতে মাশহাদের ইমাম রেজা মাজারের দার আল জিকার প্রার্থনা কক্ষে তাঁকে সমাহিত করা হয়। শেষকৃত্যের সময় ধর্মীয় আচার সম্পন্ন করেন খামেনেইর বড় ছেলে সৈয়দ মোস্তাফা খামেনেই। মার্কিন যুক্তরাষ্ট্র বুশেহের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে বিমান হামলা চালিয়েছে বলে ইরানের এক আধিকারিক অভিযোগ করেছেন। ইরানের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় দুপুরের দিকে এক হামলা করা হয়। এর আগে কয়েক ঘন্টা আগেই আমেরিকার সেন্ট্রাল কমান্ড ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান শেষ করার কথা জানিয়েছিল, তবে এই বিষয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। এদিকে পরপর দুরাত তাদের শহর লক্ষ্য করে মার্কিন বোমা হামলার পর বাহরিন, কুয়েত এবং কাতারে আমেরিকার ঘাঁটি ও সামরিক কেন্দ্রগুলি লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালিয়েছে ইরান। বিকেলে এই হামলা চালায় তারা। বিশ্বকাপ ফুটবলে গত রাতে ফ্রান্স মরক্কোকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। ফ্রান্সের হয়ে 60 মিনিটে কিলিয়ান এমবাপে এবং 66 মিনিটে ওসমান দেম্বেলে গোল করেন। এদিকে লস অ্যাঞ্জেলেসের ইঙ্গেলওয়ুড স্টেডিয়ামে আজ ভারতীয় সময় রাত 12:30টায় স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। পুরুষদের ক্রিকেটের ব্রিস্টলে চতুর্থ টি-20 ম্যাচে ইংল্যান্ডের কাছে 9 উইকেটে পরাজিত হয়েছে ভারত। এই জয়ের ফলে 5 ম্যাচের সিরিজে 3-0 ব্যবধানে জয়লাভ করেছে ইংল্যান্ড। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। রাজ্যে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে আগরতলার হাঁপানিয়ায় আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের কনভেনশন সেন্টারে গতকাল থেকে ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ শুরু হয়েছে। রাজ্যের শিল্প বাণিজ্য দপ্তর ফিকে আয়োজিত দুদিনের এই বিজনেস কনক্লেভের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগে বিভিন্ন সংস্থা এবং রাজ্য সরকারের মধ্যে মৌ স্বাক্ষর বিনিময় করা হয় অনুষ্ঠানে। কনক্লেভে নটি দেশের প্রতিনিধি ছাড়াও দেশ বিদেশের শিল্পোদ্যোগী, শিল্পপতি, বিনিয়োগকারী অংশ নিয়েছেন। এছাড়া ভার্চুয়ালভাবে কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল, ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া অংশ নেন। অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশিত পথে এগিয়ে চলেছে ত্রিপুরা। শিল্প বিনিয়োগে উপযুক্ত ও নিরাপদ এই রাজ্য প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ ত্রিপুরায় বিনিয়োগের জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, আজ এই কনক্লেভের সমাপ্তি হচ্ছে। কাকরাবনে আজ রবি মরশুমের ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। ত্রিপুরা সরকারের খাদ্য, গণবণ্টন ও ক্রেতা সুরক্ষা দপ্তরের উদ্যোগে 2025-26 বিনিয়োগ বিপণন মরশুমে ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হবে কাকরাবন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে। জম্মুর ভগবতীনগর যাত্রীনিবাস বেস ক্যাম্প থেকে তীর্থযাত্রীদের অষ্টম দল গতকাল অমরনাথের গুহা মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছে। এই দলে রয়েছে 8,000-এর বেশি পুণ্যার্থী। তাদের যাত্রা সুষ্ঠু ও নিরাপদ করতে প্রশাসন, পুলিশ, নিরাপত্তা বাহিনী ও শ্রী অমরনাথ শ্রাইন বোর্ড প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। ঊনকোটি জেলার বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। দেও এবং মনো নদীর জলস্তর ধীরে ধীরে কমছে। জেলায় বর্তমানে 47টি সরকারি ত্রাণ শিবির খোলা হয়েছে। এর মধ্যে কুমারঘাট মহকুমার 29টি ত্রাণ শিবিরে 1,165টি পরিবারের সর্বমোট 4,639 জন বন্যা দুর্গত মানুষ রয়েছে। অন্যদিকে কৈলাসহর মহকুমায় 18টি ত্রাণ শিবির খোলা হয়েছে। এসব শিবিরে 1,177 পরিবারের সর্বমোট 4,939 জন বন্যা কবলিত এলাকার মানুষ রয়েছেন। রাজ্যের মৎস্যমন্ত্রী সুধাংশু দাস, বিধায়ক ভগবান চন্দ্র দাস গতকাল ঊনকোটি জেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকা ও ত্রাণ শিবিরগুলি পরিদর্শন করেছেন। গোমতী জেলায় উচ্চ ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রধানদের নিয়ে গতকাল শিক্ষা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। গোমতী জেলার সমস্ত উচ্চ ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের নিয়ে জেলা শিক্ষা আধিকারিকের কনফারেন্স হলে গোমতী জেলার জেলাশাসক রিঙ্কুলাথের সভাপতিত্বে এই সভা হয়। সভায় রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষা সচিবের নির্দেশনার আলোকে জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সার্বিক কর্মকাণ্ড পর্যালোচনা করা হয়। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ভুবনেশ্বরের এক অনুষ্ঠানে গতকাল গভীর সমুদ্রে প্রাকৃতিক ভারসাম্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পন্থায় মৎস্য উত্তোলনের অনুমোদন পত্র প্রদান কর্মসূচির সূচনা করেন। তিনি বলেন, গভীর সমুদ্রে দেশের নিজস্ব এক্তিয়ারভুক্ত জলসীমায় মৎস্য উত্তোলনের অনুমোদন মৎস্যজীবীদের জীবিকা অর্জনের ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে। দেশের তরুণ প্রজন্মের কাছে মৎস্য উৎপাদন ক্রমে আকর্ষণীয় পেশা হয়ে উঠছে বলেও তিনি মন্তব্য করেন। প্রতিটি অনাথ শিশুর সুস্থ নিরাপদ ভবিষ্যতের লক্ষ্যে রাজ্য সরকার দত্তক প্রক্রিয়ার বিধিমালা সরলীকরণে উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়। আগরতলার প্রজ্ঞাভবনে গতকাল স্টেট অ্যাডাপশন রিসোর্স এজেন্সি এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর আয়োজিত এক প্রশিক্ষণ শিবিরে তিনি কথা জানান। তিনি বলেন, অনাথ শিশুদের জন্য হোমের সংখ্যা বাড়ানো হচ্ছে। গোমতী জেলা পরিষদের ক্রীড়া উন্নয়ন নিয়ে গতকাল গুরুত্বপূর্ণ বৈঠকে আসন্ন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি খতিয়ে দেখা হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবলদেব রায়, উদয়পুরের পুরপ্রধান শীতল মজুমদার সহ অন্যান্যরা। ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোকে 2-0 ব্যবধানে পরাজিত করে সেমিফাইনালে প্রবেশ করেছে ফ্রান্স। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয় হাফের 60তম মিনিটে কিলিয়ান এমবাপ্পে প্রথম গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন। এ ঠিক 6 মিনিট পর অর্থাৎ 66তম মিনিটে ওসমান ডেম্বেলে গোল করে দলের ব্যবধান দ্বিগুণ করেন। নির্দিষ্ট সময়ের মধ্যে মরক্কো কোনো গোল পরিশোধ করতে না পারায় 2-0 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ফরাসি দল। আগামী 24 ঘন্টা রাজ্যের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতাও জারি করা হয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস, সকাল 5:30 পর্যন্ত পরিমাপযোগ্য বৃষ্টিপাত 22.4 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতমা পড়িব বিপুর্ণাদেব বর্মা। সামুং সিত্রা তাংনাই রগ্ন কেবেঙ্গই সামুং তাংথানী থানচাখে ভারতে অস্ট্রেলিয়ানী কথাবুই চুবা লাইমংনী সেব কারাগঙ্গী তঙ্গহনী শাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়ানী মন্ত্রীবক্রক অ্যান্থনি আলবানিস বাই কথাবুই সংসারজা ককতমা থুমনাই রগ্নি থুমো অকগ্ন শাখাব পারমাণবিক ফাননি দিখিল কনৈ হাকতনী বিশিং কক খালাইমঙ্গ মুং সৈদলাইখা আবাই অস্ট্রেলিয়ানী ভারত ইউরেনিয়াম রহরমা লাম ফুয়ার জাগানো তৈ শক মুং বাবায় কনৈ হাকতনী ফান তৈব ক্রাক অঙ্গানো নাইমথাংনী বাবায় পচুবা মুং বাংরানো নাহারই সাকলাইজা কাংলায়ও মুং সৈরলাইখা মন্ত্রীবক্রক শাখা ভারত কাইসা হামচাজাগ রাষ্ট্র উংনা লামনো নাহারই সামুং তাঙ্গই তঙ্গু। কেন্দ্রনী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হাকতনী আরি আমচাই নাইমথাং তাংবেখরেব ক্রাক খাইনা শাখা ফান বক্সিনকা মিয়া দিল্লি কতালো আরি হাংকর রগ্নি পুলিশ সুপার রগ্ন তুইয়ে কথুম লাইমানো তুই দুলই অকগ্ন শাখা ব জম্বুতে কাশ্মীর পাঞ্জাব উত্তরাখণ্ড রাজস্থান গুজরাত উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ তেই সালচি সালকা হাস্তেন খবই আরিনি হাস্তে তাই কেন্দ্র বাই নাইকলজাক আমচাই রগ্নি পুলিশ সুপার রগ অ কথুম লাইমাবো মানজাখা। ডেস্টিনেশনস ত্রিপুরা বিজনেস কনক্লেভ নখা সালনে রমই সংসারজাক মিয়া আগরতলা হাপানিয়া বাণিক খলাও চেঙ্গেরি জাখা মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা কনক্লেভ ন চেঙ্গেরিখা চেঙ্গেই ককনারকমাবো মন্ত্রী অকরা শাখা অ কনক্লেভনি সেব বাই হাস্তেনি জুদা জুদা দিখিলনি বেবাক খকসা রাশাই রাজাক রাং বক্সিনমুংনি লাম ফিয়ক জাখা ত্রিপুরাস নামখর বানিয়া নাইখুং তৈ ফিকি বাই সংসারজাক বিজনেস কনক্লেভ হাকতর হাকতর ফাতানি জুদা জুদা স্নামকর মথা রাং বক্সিন নাইরক আরো মানজাখা আবনকারী ভারতনী চংজাক বাংলাদেশনী হাই কমিশনস দক্ষিণ আফ্রিকা নেপাল ফিলিপিন্স উজবেকিস্তান কাজাকিস্তান রিপাবলিক অব টিমোর লেস্তে চিলি লাও পিডিআর নখবই জুদা জুদা হাকতনী ফুরাই ককতুন রগব আরো মানজাখা পান্দাও ভার্চুয়ালতি মানজাখা কেন্দ্রনিস নামখর বানিয়া মন্ত্রী পীযুষ গোয়েল সালচি সালকা আমচাই হামক্রাই মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া পান্দাও মন্ত্রী অক্রানী মানজাক মুম্বাই হোটেলস নামখর বেড়াইক্রি নখবই জুদা জুদা তাংসেব রাং বক্সিন মুঙ্গ উনকৌটি হাঙ্কর তৈলমা তংহালো কিচা হলিমা নুকজাখা দেউতৈ মনো তৈমানি তৈ তরক তরক হলিউই টঙ্গো হাঙ্কর তাবো কাইব্রৈ চিসনি হাপাংনি শিবির ফিয়কজাক টঙ্গো আবনি বিশৃঙ্গ কুমারঘাট বখাকসেবো কাইনৈ চিচুকু শিবির টঙ্গো আরো খুংসা সাই সারা দক চিসা নুখুংনি খড়ক ব্রী সাই দকরা থাম চিচুকু লুকুরক টংথাই নাহারকা তৈ বাবাইসা বখাকো কয়লা শহর বখাকসেবো কাই চিচার শিবির ফিয়কজাখা আরো খুংসা সাই সারা স্নি চিসনি নুখুংনি খড়ক ব্রী সাই চুকুরা থামচি চুকু তৈলমজা কামচাইনি লুকুরক থাই নাহারকা হাস্তিনি আ এরিমুং মন্ত্রী সুধাংশু দাস এমএলএ ভগবান চন্দ্র দাস মিয়া উনকৌটি হাঙ্কনি জুদা জুদা তৈলমজাক আমচাইনি বেড়াইনাইখা তে শিবির বো বেড়াইনাইখা কাকরাবনো তিনি নৈ সাই নৈচিবা নৈচি দক বিশিনী মাই পাইমুং সামুং বুতাংনো চেঙ্গেরিবানো মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা ত্রিপুরা হাপাংনি চামুং লুকুবাক মুংতাই সেপনাহারনাই নাইমথাং নাইখুংনি চেতন বাই নৈ সাই নৈচিবা নৈচি দক বিশিনী সই রাংমারি বাই হুকবার খ্লাইনাই রকনি থানী মাই পাইমুং সামুং বুতাং তিনি কাকরাবন কুসুকুক মাধ্যমিক রংনখলাও সংসার জাগানো অনাথ রায়রকনি শাক কাহাম নাইমথাংরক জাক থিনাং স্নামনা নাহারি হাস্তে হাপাং পালক নাহারমা রায়দা লাইতেসা খাইনা চেতন নাহার কাহানি শাখা হদা হামক্রাইতে হদারং মন্ত্রী টিঙ্কুরাই মিয়া আগরতলা প্রজ্ঞা ভবন স্টেট অ্যাডাপশনস রিসোর্স এজেন্সি তাই হদা হামক্রাইতে হদারং নাইখুংবাই সংসারজাক ফ্রংমুং শিবির শাখা অনাথ রায়রকনি বাগৈ হোমনি বাংমারি বাংরেজাগৈ তঙ্গো বুসকাংনি সালো কয়লা শহর ব্রী রকনি বাগৈব খুংসা কতাল হোম স্নামৈ তিসা জাগানো বতৈব শাখা থাংনাই বিশিব হাস্তেব খড়ক দক স্রাইন পালক রহর জাখা গুমতি হাঙ্কর থং হামক্রাইন তুই মিয়া ককলাম সালাইমা বুসকাংনি থং বাতাইলাইমংনি যুগালিমুং তুই চেরই নাইজাখা আরো মানজাখা গুমতি জেলা পরিষদনি কাসকো অকরা দেবল দেবরাই উদয়পুরনি পুরবক্রক শীতলচন্দ্র মজুমদার নখবৈতে কুবুনি আদংর পিডাব্লিউডি নাইখুংনি রাজনগর সাব ডিভিশনী চেতন বাই মিয়া কমিউনিটি হেলথ সেন্টারও বুফাং বসা কাইমা সামুং বুতাং সংসার জাখা পান্দাও এমএলএ স্বপ্না মজুমদার এক পের মা কি নাম সামুং বুতাংনি নাকুক মানতই শুক্রবই কক নারেখা আরো মানজাখা হাঙ্কো নাইকলফাং মহম্মদ সাজ্জাদ পি নখবই টেকুবনি আদং রক তাবুক হায়ুং কাপ ফুটবলনি কক তুমা ফুটবল হায়ুং কাপনি কোয়ার্টার্স ফাইনেলও মরক্কোনো নৈসা গোলনি ফেরবাই মেচে নৈ সেমিফাইনেলও কাসাখা ফ্রান্স।

0: ফেস নি পুইলা বখাগ গোল বুক চাতংমানে ইয়াগুলো উল নই বখাগ ফ্রান্স বুসকাঙ্গই থাঙ্গো জরানো রগই মরক্কো কেফিলে গোল রিমানিয়া বাই নই বুক চা গোল নি ফেরবাই চেনাই থাঙ্গো তাবুক নবার তিবারনি ককতমা বুসকাং দাম নেই চিব্রিয় হাস্তি বেবা খাঙ্কর কবং ওয়াতে ওয়াইমানু হই হজাক মংরেখা নবার তিবার নাইখং তিনি সালনি সাকানি তুমারি থামচিনি ডিগ্রি সেলসিয়াস তে খামানি নৈচি দক ডিগ্রি সেলসিয়াস গানাগিনি তঙ্গানো তিনি আইচুক বুখাগ খামানি তুমারি তংমানি নৈচিবা দশমিক চার ডিগ্রি সেলসিয়াস ফুং দাম বাতামৈশতি থামচি জরা ওয়াতে বাকা নৈচিনি দশমিক ব্রই মিলিমিটার ককব্রক বাই ককতমা পরিমং তাবুক জরাতেই অরণ পাইখা উলনি ককতমা আওয়াইঙ্গানো সানজা দামচিনি তামৈ সতি ব্রৈচিবাও
1: এতক্ষণ প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলায় প্রচারিত সংবাদ, পরে আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ আপনাদের রিলে করে শোনানো হল আকাশবাণী বিলোনিয়া। অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডিউলেশন প্রচার তরঙ্গে। এখনকার নিবেদন গীতালি, শুনুন রবীন্দ্রসঙ্গীত। আজকের শিল্পী অনিন্দিতা মুখোপাধ্যায়।

গীতালিতে রবীন্দ্রসঙ্গীত শুনলেন। আজকের শিল্পী ছিলেন অনিন্দিতা মুখোপাধ্যায়, আকাশবাণী বিলোনিয়া। এখন দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত রিলি করে শোনানো হচ্ছে।

0: ছাত্র বিহান চক্রবর্তী।
1: রবীন্দ্রনাথ ঠাকুর। মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর পাড়ে এসে, আধার হলো মাদার গাছের তলায়, কালি হয়ে এলো দিঘির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল, মনে কর না উঠলো সাজের তারা, মনে কর না সন্ধে হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয় দুপুর বেলা রাত হবে না কেন?
0: আজকের কবিতায় এতক্ষণ কবিতা পাঠ করে শোনালো হলি স্পিরিট স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র বিহান চক্রবর্তী। এখন শুনুন দোলন চাপায় নজরুল গীতি, আজকের শিল্পী রাঘব চট্টোপাধ্যায়।

ছোট্ট বন্ধুরা, রেডিওর ওপারে যারা অনুষ্ঠান শুনছ, তোমাদের সবাইকে সুর বিতান সঙ্গীত কলাকেন্দ্রের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা সুর বিতান সঙ্গীত কলাকেন্দ্র ছোট্ট বন্ধুরা বসে পেরেছি আমাদের সকলের প্রিয় শিশুমেলা অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানে বন্ধুরা সাক্ষী পাটারি, দেবস্মিতা বণিক, অনন্দিতা বণিক, দেবাঞ্জলি দেবনাথ, শান্তিকা সেন, পরিস্মিতা বৈদ্য এবং তবলায় সঙ্গ দেবেন শিবম দেবনাথ, হারমোনিয়ামে আছেন বিশ্বজিৎ চক্রবর্তী। তো সবার প্রথমে আমরা একটি সমবেত গান শুনবো।

খুবই সুন্দর। এবার আমরা একটি একক সঙ্গীত শুনবো আমাদের পরের শিল্পী অনুদিতা বণিকের কণ্ঠ থেকে।

খুবই সুন্দর, ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, এতক্ষণ আমরা সুর বিতান সঙ্গীত কলা কেন্দ্রর ছোট্ট বন্ধুরা ছিলাম তোমাদের সঙ্গে। অনুষ্ঠান ভালো লেগেছে নিশ্চয়ই। আবার কোনো এক অনুষ্ঠানে কথা হবে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, নমস্কার।

এতক্ষণ শুনলেন ছোট্ট সোনাবন্ধুদের নিয়ে অনুষ্ঠান শিশু মেলা। পরিবেশনায় ছিলেন সুরভিতান সঙ্গীত কলা কেন্দ্রের ছোট্ট বন্ধুরা। আকাশবাণী বিলোনিয়া, পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

প্রেমের অনুভূতি কখনো শব্দে ধরা পড়ে, কখনো বা সুরে। কিছু গান সময়ের সীমানা পেরিয়ে মানুষের হৃদয়ে চিরসবুজ হয়ে থাকে, তেমনি এক অনবদ্য সৃষ্টি। এবারে আশিকি ছবির গান থেকেই শুনব। ভালোবাসার গভীর আকুলতা, অপেক্ষা আর হৃদয়ের নীরব আরতিকে অপূর্ব সুরে ও কথায় ধারণ করেছে এই গান। শুনুন আশিকি ছবির গান। শিল্পী

এবারে শুনুন ভক্তি, প্রেম ও আত্মনিবেদনের অপূর্ব মেলবন্ধনে রচিত এক কালজয়ী গান। রাধার প্রেম আর মীরার ভক্তি দুটি ভিন্ন অনুভূতি, অথচ দুটিরই কেন্দ্র এক চিরন্তন আরাধ্য। সেই গভীর ভাবনাকেই সুর ও কথায় অনন্যভাবে প্রকাশ করেছে এই গানখানি। ছবি রাম তেরি গঙ্গা ময়লি, শিল্পী লতা মঙ্গেশকর।

এবারে শুনুন বালমা ছবির গান। গানটি দ্বৈতকণ্ঠে গেয়েছেন আশা ভোসলে এবং নীতিন মুকেশ, যেখানে ভালোবাসার কোমল অনুভূতি ধরা দিয়েছে সহজ অথচ হৃদয়স্পর্শী কথায়। প্রিয় মানুষকে ঘিরে যত স্বপ্ন, যত ভাবনা আর নিঃশব্দ অনুভব, সব মিলিয়ে এই গানখানি হয়ে উঠেছে প্রাণবন্ত।

কবিতা কৃষ্ণমূর্তি এবং উদিত নারায়ণের দ্বৈত কণ্ঠে শুনলেন বাদল ছবির এই গানখানি। গানে গানে অনুষ্ঠানে এবারের গান ফানা ছবি থেকে নেওয়া হয়েছে। শুনব প্রেমের অনুরাগে ভরা এক অপূর্ব সুর, প্রিয় মানুষকে ঘিরে মনের নিবেদন, আকুলতার ভালোবাসার কোমল আবেদন এই গানে পেয়েছে অনন্য প্রকাশ। মুগ্ধ করা সুর, হৃদয় স্পর্শী কথা আর অসাধারণ পরিবেশনা, সব মিলিয়ে এটি আজও শ্রোতাদের অনেক প্রিয় গান। ছবির নাম ফানা, শিল্পী শান এবং কৈলাস খের।

এবারে শুনব ভালোবাসার এক স্নিগ্ধ স্বীকারোক্তি। এমন কিছু অনুভূতি আছে যা সহজে ভাষায় প্রকাশ করা যায় না, কিন্তু সুরের স্পর্শে তা অনায়াসে পৌঁছে যায় হৃদয়ের গভীরে। সেই কোমল অনুভূতিরই এক অনবদ্য প্রকাশ লম্হে ছবির কালজয়ী এই গানে। কভি ম্যায়নে কাহাঁ হৃদয়স্পর্শী এই গানটি গেয়েছেন লতা মঙ্গেশকর এবং হরিহরন দ্বৈতকণ্ঠে।

এবারে লাভ স্টোরি ছবির গান শুনুন, তেরি ইয়াদ আরাহি হে। দ্বৈতকণ্ঠে গেয়েছেন অমিত কুমার এবং লতা মঙ্গেশকর। স্মৃতি কখনো শুধু অতীতের গল্প নয়, কখনো তা হয়ে ওঠে হৃদয়ের গভীরতম অনুভূতির সঙ্গী। প্রিয়জনের অনুপস্থিতিতে যে নীরব আকুলতা, যে অব্যক্ত অপেক্ষা, তারই মর্মস্পর্শী প্রকাশ এই গান দিয়ে। তাহলে শুনুন লাভ স্টোরি ছবির এই গানখানি।

প্রেমের আকুল আহ্বানে ভরা এক চির সবুজ গান, দ্বৈতকণ্ঠে গিয়েছেন লতা মঙ্গেশকর এবং নীতিন মুকেশ। ছবির নাম নুরি। আজকের গানে গানে অনুষ্ঠানের সব শেষ গানখানি।

নুরি ছবির এই গানটি দিয়ে শেষ হল গানে গানে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। এখন দিল্লি কেন্দ্রের বিশেষ হিন্দি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ দেশবন্দনায় শুনলেন দেশাত্মবোধক গান। আজকের শিল্পী ছিলেন শুভ্রা মণ্ডল, আকাশবাণী বিলোনিয়া। এখন প্রবীণ নাগরিকদের জন্যে অনুষ্ঠান পুরাতনীতে শুনুন রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে টপ্পা ঠুমরি এবং বৈঠকী গান।

সাসলাও হাফমানি জরা ও দোলনি খেলায় কেন চিনি চাইফুরু আ খাম খরাং রচামুনি রাঙ্গিনী রব খুঞ্জ বাসুই ফায়ু

0: সালেন তাইকে বিয়া বেলাই থাকা কেন সে তীব্র হাস্তে ও বেলাই মূ গান এবার তীব্র হাস্তে নি ফাদার থাকিব বেলাই কেন বি মূ ন পিসার জাক সে বড় বিশঙ্গ যতন ছিল গবং কুক থা গরং মানে যতন ছিল থা গরং জবিন মানে সিন বড় গিয়া তীব্র হাস্তে নিচে যতন ছিল থা গরং মানু বনো ক্রিকেট বি মূ অংখা মনি শঙ্কর মুরা সিং আরে আং ববে কক সালাইনি বনো দিনে এফ এম উজ্জন্তিনি এল এম কং পান্ডাও লাম সুলাইন তাই বি লংমানী যে কক রং সঙ্গালাইন বিনি লাইফ স্টাইল বাহে বাইকে টং টং বোতাবুক কুইনো তাম রক ওয়ান সুগিনে তাম তাম নি বাকি বতিনি অম হাই জায়গাও ফাই সকা ক্রিকেট নো তাম হনি ওয়ান সুকা এবার ক্রিকেট নো বতাম খালাইনাই বাহে বাহেকে পুইলেন সিমি তাক সকজর ফাই সকা আমি কবং কুক সং মনি শঙ্কর মুরা সিং একদি খালাইন লাম সক মনি শঙ্কর ভাই জং সাকদে দন
1: কাম দং
0: তিনি তো বাতে আং নন জফর কল খাইকা আপরো নং সাকা তিনি নরনি ম্যাচ তং তাই আং ওয়ান সু দং খাজে তিনি নাইমানান কিসাল কিসা নাই থাঙ্গা না হাইবন ক খরে ওয়াটি ফাই রেগা কবাল হাইম বাং তিনি নুগলাকা ওয়াটি নি বাগই তিনি অর নরনি ক্রিকেট কিসা তিনি কাস জক আং নুগুই দং জাগা আং সাকানি সিমি অর ফাইজাক যে বড়নি রুম রক দং মানে অ রুম আসুজাক তাই গ্লাস রাজাক ইয়াং গ্লাস নি ইয়াং ফাতর বেবং নুজাক অর আসুকুনি বড়ক বড়নি ক্রিকেট রং নাই না যে অর নুক মানে তাও ওয়াদি ফাই দং হঙ্গে যে পিচ দং মানে আর খলব জাক বড়ক পলিটিন বাই কটরমা খালাইনি বড়ক কবাং মা অর ইনভলভ জাক ফিয়া জং মনি শঙ্কর বাই কক সালাইন তাবো মনি শঙ্কর ক্রিকেট তিনি তাম থং মং দং মানে নরমি
1: সিনি ওয়ান ডে টুর্নামেন্ট দং মানে সুপার ডিভিশন টুর্নামেন্ট ক্লাব লীগ টুর্নামেন্ট ইরেন হইতে রঞ্জি ট্রফি ওয়ান ডে তারপরে তাই টি টোয়েন্টি সিলেকশন দং
0: খনাই দং রক সাইমন না তাবুক নি জ্বর মাহাই ফিয়া আং বি যে লংমান কক রং সঙ্গালাইন তরক তরক খালাইন কামি বো জায়গা মনি শঙ্কর নি
1: কামি আনে বিচন্দ্র মনো মুরা সিং পাড়া হিনি তোমার আদা সাউথ দিকে
0: নি নি বাবু তাম খাই
1: আন বাবু ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পিআই তা স্কুল নি
0: তাবু খন তংখ
1: নাই তাবু খন তংখ
0: দনর আছে সং খরব জক
1: আছে সং সং মাং নাই আন মনাই তং সলা
0: নি নি মনাই বি নি মুং খতাম খানা কা বব ক্রিকেট ডক তং নাই বকে
1: বি মুং খা রবি শঙ্কর রবি শঙ্কর মুরা সিং ব আন্ডার 23 আন্ডার 19 আন্ডার 15 আন্ডার 17 আবলক তং দা
0: নি নি বাবু আগিন ওয়ান সুই কিপ না তা অসরাই রং না ক্রিকেটার সনাম হিনো আং বো ফিয়ং নাই ক্রিকেটার সনাম ইয়াং গা নং নি ফোন টিকলা রি মানা বাহির ডাঙ্কা সাগর দ
1: আম তুই তো কোনো প্রেসার করে মানে ফার্স্ট অফ অল তো সং বতু খা সুনা আগরতলা কাহাম প্রসেস নি বাকি ফুটবল সং ফার্স্ট অফ অল প্রথম আং তো ফুটবল নি বাকি হাবানে কিন্তু আং আগেন সিমিন ক্রিকেট থাকাই খাগা যা হিংকা কিসা ক্রিকেট রুম থাকা হিংকে মানে বানানো গিয়ে কিসা ক্রিকেট রোগ আগেন সিমি যেন ক্রিকেট নাই হিংকা ফলো খাই হিংকে বাকি ক্রিকেট রং হাবকা আমি
0: মনে সঙ্গে বুসুক জরা পড়া লেখা খাই কেন
1: আং 12 স্ট্যান্ডার্ড আবার পাস খাই যা
0: ব স্কুল
1: বয়স পুজো
0: নিনি উমর বুসুক তাবো
1: 26
0: ইকো তাবো থাই কেন সচিন চন্দ্র ফান লাইট তো খাই মাতো নি যে তাবো মরো কিসে মরো না আসে কবাং কুক নি মুং নো পিসারি খিপ কাতা মনি সানাই দো
1: তাও এজ নি উপরে তো কোন তাক সাইমি তাও সাপোজ বডি যেসে পারমিট খাই আসে থং মানো তাও লিমিট তো করে 31 32 35 40 আমতে কোন লিমিট করে যেসে বডি ক লিমিট বডি যেসে যে পসিবল আবো খাই আমসে থং নাই নাই গড়া হোপফুলি যদি যেসে থং মান আসে কাম তা
0: মূ তো বেলা খেয়ে পিসার কা তীব্র হাস্তে বাই তীব্র হাস্তে ফাদর বেলায় বেলা খেয়ে নি মূ পিসার জগ নেট খুলকাঙ্কে নি মূ মানায় রেঙ্কিং গো নি মূ মানায় বেবাক জাগানো তাই খাই দোকান আং সামু জং নাই নাই নরক হাইন যে সিজা গিয়া ফিয়ান বিং হাবিনাই কানকে বিনি নি বিনি বন ব বেবাক ন শিকলা জরা বেলায় খনো তামনে সানাই জ্বলাব নাই থাকে তাই ফিটনেস বেলায় কাহাম কোনো গার্লফ্রেন্ড রোগ এতটা দং সাই মিয়া ভাই গার্লফ্রেন্ড রোগ এতটা দং মনি সঙ্গ
1: গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড তো তামনে না তাও আং তাও মেরিট সি আর যে গার্লফ্রেন্ড দং মনে বই নাং কাজা খাতাবো
0: ও হো কাইসা কিছু পাই আগে হনি দং মানে ড্যাশিং পুরো তামনে সানাই বড় বড় রক হামজানে রগলে তং না বনব হামজে কেরি না যে তং মানে হামজামন আবন কাজে কি পাইকা তাং আছে দাদি কাজা খা
1: দাদি কাজা মা হিমাকে সং রিলেশনশিপ তং মানে আগেন সিমে রিলেশনশিপ তং মানে কিন্তু তারপর কে আনি ক আনি বুমানে ব এক্সপায়ার আঙ্কা তারপর কে ফ্যামিলিও কিসা প্রেসার ও ফাইকা যে নগ কেউ নাইনে করি বা নাইনে তংফানো আসে ক সং তো আগরতলা তং মানে বাবা এম ফাজিং ক পাড়া তং হিংকে সং তাক নগ যে তং মানে যেন নাইনে করি তাও যদি নাইনে তংখাইকে যদি চুনো দেখভাল খাই তংকে যে বরক মাসা বুড়ি নগ বুড়ি মাসা তং তং নাঙ্গো হিংকে আপনি তাক হোপফুলি যেন নগ ডিসাইড খাই গেছে ঠিক আছে আন যদি গার্লফ্রেন্ড তঙ্গনো হিংকে কাজা পাইমান যাও আমি তা
0: প্রেসার হিংকে নিনি আয়ং তিস কবাং কো কং তঙ্গা হাঙ্গা কে বুড়ি নাইং তি প্রেসার করি দে কিসা ফোন কাজাক নানি দাদি দাদি কাই রে সিনে অম হাইরো
1: আ বুড়ি নাইং তি ও বুড়ি নাইং তি ও তঙ্গ মানে নো মানে আপনো ইয়াং ফজিং আনি ইয়াং তি ও তঙ্গ হিংকে তে বুড়ি নাইং তি ও তঙ্গ হিংকে আগে পরে কাজ নাক না ইংকা কাজ আগে দশক তাড়াতাড়ি
0: নিনে ইংতো তো যে প্রেসার তখন আবং খানা কিসা বিয়াল ইংই দমখা নগো কে বুড়ি বারো কেন নি আমা নরনো খিবি একলাং থাকবে কে আমি আমা হেরো গান খানা নো কংলো সাকাতে আং বেড়ে রং আইংতে ইনি সঙ্গা নি লগিনে আইংতে বেড়ে না ইংতে কিসা অমাই খানা প্রেসার

0: sarang itu kena ari moni songro mona sing sida mung ko wama bre ro ko lo kalai tong biang biang oino bre ro wai ko buni bre ro wai thang pai ni si aba hero kong ro rap pres sarang ka boti sai malai abo tam hin ama hero dang kana ngai no sai nei ma se nung be kata te tam hin
1: amti amti tong ya amti kono pressure to kare ono ba ono line di thang ni an to focus agan si un cricket un tong mone to amti ono angle to thang ni prosun kare tak jaisi de focus khai mane tak to already merit tak jaisi de focus khai na cricket jaisi age khai ta un se te wo ma khai ta himale tak family bu tongo family chinta wo khai na ngo inge ta nije career tongo inge nije jaisi de career establish khai mane asum kam ta
0: wa so so big ba sa om hayo dang laisa ni ni big ba nang khanza ka bo bri be ya bo tini ya ro nok blas no no ne ne amai ro wa se shi kok do bang lai tam lai nin to mung belai pi sar jang ni ni fan ka ba ma bari bu tong ma no chala ba tong ma no e ba amai bu ni tong ma no je no no kai ja khnei sai ma ni phono bak sa bak sa ba khare han dang lai ngi ni ma no
1: amti to hai jas ko awa hai phono sangra ro phono thangi ne hai phono wa se wis chala ya ab to hai kono normal normal conversation je am to kono am de kare chala phono tong phono bo sao am sao ab kono matter khaya sin okay ab normal conversation je ab kono on de kare
0: Well, hingga kena itu mungkin noro gozor moni songkor murah sini korang no ang dini MBB stadium mau fajar koro cricket ni je stadium tu mungkin orang fajar bini orang je kotor tu mungkin orang bin kotor lo fajar ke bin orang asuh izin kok salai tu lo kebang mah bini langman kok no tiap salai na bela bela kan hamba zora noro kesini logi tu mungkin bagai dini ni pandan na enjoy kena ni nang kakau ang thamai moni songkor murah sini je agi ni pula ni alang mano kisah tapi ang ceng na sengna ni bono pula bahaya bahaya ke cricket lo sok baca cricket bo উমনি সিমে নংসিয়াং খানা থাঙ্গানি
1: ক্রিকেট আং ফার্স্ট আং ফুটবল নানা আগেন সাগা ফুটবল আন রহগা ফুটবল রহমনে আং ট্রেনিং রক্ষাইগা ফুটবল ট্রেনিং তারপর খে দুই বছর পরে খে আং ফুটবল নিয়ে আরো যে ট্রেনিং মারমনে আমি আকারে ফেবেগা ক্রিকেট থাঙ্গান বাগে তারপর খে আং নাইন ইয়ার টেন ইয়ার্স হইতে ক্রিকেট থাঙ্গান স্টার্ট খাইগা প্রথম বছর তোমার কে আং এন এস আর সি প্র্যাকটিস খাই আগে তাও যে জিমাসিয়াম তোমানে দিবাকর্মকার যে জিমাসিয়াম তোমানে আরও আছে আগে প্র্যাকটিস খাই আর এন এস আর সি কোচিং সেন্টার অঙ্গ তাও তো অন্য জাগাঙ্গ আগে আর জাগাংটা ইনকে আরও নহতে না আগে টেন ইয়ার নহতে সেরুতে সেরুতে সেরুতে আস্তে আছে আগে তারপর খেতাই এজ লেভেল আন্ডার টুয়েলভ থাকা আন্ডার ফোরটিন থাকা আমি খেয়ে আগো খাটা
0: নয় বছর নিশাকা আগে বো ক্লাস রকম না সিক্স সেভেন এইট নাইন ক্লাস থ্রি রকম খানা তামিন
1: থ্রি ফোর নিশিমি রগ স্টার্ট খাইগা ফোর ফাইভ নিহতে স্টার্ট খাইগা ফোর নিহতে না স্টার্ট খাইগা
0: ক্লাস ফোর গাঙ্গা ফোর স্কুল রগ থাকমানি কবং কক ব্যাগ তালাইং ওই কবং কক নি ব্যাট রং মাংসে নং রুজি রুজি মা থাঙ্গা নাঙ্গা আপুরো তামহিন
1: আবু তো কিসা অনলাইন সঙ্গ আগে তো মানে আসক ফেসিলিটিস বুকরি বা ইয়াং ফুজিং গাড়ি রোগ করে এমতি রোগ করে হিঙ্গে সঙ্গ যে যে তোমানে বাইক তোমানে বাইক হিঙ্গে সাইকেল কে সাইকেল আবেন মা থাঙ্গা
0: পুরা
1: নিউ নো কাতাল কোনো রঞ্জি ট্রফি বাকি সাইমিয়া তাই কোয়ার্টার লেভেল বাকি সাইমিয়া জাস্ট প্ল্যানিং প্ল্যানিং খাইকা ক্রিকেট থাকায় যেসব যে ইম্প্রুভমেন্ট খাইমান আসুন তা হিঙ্গে তারপর আস্তে আস্তে আস্তে তারপর যেসব নাইনটিন আন্ডার ফিফটিন পরে আন্ডার সেভেন্টিন থাকা সেভেন্টিন পরে আন্ডার নাইনটিন থাকা নাইনটিন থাকমান পরে খেয়ে সাইমা হাটা যে রঞ্জি ট্রফি থাকা হিঙ্কে ইন্ডিয়া টিম রোগ চান্স মানে ইন্ডিয়া এর ফোন চান্স মানে হিঙ্কে আং আন্ডার নাইনটিন ইন্ডিয়া ক্যাম্প রোগ তঙ্কা হিঙ্কে আপন হয়তো কি কিসা সেন্স পাইকাটা যে নাম যদি কোয়ার্টার লেভেল থাকা হিঙ্কে মোল লেভেল কাম থাকা না তো অবভিয়াসলি আপন
0: পুলিয়া পুলিয়া জবর থানা নিশাকা যে ক্লাস থ্রি ফোর রগ নিশাকা আফ্রো রগ যত অঞ্চল কবাং কুকে চুবানাই নন সব অ ক্রিকেট থিনি
1: চুবানাই চুবানাই তো বাবু নঙ্কা তারপর খে আমা অঙ্কা আমা জফর তম্পর শুনো অনেক বাবু করি আমার নাই ইংয়ে তারপর খে তাই চিনি কোচ কোচ মাং নেই অঙ্কা শুনো কোচিং রায় রজত কান্তি সেন হিনি তঙ্গ মাসা তাই মাসা সামল দাস হিন মাসা তঙ্গ ব্রক নো শুনো সুফরঙ্গ আসামে ব্রক কোচ তঙ্গ মানে তারপর খে আস্তে আস্তে যে যে বাইরে কোচ ফাইকা তারপর খে তাই চিনি ক্যাম্প রং হয় বাইরে কোচ ফাইকা আপনার হয়তো স্টার্ট খাইকে কিন্তু আনি ফুরংনাই অঙ্কা ব্রক নো রজত কান্তি সেন বা সামল দাস হিঙ্গে তাই তো বাবু তঙ্গ নগ
0: নিন বাবুকে তো পুইলা নাম সামনে ফুটবল থং নং পুইলা নাই ফুটবল প্লেয়ার দা নন খাইনা নাই মানে না ক্রিকেট নো ওয়ান সো তঙ্গ মানে নিন বাগে
1: একচুয়ালি ফুটবল ইয়া একচুয়ালি ব আনো বিনি মাইন্ডও এমন তখন আং সারেফর কিছু হেলদি রক তোমানে হেলদি মানে কাফি হেলদি তোমানে এনকে বখা খানা আর থাঙে ট্রেনিং রক্ষাকে ফুটবল ট্রেনিং রক্ষাকে যদি হেলদিনেস কমও খাইকে তো অন থাই এনকে তারপর খেয়ে আরও ট্রেনিং খাইকা এনকে হেলদিনেস কম খা কিছু স্লিমও খা তারপর খেয়ে যেসব ফিটনেস ক্রিকেটে তোমানে আমার ফিটনেস তো ক্রিকেট নিয়ে আসুক কোনো লেভেল কটরে ফুটবল নিয়ে ফিটনেস এনকে কাম ফিটনেস অনেক টাফ ফিটনেস ইঙ্কে আরও খাইকে ইজি ক্রিকেট তো ইজি নো

0: ইয়ে তাও তাও শিখ বই ফিটনেস আছে ইম্পর্টেন্ট খাগাবো ক্রিকেট তো আগে তো আছে ইম্পর্টেন্ট কিন্তু আং ফুটবল ফুটবল স্কুল থামনি থামন পরে খে সাইমা খাটা যে ই ফিটনেস খাই নাই তারপর বডি স্ট্রাকচার ঠিক অঙ্গ না হিনে তারপর কে আর নয় থেকে আং ফাইকা ফাই নাই ক্রিকেটে জয়েন খাই কে ইজি না খাটা আমন বাকে আম সাখা বাবু রহমানে আবু আং মানে মাইন তুই মানে রহ কাঠ ঠিক আছে প্রবলেম করে তাও ক্রিকেটও ফাইকা কাহাম ফিউচার
1: খাই তো খানি তা খুব কথা বুঝুন সানাম বুঝুন জরা নরক এলম গ্রং পান্ডা নো খাই তো এলম গ্রং পান্ডা মনি শঙ্কর মুরা সিং বেলাই কেন মুং পিসার যাকে বেলাই কেন বিনি মুং সিন মুং মানজাকা ফিয়া সিং পুইলা জেপুর চেংমানি আ জরা নো তিনি কক সালাই তোলাই মানে তামলা আবু বেলাই বেলাই কেন নাং মানে না কক মানে খাই তোমায় কবং মা সরাই রক তাবো ই মান বরব থানি মুসুং উই দো থানি পুইলা নি আবের মো বাহে বাহে তাম তাম রক ং তাম তাম রক ং সু আপুরু আ জরা নো সিং সালাই তোলাই মানে তামলা তাবো মনি শঙ্কর নি যে কক রোন খাই বাক্সা বাক্সা আইডিয়া মানে মানুষ যে পুইলা পুইলা ও হাই সিং রাবলা সিংবো হাই ইং দো তাবো ও বাবু হাই ইং ফাইকাবলা আবাহে রক কক তাহলে মনে সঙ্গে আমি বাকি আজরও নো কিসা গবান কক সালাই তোলাই মানে আজর ক্রিকেট হোক না নাই সাকি টিভিও সিনি যে ওয়ান ডে রক মানে যে ন্যাশনাল এবার ইন্টারন্যাশনাল যে ক্রিকেট ম্যাচ মানে ইন্টারন্যাশনাল আবার না নাই আজর নাম
0: আসময় তো সেরাই তংফ্র নগরসিন টিভি তংফ্র তো নাই আসময় সচিন সৌরভ জেসে যে তখন সৌরভ গাঙ্গুলি সচিন টেন্ডুলকার ব্রহ্ম ফলো ফলো খাই মানে আসুক সাইমিয়া কিন্তু ব্রহ্ম জেসে যে ক্রিকেট তোমানে ক্রিকেট তো নাই আগে সিমিনো ক্রিকেট বাকি কবর হিঙ্কে নাই টিভিও যে অংমানে নাই হিঙ্কে তারপর খেতে আমতিন আমতিন চলি খাটা ক্রিকেট হিঙ্কে সঙ্গে আগে তো ফুটবল রক আসুক নাই ফানো ফুটবল ঠিক আছে কিসা মিসা শিও কিন্তু ক্রিকেট তো ইন্ডিয়াও ফেমাস বলে হিঙ্কে ক্রিকেট রক নাই জানি কিসা অবঙ্গ হিঙ্কে তাং নাই খা তারপর আস্তে আস্তে আস্তে আস্তে প্রসেস খাটা
1: পুইলা বড় প্র্যাকটিস খাই খানি সাকম নাই থাইছিগো তাম মুংহুনি সাকম
0: এনএসআরসিজি
1: এনএসআরসিসি ও নং পুইলা আরো ডিউজ প্র্যাকটিস খাইকা
0: নি আরো ন
1: বজর প্র্যাকটিস মাখাইনি আপ্রো বসুক জরা তুই মাখাইনি
0: আসময় সালপ্রম মানে সানডে সানডে খিবিনে সিক্স ডে অঙ্গ দুইটা আড়াইটা নয় হইতে স্টার্ট হবো দুইটা আড়াইটা নয় হইতে স্টার্ট হবো কিন্তু তিনটা সময় নিয়ে হইতে খে নং যে খাইনি বলছো ক্যাচিং ক্যাচিং বোলিং ব্যাটিং ফিল্ডিং রক যেসি যে আমার খামানে যতন আসময় অঙ্গ মানে শারীরিক দিকে অঙ্গটা ফুং দিকে অঙ্গে শারীরিক দিকে অঙ্গ
1: কয় ঘন্টার প্র্যাকটিস মাখাইনি আপ্রো
0: সঙ্গে থানা থানা দুইটা আড়াইটা হইতে যে থাকে ইংকে তিনটা হইতে স্টার্ট হইগে তিনটা চারটা পাঁচটা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা তা আর সময় চারি ফ্রবা
1: ডেলি প্র্যাকটিস খাই থাকি নগা থাকি নিয়ে পুরোপুরি না প্র্যাকটিস খাই মানে ওয়ান সুখ
0: পরে না চারি ফ্রো আসে টাইট অংখে তো কিসা মিসা থুনার নঙ্গ আসে পড়া দিকে কিসা পিছাই থাকা যদি আমার ক্রিকেট লগে পড়াশোনা তো কিসা আমার খাইকে কিসা চা খাবো কিন্তু কিসা কিসা পিছাই থাকা মানে আর সময় কিসা এডুকেশন অঙ্কলকে যদি ক্লাই খাইকে চা খাবো
1: দবন কক সিং না তাও নাকি প্র্যাকটিসও খাই খাই সেটা চার পাঁচ ঘন্টা প্র্যাকটিস হমনি খাইও নাকা সানডে সিং গেপ মানো কে সানডে সিং দা পড়ি না বজারা পড়ি কিসা সাই মানো মসুম
0: পড়ে নাকি যে সময় মানে এক্সাম শুনি শেখা ইয়া ফের কিসা কিসা সাতটা আটটা হর হর দিকে কিসা এক দুই ঘন্টা পরীক্ষা তারপর টিভি নাই খা খেলার তোমাকে খেলা নাই খা আসুন এক দুই ঘন্টা বেশি তো কোন জীবন ফোন পড়ি আকো
1: পাইছো গাঙ্গালে যে খেলা যেমন বাসা বুঝা তখন আমার সঙ্গে হাইনি হইতাম খা পরে আনু হই নাই হাই মানে কাইসা লাগে কাইসা সাহে সেন না মসুং যে খেলাই তোমায় রং যে সেরা রক বরক টাবো ক্রিকেট থাকি তো ক্রিকেট তুই ওয়ান সুই তো পরি নাম তো কিসা কিসা নালা নাই এবার নাকি সারিগো প্র্যাকটিস খাই হুঙ্গে ফুঙ্গো পরীক্ষা তাম হিন বাহি আং নব
0: তাও স্কুল স্কুল ওয়াইজ যেমন তাও অনেক বড় প্রিফার খাই ইংলিশ মিডিয়াম পড়ি আং যে সময় পরীক্ষা আপনার তো বেঙ্গলি মিডিয়াম তো যদি নাং যদি দশটা দিকে স্কুলে থাকা ইংকে চারটা দিকে ফাইও যেন ম্যানেজ খাই স্যার চিনি ফিজিক্যাল ইনস্ট্রাক্টর স্যার তো মানে তো বোন যেন সাবিনে ছুটি মানি ফাইও ইংকে যদি নাং খেলার লগে লগে পড়াশোনা যদি খাই থাকা ইংকে আমার সামনে কক সিতা হলে নি নাং কত লেভেল থাকা থাকে নি ইংলিশ স্পোকেন ওয়াইজ নাং বড় বেকক সার নি বড় বাইকে বিহেভ খাই আবো অনেক ইম্পর্টেন্ট তো নাং যদি খেলার লগে লগে পড়াশোনা তো হাইকে নিয়ে এডুকেশন হায়ার লেভেল যদি খাইবা খাইকে আমার খুব মানে অনেক সামানে নিয়ে নাকি যদি খেলা থাকতে যদি স্পোর্টস কোটার হোক নাকি চাকরি ফান মাখা বা যে কোনো অন্য অন্য ডিপার্টমেন্টের চাকরি মাখা নিয়ে হিঙ্কে নিয়ে পড়াশোনা কাম নাও ইনকে আং প্রিফার খাই না এডুকেশন লগে লগে খেলাধুলো থাকা হিঙ্কে অনেক কাম
1: আবার কখনো নাকি মনে সঙ্গে যে সামানে সিংকা মা হাই নগো না ওয়ার্ল্ড কাপ রোগ নাই খাঁকে বাক্সা বাক্সা ফাতার নিজে হানি টিম রক ফাইকা বাক্সা বাক্সা হাই বঙ্গ ম্যান অফ দ্য ম্যাচ মানে রেখা তাও ইংলিশ মাইয়া ম্যান অফ দ্য ম্যাচ মাখা তো কক কিসালে মাসা নাই ইংলিশ মাইয়া তাবো কক মাসাও বিনি সাক বাই থাকি যে আ কক রোগ মাসাও হাই রোগ নুকজাগ তাম হিনো আমি আউন বাকি পড়ালেখা নাংসুগুরা হানি ওয়ান সুগ
0: আমো নং আবো নং পড়াশোনা পড়ালেখা তো নাঙ্গো নো নং ইংলিশ মান থং মায়াথ নং জেসং নং নিনি এডুকেশন লেভেল নং হায়ার লেভেল তলাংনে আসং চাও ইংলিশ মান থং মায়াথ আবো নো কোনো ম্যাটার খায় নং তাও যদি নং হিন্দি বেসা নিজের ল্যাঙ্গুয়েজ বেসা নাই ইংকে নিজের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বেসা নাই ইংকে নং হিন্দি বেসা মানে আবো কোনো ম্যাটার খায় কিন্তু নং ইংলিশ মাখে আং খাগাও যে নং ব্যাটার ফিল খাই ইয়া ফির নং অন্য জায়গা থাকে নং কিসা

0: এক্সট্রা অ্যামাউন্ট নাই, কনফিডেন্স লেভেল এক্সট্রা অ্যামাউন্ট নাই, তো আমাও খাই গেঙ্গে চাউতা।
1: তোমার ক্রিকেটার উনি মাইনা গেলাম মতাই তামর ওকে খামনাং
0: ক্রিকেটার অং মে এঙ্কে একচুয়ালি আমার চিন্তা শিখাই দিই গা মেন কোখে আনি আনি আমি আগে ক্রিকেটার অংনে তামানে, কিন্তু আং ক্রিকেটার সারা ক্রিকেট থাকায় সারা আং কোনো চিন্তা শিখাই দিই গা আং তাম খাইব নাই, আং তাও আননি জব খাই দো, কিন্তু জব খাইতে খাইতে জব খাই ফানো আং আসে জব ও আসে কনসেন্ট্রেট খাইমি, তাই হলো আং ক্রিকেট থাকান বাকে সে জব মানো হিংকে তা ও ক্রিকেট নিয়ে থাকি তো আং জব সে কিসা কসারমান জব ব্রেক খাই নে তারপরে ক্রিকেট থাকো, তো আমার আং ক্রিকেট ছাড়া তো তাও পর্যন্ত মাইন্ড চিন্তা খাই, যদি ক্রিকেট ছাড় ছাড় মন পরে তাও তাও খাই না আমো।
1: ওয়েল লঙ্কে তাকে সাং নন সিংমান আবু সিংলে সানাই গ্যা নিনি লাংমানি ইংনা মুসুমান দামো অবভিয়াসলি ক্লাস 3-4 নি সিমিসে নিনি যে নং নাহার মুনো নং আফরন সিমস খাই ফেকে আং আং কে বা আবু সিংনা সান নাংলিয়া তাই আবুন কারে বা তাবু কা ক্লাস 3-4 ও 4 ইতো মা জরা লগলা তাই নাহার মুন গতলে তা মংনাই মনিসং গর অ কোন নন সাকা খানাই দং নানি খানি তাকু গাতে বুক সং অজরা আনি খরং তাই মনিসং গর মুরা সিং বিনি খরং নন র খানাই দংগো বাকসা বাকসা সিনিয়া আংই মানো বাকসা বাকসা সাইমানিয়া আংই মানো কবমা কবমা থুম রগব বিনি মুংন পিসার জাক রঞ্জি ট্রফি হিন্দি কবমা কবমা অমাই ট্রফি যে হাই প্রোফাইল যে কটর কুক সিনি বারো থাক কটর যে ক্রিকেট নি থুম টংমানি আরো বিনি কবমা কবমা রেকর্ড খাইজাক তাবসক জোরা বুসুক রান রক খাইকে নানং
0: আং তাও রঞ্জি ট্রফি ও খাইকা রঞ্জি ট্রফি ও রান তোমনা 2600 রান না 60 ম্যাচ ও উইকেট তো 159 60 ম্যাচ ও, তো আমন রঞ্জি ট্রফি কে আসে কিং তাই বাকি বাকি টি 20 ওয়ান ডে স্টেটস আম ক্রিকেট ইনফো হাং তাও কাস চেক খাই যা রঞ্জি ট্রফি কে চেক খাই যা, তো ইনকে আং আসে থাইমন
1: দো ইনকে আমন তো সিং খানা লাগে পুল্লা বেরম বো বাই বাই কে চেংকা বাই বাই কে তাম তাম উংখা বেলাই কোঠু খানাই নাই কাংকে ক্লাস 3-4 নি সিমি আসে তাম না বিনি সেরংমানি পড়া লেখন কিসা সাইড খাই নাই আমনি ইয়া গলো বো বিনি ক্রিকেট নো আসে জরা তুই ফাইকে হাইকে তুই ফাইনো বো দাও সে জরা হাইকে তংই মানো সিনি জাগে তংই মানো তাবো থাংলাই না থং মুঙ্গো থং মুঙ্গো থাংকা গাং সিংনা মুজুং জে ব্যাটিং দা কবাং কোক নিনি করা কন্না ইয়াং বোলিং
0: তা আবো আং তো অলরাউন্ডার হিসেবে থাকবো, তাও বোলিং দেখা ব্যাটিং দেখা আমাকে সিচুয়েশন আমার ডিমান্ড খাই তাও আং যদি ব্যাটিং না খাইকে ব্যাটিং খাই আঙ্কে বিখা কোনো ব্যাটিং করাক, তাও বোলিং না খাইকে বোলিং ও উইকেট মান খাইকে বিখা কোনো বোলিং করাক, তাও আনি যে সিচুয়েশন ডিমান্ড খাই আবনো আনি আমতা তাও আং সাইমে আছে বোলিং দেখা ব্যাটিং দেখা যে কাহাম খাই মানে আবনো বই খাগা নাই হিঙ্গে তাও আং অলরাউন্ডার হিসেবে মানে কাহিনি মা খাই নাই
1: ব্যাটিং খাই মানে পুলিয়ান দো অংখর না ও লগ অংখর বো বেসিক নাম্বার অংখর
0: কো 7 নাম্বার অংখর 6 ডাউন অংখর 6 7 8 8 নাম্বার 6 7 8 আর তিনটা নাম্বার অংখর যে কোন সময় তিনটা নাম্বার
1: ওপেনিং খাইয়া
0: হ্যাঁ ওপেনিং খাই ওপেনিং আং পেস বোলার সে খাই আং ওপেনিং খাই মানে কি সব বই বই দং ওপেনিং খাই আমাকে আং ওপেনিং খাইয়া
1: বোলিং লে ভাই স্পিনার দানা বেসিক হাকসাং নিছিম নং খাইছি কি থাঙ্গনি নিনি বর্ণ খিদার
0: আং তো স্পিনার ইয়া আং তো পেস বোলার মিডিয়াম পেস বোলার আং খারছি মানে ইঙ্গে তো অনেক 30 ইয়ার্স নিয়ে হয়তো খারছি গো যে ক্রিকেট সাইমন ব্রো 30 ইয়ার্স বুঝে হিঙ্গে ব্রো সাইমন 30 ইয়ার্স কিসা 30 পেস বোলার বা কিসা কাজ
1: পেস বোলার তাম পেস বোলার আবু তো ইংরেজি বই মুং বাক্সা বাক্সা খানি জানা পেস বোলার আবু তাম জানা খান সং পারা নগর তো আসে গা ব্রো সাইমিয়া আমি মানো যে খানাই তো নরে বিষয় তাম আবু
0: পেস বোলার ইঙ্গে তাও যে ফানকে খিতা নাই বরং পেস বোলার হিনা তাও নং স্পিনার স্পিনার যদি ফানকে খিতার নাই আবার নতুন নং পেস বোলার হিং লাগবো স্পিনার কারণে যদি খিতার খাইকে মনে স্পিনার হিন নাই নং যদি চালনা হইতে খারি যদি খিতার নাই বরং তোর ক মানে ফানকে ফানকে খিতানো বরং পেস বোলার হিনটা
1: স্পিনার হঙ্গে বব বল না হাইকে ইয়াইছি বই মথরি দর আপনার তো স্পিনার না তাম ভাই আব
0: আমি তো স্পিনার তো অনেক অনেক অনেক টাইম নি দঙ্গো ফিঙ্গার স্পিনার দঙ্গো হিঙ্গে তাই রি স্পিনার দঙ্গো হিঙ্গে তাও তো অনেক অনেক চাইনামেন বো দঙ্গো চাইনামেন বো রি স্পিনার খাই হিঙ্গে লেফট আর্ম লেফট আর্ম স্পিনার বো দঙ্গো হিঙ্গে যুতন অফ স্পিনার হিঙ্গে ইয়াসি বাই খাইও হিঙ্গে যে লেগ স্পিনার হিঙ্গে বো তো রিস্ট বিন যে রিস্ট দঙ্গো না ইয়াং রিস্ট আমি খাইও আমি তিতা
1: তারপর ফার্স্ট বোলিং যে খাইছে নো হাকচাং জিম খাইছে কি ফাইনে খাইছিং মাসে ফান থাকা না বল খিদানোর ফান্দা দরক সাদাম হেন
0: আও নং ফিটনেস রক দেশক ফিটনেস খাইনাই আসুন কাহাম নাই তাই হলে নং সবচেয়ে ক্রিকেট বই নং বুঝি খুব খানা খানা বা নং ক্রিকেটক ফলো খাই সাইমান না যায় বড় রক ফার্স্ট বোলার অংখা ক্রিকেট নিবিছিং সবচেয়ে টাফেস্ট জিনিস তা ও নং নিনি এজিলিটি নাংনায় ফিটনেস নাংনায় স্ট্রং নাং নাই নিন বডি ফিটনেস নাং নাই এখানে নিন মাসল পাওয়ার বুঝে আবো যুতনো মানে যুতনো নাঙ্গো আরো ইনকে আবনো ক্রিকেট বিশ্ব সবচেয়ে টাফেস্ট হিঙ্কেন পেস বোলার ইনকে তাই ইন্ডিয়াতেও পেস বোলার মানে টাফ তাও আজকাল
1: ang ta ge sinung ni moni song ang bo cricket ni le jotan thang na musung mani salsa ang sarai phurun chim ro ka sing wa sa agi kisa sai to ga thang na ni dius rok bai.

0: Ganggang-ganggang yang tahu kan profesional kerih ngan kelen nung memalai rasa tong lagi kamu sini lagi kamu. Azora omah itu mani sengahin tong lagi ngan ke tabu kon nog rogo eba sini je tong mazak rogo tong lagi omah heno fast bowl ngan ngan fast bowling nuk kaitu rong azora rogo. Ke fast bowling kai ni tang nyai ball kita pro kai nung ball kis kita ro on ngan omah geng yan tamnan kaya tong wabo ball non nung direct kita rim man ya bunatang bunatang ya guru rim maro ro abo kisa tamnan jana serai serai ngan ya ko bahai bukti abo ni rai da.
1: Amongka nung tau baksa tong wo kari kitar pana zaman zeng tenis rok tong pro onak somo kari ne hat mana kitaro yak guri kitar ya yak sebai kitaro amongka throw ball hino chak mana cricket ni bung he chak ball hino inge seng tau wo jodi nung cricket tong na inge nung yak guri kitar nung yak guri in the sense tau nung pura nin full arm rotation kai ma kene arm rotation jodi onge inge ning jodi band kai kitar kai inge sebaik kita kan kan ningabo chak ball hinai mane abo cricket allow krita
0: tamne babi oh my god riders sanam jakna je ni ni ni yagno hake why ni why time why buzan abo guri re saimi abo kan ma khitar nai direct yak hake khitar ma ya abo tamne babi oh my god rider khajakna
1: rules to agani mcc khlai hinke agani hodeno brok nai khna je nang yak sebaik kita kan ke phan ki thango yak guri kitar khange gisal slow ge thango inge nang jodi yaguri jodi phange kitar mage kitar di jodi nang jodi yaguri jodi phange kitar kisa kom ge kitar mage khange nangabo kitar mon kintu ni throw ball allow kore throw jodi nang yak sbai jodi kitar khange nangabo no ball nei jane rules je samane age je rules samane abo tabo implement khai jago inge tabo aajkal tak spinner rokbo onek yaguri mane age kasar man jo emon khaje mane baksa tongo yak kisa benong ki kitaro inke brono kisa chakro krom jakha yak guri kitar ya ni chakro krom jakha ta bro correction khai kata amte hine hinge ta de abno rules again je rules somone ta follow khai bui abno follow khai choli nam ta
0: nang je pro ball khaina thanga kaisa boro tam hne once we ni ball khaina je why is on a middle stump sakagro nani amai de one suk now bat thangnai tini bono ke ragana why is on bokro go phnangi amai de one suk na buru inai bono catch kar inai catch rong re out khaina ni na run out khaina am hai target kabang ko tam rok no rok one suk inai khaina
1: আগে যে সময় স্টার্টিং খাইক মানে ইয়াং যেফর তখন 15-16 বছর 17 বছর যেফর তখন আ সময়তে কিসা মানে এগ্রেসিভ মানে তাও মনে যদি নাং চার কাছে তগি রেখা বা ছয় কাছে তগি রেখা মনে মনে বাউন্সার নাই বিন বকরা ফোনা নাই বিন বডি ফোনা নাই আমিকে চলিত মানে মানে যেফর সঙ্গে কেতাল কেতাল থাকা হাঁপুর যেহেতু রাইজ আ সময়তে কিসা এগ্রেসিভ হম বলে বুঝতাম কিসা এগ্রেসিভ হিঙ্গে সঙ্গ ক্রিকেটও আমি ফোন গো হিঙ্গে তাও কিসা কিসা থাকতে থাকতে থাকতে কিসা এক্সপিরিয়েন্স বাড়িতে বাড়িতে মানে আ জিনিস না কম খাইগা কম খাই তাবো নাম তাবো বেটসম্যান প্ল্যানিং খাই আউট খাই নাগো তা এই বেটসম্যান তাম থাকি দা বল লেগ দো স্ট্রং অফার দো স্ট্রং বুঝাগা স্ট্রং বনো নাই নাই এনালাইজ খাই নাই তারপর আজাগ মনে বল খেতারো হিঙ্কে আমি প্ল্যানিং মানে প্ল্যানিং খাই মেন খেতাও প্ল্যানিং খাই খেতারো তা আনে এজও হিঙ্কে তো প্ল্যানিং খাই খেতা না নাই তাই কিসা এজ কম কম রো হিং কিসা এগ্রেসিভনেস গবাংটা
0: আউ সেরাই জোরা রকম সঙ্গে শিশু ইঙ্গে তো সকার বুড়ে যাখান কে তা আবু নন নাই দি বিশ মাও তাম কে ফানাং মানা আমার রকম আই আকো সানা নাই গানা নং তাম হেন
1: নামতি নামতি না ও
0: যা দো নং নং জে প্রো ফিল্ডিং এ উঙ্গো জে প্রো বোলিং নো কারে ফিল্ডিং পজিশন নং বাসা নন কা বো পজিশন নং বাসা কো থং কো
1: আং কো আং ক্যাপ্টেন তং ফ্রো তো

0: কে স্টাম নিয়ে ইয়াং দিকে মিডল স্টাম নিং যদি বল খাই হিংকে মিডল স্টাম নিয়ে দেবরা দিয়ে হিংকে মিড মিড অফ অঙ্কা মিডল মিডল স্টাম নিয়ে ইয়াগরা দিয়ে হিংকে মিড অফ অঙ্কা আমি তার সুতা সুতি
1: বিশ বছর কিনা নাম ক্যাপ্টেন মানে তীব্রনি
0: আং লাস্ট ক্যাপ্টেন অঙ্কা 2016 3 বছর 3-4 বছর অঙ্কা
1: তাবুক
0: তাবুক আং ই বছর আং রঞ্জি ট্রফি করে ওয়ান ডে হিংকে আং ইঞ্জিন বাকি থামিয়া হিংকে টি টুয়েন্টি ক্যাপ্টেন থাকবো হিংকে রঞ্জি ট্রফি থাকা রঞ্জি ট্রফি ক্যাপ্টেন তাই মাসা ক্যাপ্টেন হিংকে আং টি টুয়েন্টি ক্যাপ্টেন সাইদ মুস্তাক আলিও
1: ক্যাপ্টেন নি সামুং তামো ব ফিল্ডিং র বড় সাও বাসানাই অমহের বেবন মানায় না ব ফিল্ড থাঙ্গে হাইদাং কানা
0: ক্যাপ্টেন নি সামুং ক্যাপ্টেন নি তো টাফ বো টাফ মানে প্রেসার তঙ্গ নং টিম যদি পায় হিংকে প্রেসার হিংকে তারপর তাই নং বলার নং বু সময় বু বু বলার নর নানি আবু সানা সিনা লাঙ্গো হিংতে ফিল্ডিং প্লেসমেন্ট তারপর নং টিম টিম নি বড় রোগ বা টিম নি প্লেয়ার বা ভাইকে কক সানাই আবু অনেক ইম্পর্টেন্ট হিংকে নং যদি রুট লিপিসি বিহেভ খাই তো হিংকে অনেক বড় খাগ বড় রুট লিপিএফ খাই হিংকে তাই সিলেক্টর কিসা যদি কক সানা নাকে সিলেক্টর কক সানা নাকে সিলেক্টর কক সানা নাঙ্গো হিংকে তাই কোচ বাই ইম্পর্টেন্ট হিংকে কোচ তঙ্গো কোচ বাই কক সানা নাঙ্গো ভিডিও অ্যানালাইসিস বাই কক সানা নাঙ্গো হিংকে ফিজিও বাই কক সানা নাঙ্গো ই প্লেয়ার আনি যে খানা থাকায় বা ফিট দেয় ফিট দেয় যত বেশি মানে এক কাইসা নিনি মানে কোচ কোচ কাম প্লেয়ার আমি কাহাই নাম হঠাৎ নাম ক্যাপ্টেন হেঁকে পুরা যত নাই নাঙ্গো মেন কোকে আমো
1: ওয়াইস ওইসব আমি এডাং খা নাম ক্যাপ্টেন এঙ্গে যেপুর থাই না অঙ্কর কাকে আমি জায়গা রক সাইনাও নাই জায়গাতে কিসা বল রক বেশি কবাঙ্ক লাইসা কিসা ইজি আমি জায়গা কলাই জায়গা রক নিনি জায়গানো কইসানো সাইনা খা থাকা আমি খেটা খাইছে নাম ওয়াইস ওইসব
0: আমি হঙ্গো আং টাইম হলে আং তো পেস বোলার হিংকে যদি নাম 5 ওভার 6 ওভার খাইমান পরে নাম যদি টাইডাম খাইকে আমি জায়গা তোমার নাই নাই নাই টাইম হলে নিন বডি কিসা রেস্ট নাও 5-6 ওভার 7 ওভার সে রেস্ট নাও হিংকে নাম আমি জায়গাও নিনি নাম তংফানো নিন কোনো হামে ইয়া নাম যদি রেস্ট মাংখা আরো তঙ্গি রেস্ট মাংখা নেক্সট স্পেলে যদি নাম বল খাইনি ফেঙ্কে আসামে তেও এফোর্ট নাই নামাই আর মানে নাম আবো যে কোনো বলার নি ক্ষেত্রে সঙ্গে আবো খেলায়ও যদি বোধ টাইডাম থাকে এমন সেফ জায়গাও তনে রোজে জায়গা বল কম ফাইনে হিংকে আজ আগে তনি রেখে ব ফ্রেশ হংয়ে তাই ফিল্চার বল খাইবেন আমি ঠিক তনি রো আবো কোনো নেসেসারি আবো কোনো আবো করি যে ব বুই চাদাক নাই বুই চাদে গিয়ে আমি করি আসেন যেসে যে যদি গ্রাউন্ড বিশিং ও যেসে সামানে আসুন খাই না এটা
1: বোলিং খাইনা থাকি সকার হোক চাইরক বুঝা খাঙ্গা কেনকে যেবর সকার হোক বুঝা খাঙ্গা আপুরো জোরে জলি থামছি রেখা সাগরি দ
0: সকা চাইর বুঝাকে তো আমি তো নং জল নেই নো আমি তাই হলে নিন আবো ন্যাচারেল নো নং যদি কেউ কাহাম বল খাই তঙ্কা বা কাহাম কাহাম খিতারি তঙ্কা নং উইকেট মারি তঙ্কা কে ফাইনি সকা তগি রেখা বা চারি তগি রেখা মানে নাকি সে জল নেই তা মানে যে বো ভাইকে তগি রেখা নেক্সট বল আং টাম খাইনি তেও কাহাম খাইনি নানি এই আমি দেখে চিন্তা খাই তা আবো তো অবভিয়াসলি যে কোনো বলার আমি জল নেই নো না সকা তখা চারি তখা আমি জল নেই নো আমি কোনো আমি ঠিক করি
1: ব্যাটিং খাইও নয় ব্যাটিং বো নিনি কবং মা স্কিল তো তং না ব্যাটিং কে বো শর্ট নয় যত ছিল থা চাজাকো থা রংকুক আবো নামজাকো অ শর্ট কাইসালে আং বেলাই খেন আনি ফেভারিট শর্ট বাহাই বোতে আবো
0: ফেভারিট শর্ট তো করে হিউন আং বেশিরভাগ থাকমানে নো 4-5টা শর্ট থাকো আমো আমি কন্টিনিউয়াসলি খেলাই থাকো ফেভারিট শর্ট হিমানে আমি করে বুইনি দংফানো আনি করে যে বল বল যেখে পাই আমি দেখি থাকা নাঙো হিংকে তো আবো যদি নাম অন মানে আমি ফেভারিট শর্ট রক্ত থাকে আউট থাকে এঁকে আমি তো চায়া এঁকে আর নর্মেল নর্মেল থাকো আং আসে কোনো বুই কাহাই ইমো থাকা থাকো রিভার্স সুইপ হুক সুইপ এমনি হুইক হুক আবো রক আমি রক থাকে নর্মেল থাকো
1: থাকবো তো কবং কোক অমহাইনি হো তারপরে ওয়াইস ওইসব যেপুর চেনি থাকে সাক সাক বো জলি থাকো থামছি সাক সাকনি সাকাও বো ফাই ওয়াইস ওইসব অমাহের কবং কোক যেপুর ব্যাটিং খাইপুর আউট হাঙ্গে বাহাইকে আউট হাঙ্গে যে সাক সাক নয় জলি কোক না
0: আউট হাঙ্গে তাও নয় যদি সেট দমই তো সেট ইন্টারসেন্স তাও 43-50 রোগ থাকি তো থমান পরে নয় এমন শর্ট কাহা তগি রেখা যে শর্ট নয় আউট দমই থাকা আর সময় নয় জলি নাই তাই হিমালে নয় 15 পরে নয় 70-80-100-200 ফান খাইমানো হিংকে নয় যদি আসময় যদি সেট অঙ্গি থাকে আউট অঙ্গ খাই কিসা জলিও আসময় হিংকে শুরু শুরু যদি নয় 1-2-3-10 রকম তোমার আউট অঙ্গি থাকে আসে ম্যাটার খাইয়া যদি নয় হামিয়াত শর্ট টকি যদি আউট অঙ্গ খাইকে আসময় নয় জল নাই কিসা যদি নয় কাহাম বল অঙ্গি থাকা আউট অঙ্গি থাকা আমার তো কোনো ম্যাটার খাইয়া যদি কাহাম বল অঙ্গি মানো নয় আউট খাইমান বহুত থাকা ফাই আমি থাকা ফাই
1: আং তা কেসে সাইমানো মজুক মানে মনে সঙ্গে তো সিং ওয়ান ডে তো কবং মা কবং সিং নাই টিভি রোগ নাই কবং পদের পটকে আউট হবো কে বা রান আউট হইনি থাকো কে বা ইয়াং স্লিপার ইয়াং ক্যাচ আউট হইনি থাকো কে বা ক্লিন বল হইনি থাকো হ্যাঁ কবং কোক বাহাইকে আউট হইনি থাকে সাক সাক লাইসি কোক না রান আউট খাই কেটা লাইসি কোক না না ক্যাচ আউট হইনি রেখা না বল হইনি রে বা একদম তামনি সানে বাহাইকে লাইসি না বো বাহাইকে আউট হইনি কবং কোক
0: লাসিনন তো করেই নং লাসিনন হিমন্ত করি তাহলে নয় যে কোনো সময় যে কোনো বলার আউট খাইমন নো मेनखे रान आउट दंखाइके किसा फ्रास्ट्रेट अंता माने निजिनि कलो फान नों आउट दंखाइके बा बुइनि कलो फान आउट दंखाइके आसमे किसा जोलिमान काहिबंगो जे आं

0: रुईने आं निजिन रानो नंखा इंगिताय ब कल रुईने आं थांग्या बा ब फाइलिया आं रानो नंखा इंगे बन फन जोलि मानो आं निजिन फन जोलि मानो आं तिता रान आउट इंगे किसा फ्रस्ट्रेट दंता आसन
1: 100 बस खायकेना ताव सब जोरन रान
0: आ रंजित ट्रॉफी तो आं रंजित ट्रॉफी कानि कानि सेंचुरी दङ आनि ताय 19 कानी कायथाम सुख दं आइडिया करी का 19 थमन बालक आं 2010-11 थंगा 19 इंग तारो के साइमिली आवन परखे आइडिया करी का रंजित ट्रॉफी नि मुते दं कानि सेंचुरी खालेक दं आनि
1: लाइफ ले कायबेस खायके ना बलते ते मुइतो करी खना खडा खायके ना माइके सिदा सका साय सका हिन बुइने हाइन रो जेस बॉलर फोन फाइदा आम हेरो गडन खा सगडी दं
0: इ आम तिखे तो तखा ताई माला आं जे समय बेटिंग खाइन थांगो आ समय किसा माने चांस कम ता ताई माला आं सा ছয় নম্বর সাত নম্বর আট নম্বর স্পেশালি বেশি থাকো হিঙ্কে আসমে তলানি বেসমেন উত হিঙ্কে একশো খাইনি কিসা টাফ হিঙ্কে আনি আন লাইফে একশো আশ করি হিন সাইমন করি মানে রম দি তাও ক্লাব লিগ এমতি এমতি গনি নেই নয় দশ তারিখ অং নঙে আবু সাইমিয়া কিন্তু যে আনি দশ বল পনেরো বল বিশ বল যেসি তো মানে আবু ভাই ডাবল রান খাই হিঙ্কে আনি ক্রেডিট আ জগা বেশি গবং তা বরং চাই নং যদি একশো খাই একশো খাইন একশো খাইনে নাই নয় যদি অলরাউন্ডার থাকি তো হিঙ্কে একশো খাইমন কোনো আমি তো কাহাম কম নয় যদি সাকাও থাকে পাঁচ নম্বর থাকে চান্স মাঙ্গা একশো খাইকা নয় এপ্রিসিয়েট খাইজেন নয় আসমে
1: ব্যাটিং লে তো লেফট হ্যান্ড না রাইট হ্যান্ড
0: লেফট হ্যান্ড লেফট হ্যান্ড
1: তাই বোলিং কে
0: বোলিং কে রাইট হ্যান্ড
1: আবুকে তো মিল লাইলে ইয়াঙ্কে লেফট ইয়াঙ্কে রাইট ইং থাকবে কে ভাই আবো
0: আবুকে সাইমলে আন আগে তো ফলো খাইব নি গাঙ্গুলি রনু ফলো খাই কে ইউবরাজ সিং আন ফেভারিট ক্রিকেটার ইউবরাজ সিং বনু ফলো খাই কে লেফটি আগেন সিমন লেফটি লেফটি কে থমু কে লেফটি হাম কাটা আর কে রাইট ইং কে আগেন ফান ইয়াক রাজি কি ফান কে লেফটি খাইগো ইয়াক রাজি কি ফান না না কে বল আম থিং খাইরা
1: ইয়াং দেবরাও থাকমানো ইয়াগরাও থাকমানো হাইজ খানা নাকি
0: বল খেয়ে ইয়াগরা দিয়ে খিদারো তাই ব্যাটিং তো দেবরা দিয়ে তগো এই আসুন তা ইয়াগরা দিয়ে ব্যাটিং খাইমিয়া
1: খাই তো আনি খানি তাকো তাই বুক সানো মুসং আনি লই দো মনি শঙ্কর মুরা সিং বেলাই ক্রিকেট থাকা করেন ক্রিকেট থাকমঙ্গো বেলাই খেন মূ অফিসার জায়গা বিনি তাই আং তিন আলম করেন আপানো ফাইজাক ইয়াং এম বি বি স্টেডিয়াম ইয়াং সাকানি সিমি আং নাইকলাই তঙ ইয়াং যে ফিল্ড দমনি যে থাকাই জাগার বেলাই থাস অরবনি গ্যালারি রক বেলাই থাস কে জাগা আং জরা বিনি কিসা জরা মাঙ্কা হাইনাই কবং কক বিনি লাংমানি কক রং সং খানালাই ফিউ ওয়ান তাবো গা তির তির নরগা খানাই তঙ লগি তঙ আঙ্কাকো নরগা তিনি পানানো এনজয় খাইনা তেও গবং কক অববে কক সালাইন তাবক সং কবং কক নগো সিনি তিব্রা হাসেনো আসে গবং কক জাগা থাঙিনে কাহাম কাহাম পারফরমেন্স খাইমি আবো তামনি বাগে অমা হেংনা
0: তামনি বাগে হিমাংকে সিনির ফেসিলিটিস যে তঙনি ফেসিলিটিস আসে বুনি স্টেট নি তুলনে করে তারপর কি প্লেয়ার নি প্লেয়ার আসে করে প্লেয়ার অন্য স্টেট নং যদি রঞ্জিত ট্রফি নি ট্রায়াল আঙ্কা ইঙ্কে একশো জন ফাইভ সিনি ইর ত্রিশ জন আছে দঙ্গ ইঙ্কে নো ত্রিশ জন বেশি ঘুরি ফিরি থাকলে নাঙ্গো তাই এটা গেছে মেইন কক খাঁকে সিনির যে সাপ্লাই লেভেল যে চ্যান সিম যে থাকি ফাইনাল আন্ডার ফিফটিন আন্ডার সেভেন্টিন আন্ডার নাইনটিন আমু কম ইঙ্কে ও চিনি যে প্লেয়ার ক্যাটেগরি তোমানে আ ঘুরি ফিরি সঙ্গ আ ত্রিশ জন চল্লিশ জন থাকো ইঙ্কে প্লেয়ার নিবু কম হিঙ্কে তাই চিনি ইরুন উইকেট কিসা টাফ উইকেট মানে আসে ইজি উইকেট ইয়া যেমন নং মুম্বাই কর্ণাটকা তামিলনাড়ু রো থাঙা ইঙ্কে দিল্লি রো থাঙা ইঙ্কে উইকেট কাহাম মানো ফ্ল্যাট উইকেট মানো ইঙ্কে চিনি রক্ষে কিসা সুইমিং কন্ডিশন মানে কিসা মশার রোগ তঙ হিঙ্কে বল সুইং অঙ্গ সিম অঙ্গ জুতন অঙ্গ হিঙ্কে কিসা আমনো কিসা ফ্যাক্টর খাইও তাই তাই ক্ষেত্রে ফেসিলিটিস বু কিসা কম সিনি ওয়াটিকলাই তঙ চার মাস পাঁচ মাস ওয়াটিকলাই হিঙ্কে সঙ্গ প্র্যাকটিস খাই যাবা কিছুনি আর পিছিয়ে করে সঙ্গে ইন্ডোর থাকে প্র্যাকটিস খাই নয় হিঙ্কে ইন্ডোরনি প্র্যাকটিস খাইবানো নয় বাইরে আউটডোর প্র্যাকটিস বা ইন্ডোর প্র্যাকটিস অনেক ডিফারেন্ট তো আমি বই কিসা অঙ্গি থাকো আনতি
1: নাকা প্লেয়ার কম হইনে বাইকে আংকে মা ওয়ানসুকু প্লেয়ার কম থাই কম না বড় নয় বিশ থাকা মুসং আসে সক্রে প্লেয়ার নাই খাঙ্কে তারমানে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জরা অঙ্গ অব এবার তাও সাক জরা ফোন তীব্রানি কেব থাই সগিয়াকো ওয়ানডে রগো এবার যে ইন্টারনেশনাল আরো রগো সগিয়াকো তাই আবনু কারে বেশি বড় নয় বিশ নামো ওয়ানসুক যে সিন বড় বিশ যে অবনতি ওয়ানসুকাই করে অবনতি খাকানাই করে মুসংনাই করে থাই করে আমাই দেয় ওয়ানসুক তাম হিন
0: সিন বরং বিশৃঙ্গ খাখানাই দো দু আংখে আং জেসে আমি ফ্রেন্ড সার্কেলফোর গুড়ি আইখা থাকলে মজঙ্গো কিন্তু ব্রংনি ফ্যামিলি বু অনেক সময় সাপোর্ট খাইয়া তাফির ইয়াং ফাইন্যান্সিয়ালি বি আসে আমো স্ট্রং ইয়া কে আমন বাকি বং মানো হিঙ্কে তাই ব্যাংক তৈ থাকা ইঙ্কে ব্রো স্টার্ট খাইগা ইঙ্কে ব্রো থাকাই আবারও কিসা সাইমিয়া মানে কিসা সিনা নাঙ্গো ইঙ্কে তারপর কে তাই সিন বরক তো থাকলে কম মানে অনেক কম তিন বরক থাকাই সে করেন তিন সিন বরক থাকাই গনি নাই চার পাঁচজন আছে থাকা এইজ লেভেল রঞ্জিত ট্রফি তো কেউ করে এইজ লেভেল মাংনি মাকথাম তিন চারজন আসুন হিঙ্কে যে বড় সিন

0: दं आं साउ जुदि क्रिकेट जुदि आनो आं जेसे हेल्प खालामनाय जेसे थांनानै बागि हेल्प खालामनाय आबो खालामनो किन्तु नों क नि बिसिङाव थांनानै मोसानो नांनाय मेन कखे थांनानै मोसानो नों थांनाय
1: नों थाजिं साखा मुसुमन तो जतनै दं मानो दाबो खेसराय खरकसा बेलाय गोरै नक नखनि बबो मुसुम इमानो ओंखे थाजिं किसिसा कखनो नों साखा जाबं किसां आइडिया आंखा जे रां पैसा रोगले किसा गोबां नुनांना अमहाय क्रिकेट रगत थांना थांगा तमन हाइ प्रोफाइल गेम एबा थोंमुं होनै मानो अमो जे बेलाय खेना रां पैसा नांगौ जे प्रो पुलियान जिमि सेंफ्रुनो रनै फुटबल रखंगे त तंबा फुटबल कायसा पाइ नाखा बन नों प्रेक्टिस खायनै नों निनि लांग मानो नों फगे मानो फे वान्स उइनै खंगे क्रिकेट हंगे टाप नों पुलिया जे प्रो ड्यूस नि सिमिं सेंगान अफ्रो नै नि पैड पाइना नांगान ग्लव्स पाइना नांगान बैट ऑब्वियसली पाइना नांगान खंगे बॉल बन नों तनो नांनाय गे निनि जे सागो मानै नांबाय माने बेबक्स पाइना नांगौ आ जे सिकन पुलिया सेंफ्रुनि लेभेल नि আবগৈনো বড়ো ৰকা কিছু ওৱান চুক থানি ফেৰি থাং নাটাম হেন
0: এই আমবতো টঙো ন এনেকে ক্ৰিকেট কিছা এক্সপেঞ্চিভ এক্সপেঞ্চিভ জিনিছ নাটাম নং বেট পাইনে থাং এনেকে অনেক দাম নো এনেকে গ্লাভছ বুক মোটামুটি দাম বেটবো দাম জোতাবো দাম এনে তাক নং তাক যদি নং ফাইনেন্সিয়েলি যদি ষ্ট্ৰং অঙে এনেকে কিছু প্ৰব্লেম নং আমতো প্ৰব্লেম নং যদি তাক নং ক্ৰিকেট থাং এনেকে থাই হিনফানো নাকিয়া থাকে নিন যদি ডিটারমেন্ট খাই রা যে আমি নো যে আমি যদি স্টার্ট খাই লাক বো অনেক সময় ফ্যাক্টর খাই যে থাকা থাকাই অনেক কোয়ার্টার লেভেল থাকা আমবো ফ্যাক্টর খাই হিঙ্কি যদি নাই মুসুকে ফানো থাকা অনেক কোয়ার্টার লেভেল থাকলিয়া হিঙ্কি আমবো কিসা হার্ড ফিলিং কিসা আংনাই সময় কিন্তু কিসা এক্সপেন্সিভ জিনিস ন ক্রিকেট লে তাম মানে আং জেফ্রো সাইফ্রো স্টার্ট রক্ষাই আ সময় তো কিসা সিন বাকি কিসা কয়াং ফাইসিং তাহিন সানানি তাও রাং রং কিসা প্রবলেম এবং খা যুত কিছু ন কিন্তু বাউ সুন সিনার লিয়া যে রাং রং প্রবলেম এবং ফোনে সিনার লিয়া আসুক গেসং তো আসুক ফেস খাইলিয়া রাং রং তো
1: বল অমাহিন সঙ্গে নুগো পারাম যাই রোগ যেফুর সঙ্গলাই সঙ্গ তাব সার নুগুই দো যে তাবো আসে রাং পয়সা তাম বং যাগো ডিউজ বাই থাকে যে ক্রাক বল টমন আবাই থাকে যে আবাবাইন কবি ক্রিকেট নি থাকু নুগো সারাই রোগ বাকালাই থাকবাই টেনিস টেনিস নাহারও পাইনি তাবো ব্যাট না খা তাবো অমাহিব নুগো যে বাকসা বাকসা স্টাম খাইনান বুঝি ব্যাট আবাহি ফোন সেকাগি নাহারকা দমই থাকলাই খা আমাই ইজি ক্লাই সাকে থাকলাই বে যে নামন কক বসইন যে গবান কক রাং পয়সা নাগো আবন বাকি ক্রিকেট নবান উসল জাক হানাই আবাহিনে ওখানে খাকো জমাহি নং যে সামান কগ্রব নং সাকে যে মুসুঙ্গো অনেক গবং মা সারাইরনো ফাইদি থঙ্গি মান হনাইনে সুবাই মান হনাইনে বাহে বাহেকে সুবাই মান নং যে তাবো কাসারাইরও থাকা মুসুঙ্গি তোমায় ক্লাস থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বড়নো
0: সুবাই মানে ইন দ্য সেন্স তাবুক যদি নং যদি ক্রিকেট থাকা মুসুখা তা কোচিং সেন্টার আমরক খাইকা হিঙ্গি সঙ্গ যদি সিনি আমরক খাই এঙ্কে সঙ্গ নখা হিঙ্গি সঙ্গ গাইড খাইমানো যে বুক ক্লাবও থাকাই বুক ক্লাবও থাকা এঙ্কে নিনি নং বেশি চান্স পানাই প্লেয়ার বুঝি নং আমো খাইমানাই এঙ্কে এই আমি রং তা নং যদি নিনি তাউক তো সিনি কিসা মিছা সিনি যাও নং যদি বেড রক পাইনি হিঙ্কে সঙ্গ বেড রক নিবু আবো আইডিয়া খাইমানো এঙ্কে ত্রিপুরাও তো কিসা গবাং নো বেড রক নি দাম ইয়ে বেড রক নি দাম যত কিসা গবাং হিঙ্কে সঙ্গ আমরক কিসা অন্য জায়গা ডিলারক থাকে ডিলার কমও ফান দিমানো আমি তো জুতো জুতারক পাইনি হিঙ্কে কমও ফান দিমানো ত্রিপুরা খেতে জুতো কিছু দাম তাও তো অনলাইন নিয়ে যাওয়া না অনলাইন অনেক কম এনকে আমার আসে প্রবলেম অনলাইন কো গিয়া কিন্তু ক্লাব রক বা নয় এজ লেভেল হয়তো থাকে আন্ডার টুয়েলভ আন্ডার ফোরটিন আন্ডার ফিফটিন থাকা থাকা এনকে নয় কোচিং সেন্টারে যদি আমার খাই হিঙ্কে কোচিং সেন্টারও খাইমানো আবো যেসে আনি পক্ষে যেসে যে হেল্প খাইনি আবো আমি তখন
1: দো হে আঙানো ন তাবো আঙানো অমাহিন কক যে খরকচা সেরাই ক্লাস ফাইভ এবার সিক্স পড়ে দো তাব থাকা মুসুমই দো চেয়ানি বাহে বাহেকে বো তাম তামকে থাকিনি তাম তাম খাইনি থাকবো চেয়ানাই এবার আরও অমাহাই দো বোলে বকলাবো থাকিনি থাকিনি বাহেকে প্রেকটিস খাইনি বাহেকে বো চান্স মানাই এবার বপ্তি আবুনি রাইডারক দো আবো তো সাইমানা মুসুম তো ক্লাস ফাইভ সিক্স পড়ে দো তাবো যে খাই দো বিশ্বফোন এই মানো যে ই রং পয়সা দো বি বুফানি বুফা কিসা মিসা চাকরি খাইনি রং পয়সা আজিও বো তাবো বসলা নো অমাহাইকে ক্রিকেট প্লেয়ার খাইনা মুসুমকে পুলিয়ানো ফাইভ সিক্স পড়ে দো বোতাম খাইনা নাম অসরাই
0: প্রথমত বিনি এজ এজ বসে না সিক্স পড়ে হেঙ্গে তো কমসে কম সিক্স এগারো বারো বছর আইডিয়া বা তেবু হ্যাঁ এগারো বারো বছর বারো বছর হিঙ্কে সিক্সে যদি পড়ি থাকে বক আরামসে আমো খাইমানো নেন কোচিং সেন্টারে থাকা হিঙ্গে কোচিং সেন্টার অনেক কোচিং সেন্টার দো তাবো নেন তাও চিনি এসোসিয়েশন দো ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন পোস্ট অফিস ব্রাউন থাকি সিংখান হংনাই যে আং এমটি এমটি ক্রিকেট থাকা মসঙ্গো বু কোচিং সেন্টারও কে বেটার হিঙ্কে আনি নক যদি এমটি এমটি জায়গাও হিঙ্কে এমটি এমটি জায়গা গান্ডারও হিঙ্কে আর জায়গাও কোচিং সেন্টার খেমানো
1: কোচিং কোচিং সেন্টার বাহাই বাবা বাহাই প্রাইভেটলি রাং রেদা মা সরনা কোচিং সেন্টার
0: তাক এনে

0: আরসিসি হিনে কাছে তো ব তাও আং আসে তাও তো ফলো খাইজাক লিয়া হিঙ্গে ব্রক তো সরকারি নিছি হিঙ্গে সরকারি বুঝুক ফিস না নাং আউবো কিছু আং মিত করে কিন্তু কম বেশি না ইয়া হিঙ্গে কোচিং সেন্টার যে তোমার আউবো ফ্রি অনেক সময় ফ্রি খাইরো হিঙ্গে তাই অনেক সময় রাং রাং হিঙ্গে বেশি রাং কমাং ইয়া মোটামুটি 100-200 টাকা দে বুঝুক আইডিয়া করি জানি কিন্তু তখন ও বেশি কস্টলিয়া মানে নতং মান্থলি না হিঙ্কে অনেক কোচিং সেন্টার তো টিসিএনও চালাবো হিঙ্কে আর জায়গাও রাং বর না ইয়া ব্রক চালাবো ব্রক নাও খাইও গাইডেন্স খাইও ব্রক কোচ রহো কোচ রহো হিঙ্কে ব্রক আমাকে খাইও হিঙ্কে আর জায়গা আং দেশে দেখা মানে ফ্রি নাং নাই না আর জায়গাও
1: তো পুইলা পুইলা সং রম দি দে অসরাই কোচিং সেন্টারও কাছে বথাঙিনি প্র্যাকটিস খাই তং ইখা পুইলা বো ইয়ার নি থংমং নম বমা থংনাই আন্ডার 13 নি সিং দে সেং তাম থাইসিং নং সামনি
0: তাবু তাবু ওং খা আন্ডার আন্ডার 12 আন্ডার 14 আন্ডার 15 হিন তং হিঙ্কে তাবু বিনি এজ বসে নাং নাং নাই সেগাং এজ এজ আং হিঙ্কে তাবু যদি বিনি নং রম দি 12 বছর নং খা হিঙ্কে 12 বছর নং খা হিঙ্কে নি 12 বছর নি তাক তাক লাইতে থংমুন বা নেক্সট ইয়ার তো থংমুন আও নাই নাই যদি 12 বছর হিঙ্কে বো কন্টিনিউয়াস খাই থাকনাই নং থংনাই থিং আবো অলক কক মিনি যে যে ফার্স্ট চেস যে নং সেরনানি ব্যাট বাইকার ওম বল খা বাইকে খাই বা ফিল্ডিং বাইকে খাই আম ফরং নাই ব্রক হিঙ্কে যদি নিনি এইট নিনি এইট যদি তং খা হিঙ্কে বো আন্ডার 14 ফ্রেন্ড থাকা আন্ডার 15 ফ্রেন্ড থাকা আম তিতা
1: বো টিম ইয়ং থাকনাই সব আফ্রো যে ফ্রো থাকনানি সেভ মানা
0: বো যদি যে কোচিং সেন্টার আন্ডার থাকাই কোচিং সেন্টার আন্ডার থাকাই ব্রকনি কোচিং সেন্টার আন্ডার যদি থাকা হিঙ্কে ব্রকনি দোক তিনটা 12 দো 14 দো 15 গ্রুপ দো আম তিখিন মা থাকাই যা
1: পাইথা খেঙ্গে বসে আন্ডার 19 নি যে থাকবো আবার খানা ক্রিকেট নি
0: পাইথা খেঙ্গে তো সেগান তাও সঙ্গেফর থংপুর খে আন্ডার 15 হইতে স্টার্ট দো তাও খে আন্ডার 16 আন্ডার 16 পরে খে আন্ডার 19 আন্ডার 19 পরে খে আন্ডার 23 তারপর খে রঞ্জি ট্রফি নং যদি পারফরমেন্স আন্ডার 16 ও কাম খাইকে নং রঞ্জি ট্রফি থংমানো 19 ও কাম খাইকে রঞ্জি ট্রফি থংমানো 23 ও কাম খাইকে রঞ্জি ট্রফি থংমানো আবার কোনো নিনি কোনো এজ নে কোনো আবার ডিফারেন্ট করে
1: কাম থাকে নন রিং হরনাই হাই দাবো
0: কাম থাকে নং যদি নং কাম পারফরমেন্স খাইকে ন্যাশনাল লেভেল নং যদি কাম পারফরমেন্স খাইকে নং হাই লেভেল নং থংমানাই আবার সিলেক্টর ডক ডিসাইড খাইনে আবার তো সং ডিসাইড খাই
1: নং ওয়াইসু সু ওম হাই ওয়ার ওয়ান সুকা জে ই আং তো তাবু কা নি উমর বস 26 সিকো আং তে ও থংই ও থানাই গ তরক তরক জে সিনি বড় রং বিসিং ও বাক্সা বাক্সা জে থংনা মুসং নাই রংনা সারাই রংনা তাবু ন বড় নি খান সতন দনা নি ইয়াং ক্রিকেট থং মুনি বিসিং দিকে তে ও সিজারি তুব নান তে ও বাং দনা নি সিন বড়ক ন জে টিম রগো ওম হাই রগ নি খা কাম ওয়ান সুমর তরো তং তাবু
0: আনি তংগো কিন্তু হিঙ্গে মেন কক হিঙ্গে আনি পারো বাবু বাবুনি কোচিং সেন্টার দো হিঙ্কে আজাও খেসে চিন পারান জেসে সরাই তো সরাই রক বা রাঙ্গারি ফোন অংখা রাঙ্গা রাং ফোন অংখা ব্রক যতন থ হিঙ্কে ব্রক বিনু কোচিং সেন্টার দো হিঙ্কে তাও আং আং তো প্ল্যানিং খাই দো ওয়ান সুখী দো মানে ফুলফিল অং ফোন কিন্তু প্ল্যানিং খাই দো যে আং আগে পরে যদি ক্রিকেট সারক রক্ষা বা ক্রিকেটের রিটায়ারমেন্ট না খা তারপর আং কোচিং সেন্টার ফোন খুলনার চান্স দো বা একাডেমি ফোন খুলনার চান্স দো আবো আবো পরে ফোন নাই কিন্তু আং যে শিখ যে তাও আনি ইয়াগো তো মানে আং বরক না সাইমানো যে সাই মানে এমটি যে নং যদি ক্রিকেট থাকা হিঙ্কে ক্রিকেটের ফিউচার দো নি তাও আইপিএল দো অনেক অনেক টুর্নামেন্ট দো ইন্ডিয়া নিজে শিখ যে টুর্নামেন্ট দো অনেক গবাং টুর্নামেন্ট হিঙ্কে আমরক থাকা হিঙ্কে আমরক থাকা হিঙ্কে অনেক কোয়ার্টার লেভেল থাকার চান্স দো
1: তাও নিন লেভেল সিনি বড় বিশ খরক গুজব দো না মনি সঙ্গর
0: রঞ্জি ট্রফিও থাকাই সিনি আন লেভেল তো করে আং মাসে উনো সিন বরক মাসা আংনো
1: নিনি বেসকাঙ্গো না হারমু তামো তামনো নং নিনি এম খাই তংকা ওয়ান ডে দা না টেস্ট ম্যাচ থাকনান দা না 2020 দা থাকনানি বাহাই বপতি নিনি না হারমু
0: প্রথমত আইপিএল তাও আইপিএল অকশনও বাইকে সোল থাকে বাইকে আইপিএল বাইকে চান্স মানে আবার নাই তো রঞ্জি ট্রফি কাম পারফরমেন্স খাইকে আইপিএল অকশন রোগ বাইকে সাই মানে তারপর টি টোয়েন্টি কাম থাকে ওয়ান ডে কাম আর পারফরমেন্স যদি কামও খাইকে আইপিএল যদি চান্স মা খাইকে আমার প্রসেস চলি তো হিঙ্কে তাই বাদ বাকি আং রঞ্জি ট্রফি কাম থাকে ইন্ডিয়া এবু থাকার চান্স দো হিঙ্কে আমার প্ল্যানিং চলি তো ওটা
1: ক্রিকেট প্লেয়ার রং বিশ যত চলে নেন ফেভারিট যেমন সব ব্যাটিং বোলিং নিনি
0: ইন্ডিয়ান বিশিং তো তাও ইউরাজ সিং তোমার আগে আনে আগে সিং ফেভারিট তাও ফেভারিট তাও তাই ক্যাপ্টেন তো অংখা এই এম এস ধোনি ব আং বন অনেক ফলো খাই ফলো ইন দ্য সেন্স তাও ক্যাপ্টেন্সি বি ক্যাপ্টেন্সি ফেভারিট বি মাটো বাইকে চাল চলতি বাইকে বই বা কক্সা আমি কিসা ফলো খাই বনো
1: ইন্ডিয়া নক আর যে ক্রিকেট টিম তো মানে বোর্ড টিম নং যত নিছিল হামজা কুক
0: হামজাক মানে তো তাও সান থাকে আসে আমুক করে আং আসে ক্রিকেট আনি ক্রিকেট পাই খাইকে আং আসে ফলো খাইজে গিয়া ক্রিকেট ন ইন্ডিয়া টিম বাদে তা বাদ বাকি ওয়েস্ট ইন্ডিজ দো অস্ট্রেলিয়া দো ইংল্যান্ড দো ইংল্যান্ড ইংল্যান্ড কাহাম ক্রিকেট দো কাউন্টি ক্রিকেট দো বা ইন্টারন্যাশনাল ক্রিকেট দো ए अब वांग प्लानिंग खाइ दङ नेक्स्ट इयर काउन्टी थाङै थाङै जानि आंबो होपफुली नेक्स्ट इयर थाङा ना आंथे प्लानिंग खाइ दङ
1: मनिसङ र ताउसक जरा

0: প্র্যাকটিস রক্ত খাইতাম খুনা তাকবো তাবুক সালো বসুক ঘন্টা বসুক জরা প্র্যাকটিস খাই নেন
1: আং প্র্যাকটিস তো তাও ওয়াটিন সিজন খে আসে খাই যাই মানে জিম স্ট্রেংথেনিং খাইও তাই রিহ্যাব খাইও তারপর খেতে ব্যাটিং ড্রিলস রক তাও খাই যা কিন্তু সিজন সেকাং ধরনের সিজন তাও 3 মাস সেকাং উইতং হেঙ্কে ড্রিলস রক আসমে খাইও মানে ব্যাটিং খাই ফোন ড্রিলস খাইও যে আন তাম তাম নাং নাই আনি তাম তাম উইক পয়েন্ট উইতং ভাইকে রান খাইকে ভাইকে রান খাইকে হেঙ্কে বুমতি ড্রিল খাইকে রান খাই মানে আমও খাই দং তাই বাদ বাকি তাও ম্যাচ চলি দং হ্যাঁ আসুক প্র্যাকটিস খাই নিম সময় করে তো আমি চলি দং
0: ফিটনেস নারক নেন বাকি তাম তাম রক সানা নেন
1: ফিটনেস সান বাকি মেন তো আং তাও লাস্ট 2-3 বছর ধরে ফিটনেস অনেক আব ফোকাস খাইতাম তাই হলে আং লং যদি কচাল থাকে হিংকে আং ফিটনেস মেনটেন মা খাই তাও আং ডায়েটও চলিতাম মানে মাইরক বড় খাই যাও না কেসে কেসে চা ফানো মানে দুপুর চা ফানো হর খে চাই হর 7-8টা নিশান চাই পাইও হিংকে তারপর খে প্রোটিন প্রোটিন শেক প্রোটিন শেক রক প্রোটিন পাওয়ার রক চাই তো হিংকে তারপর খে ড্রাই ফ্রুটস যে শিখ দিতাম মানে আমার চাই তো মোটামুটি জুতো কিছু না মেনটেন মা খাইতাম তা
0: টাইম পাস তাম খাই জেপুরু হাইনো তো জরা তাম খেলাই নেন
1: মোবাইল মোবাইল তো টাইম পাস নি তো তাও মোবাইল নয় হিংকে
0: মোবাইল লিখো ফেসবুক হোয়াটসঅ্যাপ আম হেরক খানা তা নিউজ টিউজ অম হেরক
1: ফেসবুক হিংকে তো কম খুলো আং ফেসবুক আস খুলো জায়গা
0: ফেসবুক রুতু কই নাই খানি মনি সঙ্গর আং নন মনি সঙ্গর মোনা সিং নি সিদা টাইপ খাই নাই সুকা ফেসবুক রুতু কই মালে ইয়া নন
1: ফেসবুক মনি সঙ্গর মোনা সিং নি জি জায়গা মোনা সিং হিনি জাস্ট সারনেম সিং রেজাক
0: আহা আবু তাম বাক্সা বাক্সা বলে বুড়ি রোগ বাই মেসেজ রহজাক না হাই একদম সঙ্গে ওয়াইসে বিচু আমার কে হাইট খাই মাতন খগি রোগ মাতন ওয়াইসে বিচু আমার হেরক ডান খানি আঙ্কা ওয়ান সঙ্গে মনি সঙ্গে মোরা সিং তলে তো না হাইট ও খাইজাক হ্যাঁ ওম হাই সিন খাই মি আমার হেরক
1: আমি আগেন সিমিনো আগেন সিমিনো যে ফার্স্ট টাইম খুলো পুন সিমিনো আমি মোরা সিং হিনে রাজাক মানে পুরা পুরা বুং রাজাক বুং কলক বলে আমি বাকি শর্ট খেরে রেখা যে বরক সিনেমা না আমি খেরে কাটা
0: নিন মুংসাম নারক বাকি
1: আগে তো বাবা দেন নারক আবো কুসু আবো লে সাইমালে আং আসুক সুন্দর মানে ব্রাহ্মণ রকম নারক খুন আগে ব্রাহ্মণ রক চিন পারা নি আন ঠাকুর খুন না
0: বিন ঠাকুর খুন কেন সব মণি শঙ্কর মুরা সিং অঙ্কা এম এস এম ইঠাঙ্গা দা বেলায় বেলায় কেন হামবাই মণি শঙ্কর মণি নিন আং মণি সিন তো মণি তো মুঙ্গ তাম মণি তাম নিছানা আবো রাংসা খাই মণি ইকো রেজাম রক খড়া খনা ফিল্ম রক না রা নাই নিন
1: মুভি তো নাইজাগো মুভি তাও থিয়েটার রক বং খাসিনি র হিংকে মুভি রক কিছু মিশা নাইজাগো উইকলি নাইজাগো রিভিউ রক নাই নাই যে মুভি কাম আপ নাইও
0: নায়ক সব নি নি যে ইন্ডিয়ান ফিল্ম বলিউড নি তমনি নায়ক নায়িকা অব জন একদম জবরদস্ত সঙ্গে আদি খেলা নাই এখন তোমার আঙা দিন খেলা থেকে এখন তোমার বিনি হলো তিনি ফার্স্ট ডে ফার্স্ট শো মানা নিয়াম হেরক তোর তো সাগরি দ
1: তংফানো ক্রি তং তং বহিমানো ক্রি বিহান তাক তো সালমান খান তং সালমান খান নাইও তাই বাদ বাকি মোটামুটি ঠিক দাম সালমান খান বেশি নাইছে নাইজাকটা
0: ওয়েল সালমান খান তো বেলায় বেলায় কেন তো আমরা পপুলার আছি নি ইন্ডিয়া ও তো আমি ইন্ডিয়া সিম গিয়া অল ওয়ার্ল্ড বেয়ক জায়গা না বেলায় কেন পপুলার মনে নং অম হাই নি নি মুংসাচক উইকনেস তোর তং যে থা জায়গা আং আবনি বাকি বেলায় কেন ও জায়গা হাঙ্গাকে মান গিয়া থা রঙ্গিয়া অম হাই রকা কিসে মিশা
1: উইকনেস উইকনেস তো তঙ্গ নজু তো তঙ্গ আবো আনিমি তং নাই যে কোনো বড় নিন উইকনেস তং নাই যে এমটি এমটি থং মানে যে কোনো সেক্টর তং নাই নং আবো জব রক খাইব নি জব রক নিবো তং নাই বা আমি তঙ্গ জুতন কিছু তঙ্গ কিন্তু জেসিক যে উইকনেস না কম ফ্রম নাই আসলে বেটার নিজের বাকি বেটার বা বুঝি যে আনে অপোনেন্ট টিম থাকে তং নাই বরক জেসিক যে সিয়া আসলে আন বাকি বেটার দা উইকনেস তো তঙ্গ
0: ওয়েল বেলায় বেলায় খান হামবাই মণি শঙ্কর নাতে খেনাই তোমার রোনা সানামু সঙ্গে মণি শঙ্কর মুরা সিং আন লগি হে ক্রিকেট থাকা কারণ বেলায় খেন মুং পিসার জাক তিপ্রা তাই তিপ্রা হাস্তি নি ফাতার হবো পাই থাক পাই সিং সিং থাং দং তর তর পানা পাইনা নাই কা পাইনা নি সিং তাই কিসে ববে কক সালায় না তাবো কা ক্রিকেট নং কবং মা থাকা তাও সাক জড়ত তিপ্রা ও যে সিন বড় বুইনি বড় যে বড় ফোন খানা তিপ্রা ও যতন ছিল ক্রিকেট থাই নং ন যতন ছিল ম্যাচ কবং রক খানা সয় যা সাথে হবো
1: হ্যাঁ আনছে তঙ্গো মাংনি তঙ্গ রানা দত্ত হিনী মাসে তঙ্গ তিমি চন্দ্র হিনী মাসে তঙ্গ তিমি তিমি চন্দ্র তো বোতাও রিটায়ার অংখা রিটায়ার অং মানে আংবাবো থা রিটায়ার অং মানে বালুকা 3-4 বছর অংখানা 3 বছর 3-4 বছর অংখানা কে রানা তো চিনমি চিনছে কিসা 1 বছর 2 বছর চিনে আবার বিনে কিসা ম্যাচ কম
0: মনে সঙ্গে রাং যে ক্রিকেট ম্যাচ অনর থাকবেন আবার উনি ফি রকে ভাই বুসুক রকে মান
1: ফি তো বিসিসিআই তাও যে ডিসাইড খাই মানে ফি তো যিনি ফি
0: আবো রেট তো কাহে খাজাক তো না রায়দা তো না আসে আসে মাঙ্গো পার ম্যাচ অবনি হিংকে গম হাই রঞ্জি ট্রফি নিকে অম হাই এবা সিনি স্টেট নিকে অম হাই আবো হাই তো কাছে তল তো না
1: তো রঞ্জি ট্রফি নি হিংকে তো রঞ্জি ট্রফি নি তো ওয়ান ডে নি তো রঞ্জি ট্রফি ওয়ান ডে বিজয় হাজার নি তো ওয়ান ডে রঞ্জি ট্রফি নিকে বুঝছে ফোন 140 সিগন না 1,40,000 তারপর কে তাই
0: কাইসা ম্যাচ থঙ্গে

kapani dakhu tei pu khuk song ha jengra cha mungtang sar khana ka tabu phadi tabu sak jora ni tini ni kok borok kok tamani kok bokhrok kisa khana lai ne rashtra bokhrok yak chu cp radhakrishnan miya bhubaneshwar ni Odisha University of Agriculture and Technology wo letters of authorization yaparmong shamung batang jengi rakha shamung sitra tangne rokno kebengi shamung tangthani than chake bharot dai australia ni kathawoi chubalai mongni shep karak ngi tongo hane shaka mantri bokhrok narendra modi kendroni rashtramantri omit shah Hakturni Ari Amchai Naimathang Tang Bekhrep Grak Klaina Saka Phan Bokshinka Mia Dilli Katalo Ari Hankor Rokni Police Super Rokno Tiye Kuthum Laimano Tidului Okokno Saka Bo Destination Tripura Business Conclave Nokha Shalni Romui Chongchajak Mia Agartala Hapaniya Bani Khola Chengjakha মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা কনক্লেভ ন চেঙ্গে রেখা কাকরা বন তিনি নৈশাই নৈচি বা নৈচিদক বিচিনি মাই পাইমুং সাম

কিসামা হেরিটেজ ভিলেজ আবো বেলেখেন নাইথক নেই রমজাক কে অবনি কগ্ন কিসা যাইলাইন কিসামা হেরিটেজ ভিলেজ জংখা নাগাল্যান্ড নি যে রাজাখর কহিমানি সিমি গবাং চালথাইয়া কিলোমিটার কাইচি এবা কাইচি নেই হাকসালানো অব কাইসা লাই পুমা বাই গদালজাক ব্রকনি হুকুমু কামি হেনজাগো আবো নাগাল্যান্ডনি গবাং মা নাগারকনি বিশিঙ্গ জুদা জুদা হদা দংমানি অবরকনি হুকুমু বরংনি লাইবুমা বরকনি সনাম কলাংজাক লাইবুমা গরংজাক মানি রক বরকনি রচাপমুং মশামুং কচাম রক তাই বরকনি তাবুকনি থাংসংনি রায়দা রক নদী বরক বাহাইকে আবনো কথাং টনি টন এবার তাবুক তুই টং বরক আবনো বাহাইকে খাতিউই টন বরকনি ও হুকুমো রকন আবো রকন ফুনুক নানি বাকি ও কামি সামুই দিশা জাকা অবনি যতন সাই তামনে সাজাক নাই কক খা বিশি ব্রুম ন ডিসেম্বর তালনি সাল পুইলা সালনি সিমি সালচি জরা আর হর্নবিল ফেস্টিভেল উঙ্গু হর্নবিল ফেস্টিভেল বেলেখেনু মূ গনাং তাই যত বাইশিনি যাক কাইসা তের অব নাগাল্যান্ড উঙ্গোচিং যত সাইমানো নাগাল্যান্ড নি পদরে পদ হদারকনি বিশিং বরকনি জুদা জুদা কানমুং চুম্মু বরকনি জুদা জুদা মশামুং বরকনি জুদা জুদা রচাপমুং তাই তাকমানি পদরে পদ বরকনি তাকমানি মারি তাই সংমা চামা চে চিনি চামুং রক চং বাইথং যে সংমানি ও রায়দারও কিসন জুদা জুদাঙ্গ দফা ফের জাকাঙ্কাই ফেরলাই মং তঙ্গ তাই আবহাইখলাই বরকনি কচাম হুকুমু রকন বরক আ ফেস্টিভেল এবা ও তেরফুরু ফুনুগু আবন বাকিনো বরক রক বরকনি আ জুদা জুদা

তংমু বরং হুকু মনো নাই নি বাকি চিনি অ নর্থ ইস্ট ইন্ডিয়া নিশিমিয়া চিনি ভারত হাকতর নিশিমিয়া হায়ুং হাকত যত নি যত হাকত নি বড় রত্ন ফায়ু ও তের মানজাক নানি বাকি তাই কিসামা হেরিটেজ ভিলেজ ওখা কাইসা গোসিজাক নাগা হদারকনি কচাম কুক লাইবুমা করংজাক মুরং এবা মরুং এবা শিকলারকনি নক হানে স্নামজাখা আবো বরকনি কচাম কুক স্নাম মুং পদ্রে পতিয়াকনি স্নাম মুং যে তাবুক লাইবুমানো ফনুগৈ তঙ্গ তাই আরো নি হুকুমুনি তং রাইদা হুকুমু রকনি পদ্রে পদ ফেলাইমু পদ্রে পদ মারি আবনো ফুনুকনানি বাকি অব সংসাজাকো অরো মিউজিয়াম দঙ্গো তাই ওয়া বাইসনামজাক পদ্রে পদ নাইথক নাইথক মানি রোগ আরো ফুনুকজাকো তাই ইয়াক বাইসনামজাক ওয়া ফানুংনাই বুফাং বাই ফানুংনাই ইয়াক বাই বরক জে স্নাম মানে মানি রকন আরো ফুনুক যাকো আরো দাংসা দঙ্গ ও দাংসাও বরকনি রেচাপমুং মশামুং এবা হুকুমু রুকজাক মশামুং রক ফুনুক যাকো ও সালচি নৈ রমুই আরো যে পান্ডাং মানে আবো ও নাগানি নাগাল্যান্ডনি যত বড়রকনি বাকিনো আবো খেলাই যাব বড়কনি যত হদা চিকন চিকন হদানি বিশিং যে চামুং নুমুং কানমুং বড়নি হুকুমু আবনো বড় রকনি থানি ফনগৈ দিশানি তে আবনো কথাং তন্নানি অ নাহার বংবাইন ও তের চেংজাগো

ককলাম চালাইতে চালাইতে খানা লাইখা সাকাং টেবর মাতে রুমইম ওরা সিংনে খরাঙ্গ কবন যাক বখা অর চাপমং ন গাই তাবো ফাইদি হাইন হাই তে কিসা তে কাইসা নাগাল্যান্ডনি নাইথত থাইনি কক সালাইন আবং খা দুজুকু ভ্যালি যিনি ভারতনি ও নর্থ ইস্টনি নাগাল্যান্ড তাই মণিপুরনি বরকনি আরিনি কচারক লাইও আবো কাইসা নাইথতক হারেপ যিনি কক বরক বাইচিং সানা থাকা বো কিসা হারেপ আরো নি ও হারেপ নি যে জাবরা বাই কখরাং জাবরা বাই যে ব খরাং সাইতং মানে তে আরো নি তৈতাক বা গয়রেং নি তৈ ক্লাইমানি আবো তাই আ জায়গা ও যতনি সেই নাই থাকে কাছে খুম দঙ্গ বলংনি খুম আবো বারো ও জুলাই নিশিমি সেপ্টেম্বর তাল নি বিশিং ন ও খুম বারো ও আদিনি জড়াবো আবো বেলাই খেনো মুঙ্গনাং ও খুমবার মানে ও খুমবার মানে তে কুমুন থাই রক আবনো নুকজা গিয়া আবন বাকি অব হায়ুং গনাং গিন ও খুমবার মানে নতি ও থাই সিনে যাক তাই বেলাই খেনো মুং উংজাক কাইসা থাই দা আবনি বাকি দুচুকুনি যতনি সেই বরক হামজাক মানে নাইথক জাক মানে এবার বরকনো সতন মানে আবংখা দুচুকু লিলি মানে যে আখুম আবো যত জড়াবো বাড়িয়া তাই যত তে কুবন থাইও অব মানিয়া আবো আ জড়াও সিমি ন বারো জুলাই নি সিমি সেপ্টেম্বর জড়া তাবুক নিয়েও জড়াও ন আরও আখুম বাড়িলে তখনা তাই ট্রেকিং খাইনাই যে হাপুং হাতাই কানা হামজাক নাই বড় রক আাইন বেলাকে হামজাকো তাই কহিমা নিশিমি বিশ ওয়েমা এবা জাখামা কামি দি খাই আবো ও ট্রেক খাইমানি হারেব থাকিমানো ট্রেক খাইনানি লামাও বলং বিশিং বিশিং লামা বেলাই কেসেপ তাই আরো ওয়া ব দঙ ওয়া বুলুং তাই ইয়াং ইয়াং বুফাং নাইথক নাইথক বলংনি খুম বারজাক এবার নাইথক নাইথক বুফাং বুফাং কতর বুফাং চিকন আবর বেলাই কেন নাইথক আবো বেলে কেন বখানো দংথক রু যে বলং হামজাক নাই যে ফটোগ্রাফি হামজাক নাই এবার যে মাহাই জুদা থাই রক নাইনানি হামজাক নাই মাহাই বরক রক বাকি

কনিয়ে বসংনি বরকনি যে হুকুমনো বরক তাবুব রমুই দংখ আগিনি হাইখ্লাইন কথাং তা আগিনি হাইকেন গ্রাকে আবো বেলাইকে নাই থথক তাই আবো নাই যাকাই আবনি বাকি আরো নি তং রাইদা বরক বাহাইকে তং বরক বাহাইকে চা বরক বাহাইকে সামুং খ্লাই আমরকন নাই না ব কাইসা বেলাইকে নাই থথক আমন বাকি বরক রক বরকনি তং রাইদল নাই না বাকি বরকনি কামিও রুকথারলাই থাং তাই বলং নাইথক মানে হাবার নাইথক মানে আরো নি হাপুং হাতাই তুই তুই গয়রেং তকসা তক তুই নাইথক মানে অম আরো নি নখা নখা বাই মজাং যাক চুমুই চুমুই বাই মজাং যাক আরো নি হাপুং হাতাই আমরক নাইনি বেলাকে বরক হামজাগু তে থাং হাই বরক নি তে কাইসা ও কামিনি নাং কুক মানে তাই বরক যতন সে নাইথকজাক মানে হাই আগে নি কচাম হলঙ্গ যে রিক মানে হলং বাই যে মখাং স্নাম মানে হলং বাই যে পত্রে পত স্নামজাক কচাম তং মানে স্নামজাক রক আবনব বড়ক বেলাকে নাইনি মুচুং যাক আবন বাকি আরো অমনও নাইনি বাকি বরক থাং অক্টোবর নি সিমি এপ্রিল জরা হাঙ্কে লংওয়া বেড়াইনা বাকি বেলাইকে কাহাম জরা হাঙ্কে যেন তাক সানা থাকা হাঙ্কে তেকিসা জরা দংখ ও থাইনো নাইনি বাকি অক্টোবর নি সিমি হাঙ্কাই আংখা চঙ ওয়াতেই থাক মানে উলো হাঙ্কে আরো বেড়াই মাংখা হাঙ্কাই চাওয়ানো হনে তামকে আজর আদ্র নকবার তিবার বেকিসা কচাং উঙ্গ তেকিসা নাই থকুঙ্গ আবন বাকি যে নাইনা মুচুংনাই বেড়াইনা মুচুংনাই রকন দাগি যাক কই যাক এবার সাকলাই যাক অক্টোবর নিশিমি এপ্রিল তালনি বিশিঙ্গ থাইন বেড়াইনা বাকি থাকনা বাকি লংয়া আবহাই কাইসা কামি আরো কাইনই হাক্তরনি বড় রক দঙ্গ তাই বরকনি কানমুং চুমুং বরংনি হুকুমু বরংনি লংমানি থাংসুংনি তং রাইদারক বরক রক নুগুই মানো নাই মানো তাই জুদা হাক্তর এবার জুদা কামি ঙ্গৈ থাংমানি বাকি তংমুং রক কিসা ফেলাইমুং থাঙ্গো ফিয়াবা আজ কামিও থাঙ্গে নাইখাঙ্কাই যম দাদাক সেদাক নাই মানো তাই সেরাই সেরাইকে গতালকে যেন বড় রকমের লং মানো সেই মানো আবন বাকি যে পুরু জরা মানো নাগাল্যান্ড থাঙ্গাঙ্কে ও লংওয়া কামিব বেড়াই ফাইকে কাঙ্কে বেলাই কেন খাসরাংনাই তাই তংথকনাই হাইকে খাপনি তাকুতে বুক সং যেন বেড়াইখিরিনি কক খা লাইখা তিনি আসুক নিতং বেড়াইখিরিনি কক কক খাতে খাতে বড় রক ছেলের জায়গায় ফান থাকমানো আং খাচঙ তিনি যে আং বেড়াইখিরিনি কক সামানে আবো নরকন ছেলের লিয়ানা হানি তাই আং হাইন হাই নরকন ছেলে না নি ছেলের জাগনানি কিরি উইন তে তাং সার চাপমু ইয়া ফারিদ

খাপানি তাকতে আইব খুশং নরন হামবাইয়া ফরত যে আনি পান্দা খনাওই তং মানি বাগৈ তাই আনো লগে রুই তং হনে আংখা চঙ্গ তিনি কক দুক তুই নরক বাইক রংনানি।

খানা থ থ খরাং ও চং খানা লাইনো তিনি পইলার চাপং আবং খা সৌরভি দায় ইয়াননি খরাং নং বাই কাতাল কক্র চাপং রং বিশিং আব কাইসা খানাই নাই।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন কাকবাড়ক অনুষ্ঠান FM ওর্যন্ত আগরতলা কেন্দ্র থেকে। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন আকাশবাণীর বেলুনিয়া কেন্দ্র থেকে। এখন শুনবেন বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে। সংবাদ শেষে আবারও শুনতে পাবেন কাকবাড়ক অনুষ্ঠান FM ওর্যন্ত আগরতলা থেকে। তাহলে শুনুন বন্ধুরা বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে।

0: একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়।
1: চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নিন, জল নিকাশি নালা পাকা করুন।
2: এখন সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐতিহাসিক অস্ট্রেলিয়া সফরে দুটি দেশের মধ্যে নিবিড় কৌশলগত অংশীদারিত্বের ভবিষ্যৎ রূপরেখা তৈরি হয়েছে। তিনি আর কিছু পরে নিউজিল্যান্ড পৌঁছাবেন। মহারাষ্ট্র সরকার রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধির খসড়া তৈরির জন্য 7 সদস্যের একটি কমিটি গঠন করেছে। পরিবেশ বান্ধব জ্বালানি থেকে দেশে বিদ্যুৎ চাহিদা দ্বিতীয়বার অর্ধেকেরও বেশি পূরণ করা সম্ভব হয়েছে। 20 বছর পর প্যালেস্টাইনের আইনসভার নির্বাচন আবারও অনুষ্ঠিত হবে। ফিফা বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে আজ স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। এদিকে ফ্রান্স সেমিফাইনালে উঠেছে। ভারতীয় মহিলা ক্রিকেট দল আজ লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমবার হতে চলা টেস্টে খেলতে নামছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া সফর শেষ করেছেন। এই সফরের মাধ্যমে দুটি দেশের মধ্যে নিবিড় কৌশলগত অংশীদারিত্ব এর ভবিষ্যৎ রূপরেখা তৈরি হয়েছে। তাঁর এবারের সফরে কূটনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তা বিষয়ক চুক্তিগুলির তাৎপর্যপূর্ণভাবে আরও শক্তিশালী হয়েছে বলে পর্যবেক্ষক মহলের ধারণা। দুই গণতান্ত্রিক দেশের মধ্যে মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সিইও ফোরাম শুরু হয় 2022 সালে। বর্তমানে এটি 55% সাফল্য অর্জন করায় ব্যবসা বাণিজ্যের প্রতিনিধি দলের শীর্ষ নেতারা তা উদযাপন করেছেন। দুটি দেশের মধ্যে বাণিজ্যের সম্ভাবনা আরও বৃদ্ধির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানেজ একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। এর ফলে সার্বিক অর্থনৈতিক সহযোগিতা চুক্তির আলোচনা সিইসি এর গুরুত্ব আরও বেড়ে যাবে। অন্যদিকে এবারের সফরের ফলে ভারত অস্ট্রেলিয়া থেকে ইউরেনিয়াম সরবরাহের ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবে। উল্লেখ্য, এই চুক্তিটি 2014 সালে স্বাক্ষরিত হয়। চুক্তিটি আবারও কার্যকর করা হয়েছে। নিরাপত্তার ক্ষেত্রে ভারত ও অস্ট্রেলিয়া যে যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর করেছে সেখানে সামুদ্রিক নিরাপত্তা অগ্রাধিকার পেয়েছে। এর ফলে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল আরও নিরাপদ হয়ে উঠবে।
1: हमारे मैरिटाइम सिक्योरिटी कोलैबोरेशन रोडमैप से इंडो पैसिफिक में हमारे साझा प्रयासों को नई ताकत मिलेगी। हम शिप बिल्डिंग, शिप रिपेयर और मेंटेनेंस में भी मिलकर आगे बढ़ेंगे। फ्रेंड्स, हमने कई क्षेत्रीय एवं अंतर्राष्ट्रीय मुद्दों पर भी विस्तार पूर्वक चर्चा की।
0: অস্ট্রেলিয়া সফর শেষে প্রধানমন্ত্রী আজ নিউজিল্যান্ডের অকল্যান্ডে যাবেন। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে অকল্যান্ডে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। প্রায় 4 দশক পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর এই প্রথম নিউজিল্যান্ড সফর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর কুয়েত সফর শেষে ওমানে পৌঁছেছেন। সেদেশের বিদেশ মন্ত্রকের মহানির্দেশক শেখ আহমেদ আল মাসকারি তাকে স্বাগত জানান। ডক্টর জয়শঙ্কর বর্তমানে 11 দিনের কাতার, বাহরিন, কুয়েত, ওমান, নিউ ইয়র্ক এবং ব্রাসেলস সফর করছেন। এরপর তিনি নিউ ইয়র্কে 2028-29 সালের রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের সদস্য পদের প্রচার অভিযানের আনুষ্ঠানিক সূচনা করবেন। সফরের শেষ পর্বে 14 এবং 15 জুলাই ব্রাসেলসের বিদেশমন্ত্রী ইউরোপীয় ইউনিয়ন এবং বেলজিয়ামের বিদেশ মন্ত্রকের প্রতিনিধিদের সঙ্গে যৌথভাবে ভারত ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য ও প্রযুক্তি পরিষদ

আরও শক্তিশালী করে তুলেছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসির খসড়া তৈরির জন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে 7 সদস্যের একটি কমিটি গঠনের কথা ঘোষণা করেছে। তিনি বলেন, ভারতের সংবিধান দেশের সব রাজ্যকে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার দিয়েছে। এর সঙ্গে সঙ্গতি রেখেই মহারাষ্ট্র সরকার এবছরের বাজেট অধিবেশনে সে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠন করার কথা ঘোষণা করে। বিচারপতি দেশাইয়ের নেতৃত্বাধীন কমিটি আগামী 6 মাসের মধ্যে রাজ্য সরকারের কাছে তাদের প্রতিবেদন জমা দেবে। নীতি আয়োগের সদস্য জোরাম আনিয়া নতুন দিল্লিতে আজ ইউনিসেফের ভারতীয় প্রতিনিধি সিনথিয়া ম্যাক্রাফি এবং তার প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেছেন। নীতি আয়োগ জানিয়েছে, তাদের মধ্যে শিক্ষার পরিবেশ, নিরাপদ ও সার্বিক শিক্ষণ, সাক্ষরতা, শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ এবং ডিজিটাল নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে জেলা ও ব্লক স্তরে শিক্ষার পরিবেশের ওপর বাড়তি গুরুত্ব দেওয়া হয়। এছাড়াও দুর্যোগ মোকাবিলা, শিশু কল্যাণ, মহিলাদের গঠিত স্বনির্ভর গোষ্ঠীর ভূমিকা নিয়েও নীতি আয়োগ ও ইউনিসেফের মধ্যে বিশেষ আলাপ আলোচনা হয়েছে। নতুন ও পুনর্ব্যবহারযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, পরিবেশ বান্ধব জ্বালানি থেকে দেশে বিদ্যুতের চাহিদা দ্বিতীয়বার অর্ধেকেরও বেশি পূরণ করা সম্ভব হয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, এ মাসের 6 তারিখ পর্যন্ত দেশের বিদ্যুৎ সরবরাহের 50.2% এসেছে পুনর্ব্যবহারযোগ্য শক্তির উৎস থেকে। তিনি বলেন, এই বিষয়টি ভারতের জ্বালানি নিরাপত্তার পরিবেশ বান্ধব শক্তি ব্যবহারের নির্ভরযোগ্যতা প্রতিফলিত হচ্ছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। প্যালেস্টাইন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ঘোষণা করেছেন, চলতি বছরের নভেম্বরের শেষের দিকে আইনসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। 2006 সালের পর এটি হবে প্রথম নির্বাচন। নভেম্বরের 28 তারিখে জেরুজালেম, ওয়েস্ট ব্যাংক এবং গাজা ভূখণ্ড সহ গোটা প্যালেস্টাইন আঞ্চলিক এলাকায় ভোট নেওয়া হবে। এক নির্দেশ জারি করে তিনি বলেন, এই নির্বাচনের লক্ষ্য হল প্যালেস্টাইনের গণতন্ত্রকে আরও শক্তিশালী করে তোলা। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, আজ চীনের 2টি যুদ্ধবিমান, 5টি রণতরী সহ মোট 8টি জাহাজ তাদের নজরে এসেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় মন্ত্রক থেকে জানানো হয়েছে, তাদের সশস্ত্র বাহিনী পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, সঠিক সময়ে তারা জবাব দেবেন। উল্লেখ্য, চলতি সপ্তাহের প্রথম দিকে চীন তাদের সামরিক তৎপরতা বাড়িয়েছিল। কিংবদন্তি ওয়েলস গায়িকা ও গীতিকার বনি টাইলার প্রয়াত। পর্তুগালের একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন, বয়স হয়েছিল 75 বছর। সঙ্গীতের অবদানের স্বীকৃতিস্বরূপ 2022 সালে তাঁকে মেম্বার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার সম্মানে ভূষিত করা হয়। 80-এর দশকের অন্যতম জনপ্রিয় গান টোটাল এক্লিপ্স অব দ্য হার্ট এর জন্য তিনি গ্র্যামি পুরস্কারের মনোনয়ন পেয়েছিলেন। উল্লেখ্য, ইউটিউবে এই গানটি শুনেছেন 130 কোটিরও বেশি শ্রোতা। পাশাপাশি ইটস আ হার্ট অ্যাটাক এবং হোল্ডিং আউট ফর দ্য হিরো তার গানগুলির মধ্যে জনপ্রিয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিঃস্বার্থ সেবা মানবতা সর্বশ্রেষ্ঠ শক্তি। সংস্কৃতের একটি সুভাষিতম প্রসঙ্গে সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, সেবা ও নিষ্ঠার মাধ্যমে একটি জাতি সামনের সারিতে উঠে আসতে পারে এবং এর ফলে নাগরিকদের দৈনন্দিন জীবনযাপনও উন্নত হয়। শেয়ার বাজারে আজ চাঙা ভাব দেখা যাচ্ছে। সেনসেক্স 803 পয়েন্ট বেড়ে 77,545 পয়েন্ট এবং নিফটি 243 পয়েন্ট বেড়ে 24,205 পয়েন্টে পৌঁছেছে। বিশ্ববাজারের ঊর্ধ্বমুখী প্রবণতা এবং চিপ নির্ভর কোম্পানিগুলির শেয়ারের দর বৃদ্ধির ফলে বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হওয়ায় ভারতের প্রধান শেয়ার সূচকগুলির বেশ বড় ব্যবধানে বেড়ে লেনদেন করছে। ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ উত্তরাখণ্ডে ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। পাশাপাশি হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এবং উত্তরপ্রদেশের কিছু অংশেও আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, বিহার, পূর্ব মধ্যপ্রদেশ, মধ্য মহারাষ্ট্রে ভারী বৃষ্টি সহ কর্ণাটক, কেরালা, মাহে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তামিলনাড়ু, পুডুচেরি এবং কারাইকালে একই ধরনের আবহাওয়া পরিস্থিতি সম্ভাবনার কথা জানিয়েছে IMD। অন্যদিকে আবহাওয়া দপ্তর আজ জাতীয় রাজধানীতে হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে। আর এবার ফুটবল বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলে
আজ লস অ্যাঞ্জেলসের ইঙ্গলউড স্টেডিয়ামে ভারতীয় সময় রাত 12:30 স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। এই ম্যাচের জয়ী দল সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। আগামীকাল নরওয়ে ইংল্যান্ডের

বিরুদ্ধে খেলবে। মায়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছে নরওয়ে। 1998 সালে শেষবার ফুটবল বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণের পর সে বছর নরওয়ে রাউন্ড অফ 16 থেকে বিদায় নেয়। গতকাল ফ্রান্স মরক্কোকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। লর্ডস ক্রিকেটের গ্রাউন্ডে আজ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। লর্ডসের মাঠে এই প্রথমবার হতে চলা মহিলাদের এই ঐতিহাসিক টেস্ট ম্যাচে হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারতীয় দল মাঠে নামবে। উল্লেখ্য, ইংল্যান্ড এবং ভারতীয় মহিলা দলের মধ্যে এটি হবে 16তম টেস্ট ম্যাচ। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐতিহাসিক অস্ট্রেলিয়া সফরের দুটি দেশের মধ্যে নিবিড় কৌশলগত অংশীদারিত্বের ভবিষ্যৎ রূপরেখা তৈরি হয়েছে। তিনি আর কিছু পরে নিউজিল্যান্ডে পৌঁছাবেন। মহারাষ্ট্র সরকার রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধির খসড়া তৈরির জন্য 7 সদস্যের একটি কমিটি গঠন করেছে। পরিবেশ বান্ধব জ্বালানি থেকে দেশে বিদ্যুৎ চাহিদা দ্বিতীয়বার অর্ধেকের বেশি পূরণ করা সম্ভব হয়েছে। খবর শেষ হলো, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।

জরা বরক নিবো খানো সেলাইরু জরা বরক নিবো খানো মুইতুমানরু আবহাইনো শারীরিক জরা বরক নি কবাং মা জরাট নো মুইতু খেলাইরু আবহাই খেলেনো শারীরিক নি সাল হাবুই তংমানি জরা ও খাপাং বরক নো মুইতুমানো খাপাং বরক নো মুইতুমানে উরাম উরাম কমাও বাইথাং আবহাইকে বাইথাং ও কমামানি খরাং খানাকা যেন অরুণ দেবর মাতাই বিপা সারিয়াং নি খরাঙ্গ হাইনো হাই তেতাং সের চাপমং মুচুংয়া নং বাই চালাই তংনানি অর চাপমং নো নরক নো আং ইয়াফারো খানাই নাইদি বাহায়ং জাকা গানা ও কেবনো তংখা হংকে বখানি গানা ও তংনাই বরক নো কেবো স্রাপসানি বাকি ফানো হাকচালো তন্নানো মুচুংয়া মকল নি কতনা তন্না মুচুংয়া আবনো হামচাকমা অবনো খারিমা

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন ককবরক অনুষ্ঠানে এফএম উজ্জন্ত আগরতলা থেকে। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন আকাশবাণী বেলুনিয়া কেন্দ্র থেকে, একটি পরে শুনবেন মিড ডে নিউজ দিল্লি কেন্দ্র থেকে।

শ্রোতাবন্ধুরা শুনলেন মিডডে নিউজ দিল্লি কেন্দ্র থেকে, অনুষ্ঠান শুনতে পাচ্ছেন আকাশবাণী বেলুনিয়া কেন্দ্র থেকে। এখন শুনবেন সাহিত্য পাঠের আসরে গল্প পাঠ। গল্প আমরা শুনব বনফুল গল্প সমগ্র থেকে। শুনুন গল্প। গল্প পাঠের আসরে বনফুল গল্প সামগ্রীর কয়েকটি অনুগল্প আপনাদের পাঠ করে শোনাচ্ছি। গল্প বাড়তি মাশুল, একে বলে বিড়ম্বনা। আমি একজন ডেলি প্যাসেঞ্জার, সেদিন সমস্ত দিন অফিসে কলম পিষে ঊর্ধ্বশ্বাসে লোকাল ট্রেনের একখানে থার্ড ক্লাসে বসে হাঁপাচ্ছি। এমন সময় দেখি সামনের প্ল্যাটফর্ম থেকে বম্বে মেল ছাড়ছে, আর তারই একটি কানবায় এমন একখানি মুখ আমার চোখে পড়ে গেল যাতে আমার সমস্ত বুক আশা আনন্দে ধুলে উঠল। বহুদিন আগে আমার এক ছেলে তারকেশ্বরে মেলা দেখতে গিয়ে ভিড়ে কোথায় হারিয়ে যায়, আর ফেরেনি। অনেক খোঁজখবর করেছিলাম, কিছুতেই কিছু হয়নি। ভগবানের ইচ্ছা বলে মনকে প্রভু দিয়েছিলাম। আজ হঠাৎ তারই মুখখানি, ঠিক সেই মুখটি বম্বে মেলের একটা কামরায় দেখতে পেলাম। আর কি থাকতে পারি, তাড়াতাড়ি গিয়ে বোম্বে মেলে উঠলাম। সঙ্গে সঙ্গে মেলও ছেড়ে দিল। ট্রেনে উঠে আবার ভালো করে দেখলাম, হ্যাঁ ঠিক সেই পাশে একটি বৃদ্ধ বসে আছেন। ভয়ে ভয়ে রুদ্ধশ্বাসে জিজ্ঞাসা করলাম, এতদিন কোথায় ছিলি, আমাকে চিনতে পারিস? হা ঈশ্বর, সে উত্তর দিল হিন্দিতে, হামারা নাম পুছতে হ্যায়, কেউ হামারা নাম মহাদেব মিসার, ঘর ছাপড়া জেলা। সমস্ত মনটা ভেঙে গেল, মনে হলো যেন দ্বিতীয়বার আমি পুত্রহারা হলাম। বৃদ্ধটি বললেন, হামারা লড়কা হ্যায় বাবুজি, আপ ক্যা মাংতে হ্যায়? রুদ্ধকণ্ঠ বলিলাম, কিচ্ছু না। বেহারি ছাপড়াবাসী পিতা পুত্রকে বিস্মিত করে দুফোঁটা চোখের জলও আমার শুষ্ক শীর্ণ গালের উপর গড়িয়ে পড়ল। বর্ধমানে নামলাম, আবার এক্সপ্রেস ফেয়ারে বাড়তি মাশুল দিতে হল। দ্বিতীয় অনুগল্প চোখ গেল। আমার দ্বিতীয় গল্প চোখ গেল। সাধারণের চোখে হয়তো সে সুস্থই ছিল না। আমিও তাহাকে যে খুব সুন্দরী মনে করিতাম তাহা নহে, কিন্তু তাহাকে ভালোবাসিতাম। তাহার চোখ দুটিতে যে কি ছিল তাহা জানি না, তেমন স্বপ্নময় সুন্দর চোখ জীবনে কখনো দেখে নাই। দুষ্ট বলেও তাহার অখ্যাতি ছিল। সেই রূপ, সেই কুরূপা এবং চঞ্চলা মিনি আমার চিত্তহরণ করিয়াছিল। তাহার চোখ দেখিয়া আমি মুগ্ধ হইয়াছিলাম। মনে আছে তাহাকে একদিন নৃত্যে মনে আছে তাহাকে একদিন নিভৃতে আদর করিয়া বলেছিলাম, ইচ্ছে করে তোমার চোখ দুটো কেড়ে রাখি। কেন, ওই দুটোই তো আমাকে পাগল করেছে।

আমি সবচেয়ে ওই দুটুকে ভালোবাসি, এত ভালোবাসিতাম, কিন্তু তবু তাহাকে পাই নাই। অজ্ঞাত অপরিচিত আরেকজন আসিয়া বাজনা বাজাইয়া সমারোহ করিয়া তাহাকে লইয়া চলিয়া গেল। প্রাণে বড্ড বাজিল, কিন্তু সে বেদনা হয়তো মুছে যাইত যদি সঙ্গে সঙ্গে আরেকটা মর্মান্তিক ঘটনা না ঘটিত। মিনি যখন বাপের বাড়ি আসিল দেখি তাহার দুটি মিনি যখন বাপের বাড়ি আসিল দেখি মিনি যখন বাপের বাড়ি আসিল দেখি তাহার দুটি চোখেই অন্ধ। কারণ শোনা গেল, যে চোখে গোলাপ জল দিতে গিয়া সে ভুলক্রমে আরেকটা ওষুধ দিয়া ফেলিয়াছে। আমার সঙ্গে আড়ালে একদিন দেখা হইয়াছিল, বলিলাম, অসাবধানতার জন্যে অমন দুটি চোখ গেল? সে উত্তর দিল, কেন যে গেল তা যদি না বুঝতে পেরে থাকো তাহলে না জানাই ভালো। তৃতীয় অনুগল্প, আমলা। আমলাকে আজ দেখতে আসবে, পাত্রের নাম অরুণ। নাম শুনেই আমলার বুকটিতে যেন অরুণ আভা ছড়িয়ে গেল। কল্পনা সে কতই ছবি না আঁকলে, সুন্দর সুশ্রী যুবা, বলিষ্ঠ, মাথায় টেরি, গায়ে পাঞ্জাবি, সুন্দর সুপুরুষ। অরুণের ভাই বরুণ তাকে দেখতে এলো। সে তাকে আড়াল থেকে দেখে ভাবলে, আমার ঠাকুরপো, মেয়ে দেখা হয়ে গেল, মেয়ে পছন্দ হয়েছে। একথা শুনে আমলা আর আনন্দের সীমা নেই। সে রাত্রে স্বপ্নে দেখলে, বিয়ে কিন্তু হলো না, দরও বনল না। আবার কিছুদিন পরে আমলাকে দেখতে এলো এবং পাত্র স্বয়ং নাম হেমচন্দ্র। এবারও আমলা লুকি আড়াল থেকে দেখলে বেশ শান্ত সুন্দর চেহারা, ধাপধাপে রং, কোঁকড়া চুল, সোনার চশমা, দিব্যি দেখতে। আবার আমলার মন ধীরে ধীরে এই নবীন আগন্তুকের দিকে এগিয়ে এলো। ভাবলে, কত কি ভাবলে, এবার দরে বনল, কিন্তু মেয়ে পছন্দ হল না। অবশেষে মেয়েও পছন্দ হল, দরেও বনল, বিয়ে হল। পাত্র বীরেশ্বরবাবু, মোটা কালো, গোলগাল হৃষ্টপুষ্ট ভদ্রলোক, বিএ পাশ, সদাগুড়ি অফিসে চাকরি করেন। আমলার সঙ্গে যখন তার শুভদৃষ্টি হল, তখন কি জানি কেমন একটা মায়ায় আমলার সারা বুক ভরে গেল। এই শান্ত সৃষ্ট নিরীহ স্বামী পেয়ে আমলা মুগ্ধ হল। আমলা সুখে আছে। অনুগল্প, খেঁদি। তখন সবে সন্ধ্যা। মালতী ঘরে এসে প্রদীপটা জ্বালাতে তার স্বামী বলে উঠল, লতি, আমি একটা নাম ঠিক করেছি। কি? ওই যে তুমি বললে, কি? তার মানে ইংরেজি কি মানে চাবি, আর বাংলা কি? একটা প্রশ্ন, মেয়ে মানুষের পক্ষে বেশ মানানসই নাম হবে। এখন কোথায় কি তার ঠিক নেই, এখন থেকে নামও করুন। আর আমার মেয়ে হবে তুমি জানলে কি করে? ও জ্যোতিষীর কথায় আমার একটু বিশ্বাস নেই। না না, ঠিক মেয়ে হবে। দেখো তুমি, আমাদের শ্যামবাবু জাগ্রত জ্যোতিষী, ধরো যদি মেয়ে হয় তা বলে ওই নাম রাখতে হবে। কত সব ভালো ভালো নাম আছে, যথা শরৎ, শশী, নিভাননী, ইন্দুবালা, প্রভা, প্রতিভা, সুধা, আশালতা, এসব তো সব বাজে, পুরনো সেকালে, একঘে। আমার মেয়ের নাম হবে একেবারে নতুন। মালতীর প্রসব হবার দুমাস পূর্বে তার স্বামী কলেরায় মারা গেল। প্রসব হতে গিয়ে মালতীও মারা গেল। জ্যোতিষীর কথা ফুলেছিল, মালতীর মেয়েই হয়েছিল। সে এখন তার মামার বাড়ি সোনারপুরে মানুষ হচ্ছে। তারা তার নাম রেখেছেন খেঁদি। অনুগল্প, পারুল প্রসঙ্গ। ও কি, তোমাদের মতো উপায় করে খাবে নাকি? উপায় করে না খাক, তা বলে মাছ দুধ চুরি করে খাওয়াটা? আমার ভাগের মাছ দুধ আমি ওকে খাওয়াবো? সে তো খাওয়াচ্ছই, তাছাড়াও যে চুরি করে, এরকম রোজ রোজ। বাড়িয়ে বলে কেমন তোমার স্বভাব, রোজ রোজ খায়? যাই হোক, আমি বেড়ালকে মাছ দুধ গেলাতে পারবো না, পয়সা আমার এত সস্তা নয়। এই বলিয়া ক্রুদ্ধ বিনোদ সমীপবর্তিনী মিনি মার্জারিকে

লক্ষ্য করিয়া চটি জুতা ছুঁড়িল। মিনি একটি ক্ষুদ্র লম্ফ দিয়া মাঠটা এড়াইয়া বাহিরে চলে গেল। সঙ্গে সঙ্গে শ্রী পারুলবল চক্ষে আঁচল দিয়ে উঠে গেলেন। বিনোদ খানিকক্ষণ গুম হইয়া রহিল, কতক্ষণ আর এভাবে থাকিবে। অবশেষে তাহাকে উঠিতে হইল। সে আসে দেখে পশ্চিম বারান্দায় মাদুর পাতিয়া অভিমানে পারুলবালা ভূমিসজ্জা লইয়াছেন। বিনোদ জিনিসটা লঘু করিয়া দিবার প্রয়াসে একটু হাসিয়া বলিল, কি করছ ছেলে মানুষই, আমি কি সত্যি সত্যি তোমার বিড়াল তাড়িয়ে দিয়েছি? পারুল নিরুত্তর। বিনোদ আবার কহিল, চল চল তোমার বিনোদ আবার কহিল, চলো চলো তোমার বেড়ালকে মাছ দুধে খাওয়ান যাক। পারুল, হ্যাঁ, সে তোমার মাছ দুধ খাওয়ার জন্য বসে আছে কি? তারাবি যদি এই অন্ধকার রাত্রে না তাড়ালে চলছিল না? আচ্ছা, আমি খুঁজে আনছি তাকে, কোথায় আর যাবে? বিনোদ লণ্ঠন হাতে বাহির হইয়া গেল। এদিক ওদিক রাস্তাঘাট, জামকাস্তলা প্রভৃতি চারদিক খুঁজছিল, কিন্তু মিনির দেখা পাইল না। নিরাশ হইয়া অবশেষে ফিরে আসে দেখিল পারুল ঠিক তেমনিভাবে শুয়ে আছে। কই, দেখতে পেলাম না তো তারে? সে আসবে ঠিক, চলো তোমাকে ভাত দেই, আমার আজ খিদে নেই। হাঙ্গার স্ট্রাইক করবে নাকি? পারুল আসিয়া রান্নাঘরে যাহা দেখিল তার সংক্ষিপ্ত পরিচয় এই। কড়ায় একটুও দুধ নাই, ভাজা মাছগুলো অন্তর্হিত, ডালের বাটাটা উল্টান। এই বিষদৃশ্য ব্যাপার দেখিয়া পারুল তো অপ্রস্তুত। বিনোদের সম্বন্ধে আর আলোচনা করা নিরাপদ নয় ভাবিয়া যাহা পাইল খাইতে বসিয়া গেল। পারুলবালাও খাইলেন। উভয়ে শুইতে গিয়া দেখি মেনি কুণ্ডুল পাকাইয়া আরাম করিয়া তাহাদের বিছানায়

Sırada öndürüşünlerin. Banuful গল্প সমগ্র থেকে গল্প অনুগল্প অনুষ্ঠান শুনতে পাচ্ছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা শুনতে পাবেন একটু পরেই।

শ্রোতাবদ্র শুনলেন যন্ত্রসঙ্গীতে আধুনিক বাংলা গানের সুর। এবারে শুনব আমরা আমি নারী এই অনুষ্ঠানে সুর মালিকাতে বাংলা আধুনিক গান শিল্পী সুস্মিতা।

শ্রোতা বন্ধুরা, শুনলেন গান, শিল্পী ছিলেন সুস্মিতা। এখন শুনবেন সংবাদ দিল্লি কেন্দ্র থেকে।

0: गीतों भरी कहानी इस श्रृंखला में आज आप सुन रहे थे सौम्या शर्मा की लिखी कहानी वो पुरानी बेंच, वाचन स्वर नेहा शर्मा का। कार्यक्रम के प्रस्तुतकर्ता
1: এতক্ষণে রেলের শোনান হল বিবিধ ভারতের রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। শ্রোতাবন্ধুর অনুষ্ঠান শুনছেন 103.7 MHz ফ্রিকোয়েন্সি মডিউলেশন প্রচারতরঙ্গে। এবারে রেলের শোনানো হচ্ছে প্রথমে হিন্দি এবং পরে ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে।

শিক্ষা নেওয়া যায়। এবং বিশেষ করে আমরা যদি পৃথিবীর নানা মনীষী বা মহামানব যারা রয়েছেন তাদের জীবনটাকে যদি পর্যবেক্ষণ করা যায়, তাহলে এই বিষয়গুলো লক্ষ্য করা যায়, কীভাবে পরাজয় থেকে শিক্ষা গ্রহণ করে আবার নিজের জীবনের গতিপথকে উজ্জ্বল করে তুলে দিয়ে আমাদের এই পৃথিবীকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় তারা উপহার দিয়েছেন। আমাদের জীবনেও নানা রকম ঘটনা ঘটে, নানা ধরনের সুযোগ আসে, নানা বিপত্তি ঘটে, এটা খুব স্বাভাবিক। এবং এই বিপত্তি থেকে বা জীবনের চলার ক্ষেত্রে যে পরাজয় ঘটে সেই পরাজয় থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের ঈপ্সিত লক্ষ্যে পৌঁছার ক্ষেত্রে রসদ নিশ্চয়ই আমরা গ্রহণ করতে পারি। এক্ষেত্রে নিজের জীবনেও এরকম নানা ঘটনা এসেছিল এবং কখনো জয়লাভ করেছি, কখনো পরাজিত হয়েছি, কখনো সেই পরাজয় থেকে শিক্ষা গ্রহণ করে পরবর্তী ক্ষেত্রে জীবনের নানা ভালো দিককে প্রতিষ্ঠিত করতে পেরেছি। আবার কখনো যে পরাজয় যেটা সেই পরাজয়ই থেকে গেছে এবং এ নিয়ে নানা আফসোস হয়, অনেক সুযোগ জীবনে পেয়েছিলাম সবগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে পারিনি এবং শেষ বয়সে এসে এখন সেগুলোকে বুঝতে পারছি এবং তখন আফসোস হয় যে আমি সেই বিষয়টাকে কেন কাজে লাগালাম না। এবং আমরা লক্ষ্য করেছি মানুষের জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনে সুযোগ এক দুবার আসে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য কিংবা সমাজকে একটু বৃহত্তর স্বার্থে কিছু দেওয়ার জন্য সুযোগ আসে, কিন্তু সেই সময়ে সেই সুযোগটাকে যদি আমরা ব্যবহার করতে না পারি তাহলেই ক্ষতি হয়ে যায়। সুযোগ তো বারবার জীবনে আসে না। সুতরাং আমরা এই বিষয়টা খেয়াল করব, যখনই সুযোগ আসে তখন সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে এবং কাজে লাগিয়ে জীবনের যেমন উন্নতি করা যায় তেমনি সমাজেরও কিছু করা যায়। আসলে আমাদের জন্ম তো শুধু নিজের জন্য নয়। কবি বলেছিলেন যে আপনারে লয়ে বিব্রত রহিতে আসনাই কেহ ধরণী পরে, সকলের জন্য সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে। এই পরের জন্য অর্থাৎ সমাজের জন্য কিছু করাটা এই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। সুতরাং কিছু করতে গেলে সুযোগটাকে কাজে লাগাতে হবে এবং এই সুযোগটাকে কাজে লাগারও যদি যায় তাহলে নিজেরও যেমন উন্নতি ঘটবে তেমনি সমাজের বা রাষ্ট্র ব্যবস্থার বা এই মানব জাতির উন্নতি ঘটবে। আজকে মানব জাতি নানা দিক থেকে নানাভাবেই বিপন্ন বোধ করছে। আমরা যারা রয়েছি আমরা এই জায়গাটাকে নিয়ে ভেবে আগামী দিনে কিভাবে এই সমাজকে, মানব জাতিকে আরও উন্নত করা যায় সেই চেষ্টা আমাদের করতে হবে। আমি খুব ক্ষুদ্র একজন মানুষ, তারপরেও আমি চিন্তা করি যে কিছু একটা আমি করি। সেই দিক থেকে সাহিত্য, ইতিহাস চর্চা, লোকসংস্কৃতির গবেষণা, এই কাজের মধ্য দিয়ে

0: নিজেকে যেমন উদ্ভাসিত করছি, নিজের একটা কোনো না কোনো জায়গায় একটা স্থান হয়তো প্রতিষ্ঠার যেমন চেষ্টা করছি, তেমনি এই বৃহত্তর সোসাইটিতে আমার এই কাজগুলো খানিকটা হলেও যদি কাজে লাগে তাহলে আমি নিজেকে সার্থক মনে করব। তাই প্রতিটা মানুষকে এভাবে চিন্তা করতে হবে যে আমরা কীভাবে নিজেকে প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই বৃহত্তর মানব জাতির বা মানব সভ্যতার কিছুটা হলেও উপকার করতে পারি। ধন্যবাদ, নমস্কার।
1: জীবনের গল্পে আজ ছিলেন বরিষ্ঠ কবি এবং প্রাবন্ধিক মান্তু দাস, আকাশবাণী মিলনিয়া। এখন শুনবেন অবকাশ রঞ্জনী, পুরনো দিনের হিন্দি ছবির গান। আজ শুনবেন একই হিন্দি ছবির গান, ছবি হম দোনো, গীতিকার শাহির এবং সুরকার জয়দেব। অনুষ্ঠানের প্রথম গানটি শুনবেন মোহাম্মদ রফি এবং আশা ভোসলের দ্বৈত কণ্ঠে।

অবকাশ রঞ্জন অনুষ্ঠানে শুনছেন পুরনোদের হিন্দি ছবির গান। আজ শুনছেন একই হিন্দি ছবির গান, ছবি হাম দুনো। এবারে গানটি শুনবেন মোহাম্মদ রফির কণ্ঠে।

অবকাশ রঞ্জনের অনুষ্ঠানে শুনছেন পুরনো দিনের হিন্দি ছবির গান, আজ শুনছেন হামদনু হিন্দি ছবির গান, গীতিকার শাহির এবং সুরকার জয়দেব। আশা ভোসলের পর এবারে গানটি শুনবেন লতা মঙ্গেশকর এবং সহশিল্পীদের কণ্ঠে।

এতক্ষণ পরিবেশিত হল অবকাশ রঞ্জনী। অনুষ্ঠানে আজ শুনলেন একই হিন্দি ছবির গান, ছবি ছিল হামদনু, গীতিকার ছিলেন শাহির এবং সুরকার জয়দেব। অনুষ্ঠানের সবশেষ গানটি শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। শেষ

আকাশবাণী মিলনীরা, এখন শুনবেন লোকসঙ্গীত লোকগীতের অনুষ্ঠানে শিল্পী পরীক্ষিত বলা।

এতক্ষণ পরিবেশিত হলো লোকসঙ্গীত লোকগীতির অনুষ্ঠানে। শিল্পী ছিলেন পরীক্ষিত বালা। আকাশবাণী মিলনীয় শ্রোতা বন্ধুরা এখন শুনবেন কক বরক অনুষ্ঠান। অনুষ্ঠানে আজ শুনবেন লাইফ ফোন ইন টক শো সঞ্জয় কাহা।

আকাশবাণী বিলোনিয়া, আকাশবাণী বিলোনিয়া কেন্দ্রনি কক্র খতলয় অয়জাক ও লাইভ ফোন ইন টক শো সঞ্জা খম্পান্দা খনাই তোনাই যত খাপং শোনো সঞ্জা জরানি বেলায় বেলায় খাকসং খা হাম্বাইয়া ফার হনো আং খা খ্লাইও আনি খাপং সং অজর যতন কাহামনো তংপাই না হনাই তাই কাহামনো তংপাই থ নবনাং কাইথন থানে সুলি হনো খাপং সং আংবই মঞ্জ হন্দি 8731 8755 4545 ও মঞ্জ মোবাইল

nung tang mani tui mani khol mani rup mani war mani sir mani nok nok kong khati mani basa bo tui borok lai mani rung mani surung mani bani ak lai mani tai shebuk ni kok ro kar samung kok tang kok tang kok tang kok tang am tirak bu shai manu opan da bo ke kapang shong watui waya to tong mani tabok to watui wa pika watui hati ba sarabunyo rup rup ke wai tong kha wazra wa ke tabok yang a yang to tui to kobo mani rup zagi tong kha ke o tui no samung go prang thai bari klayu tui kama pachin kosogi tangu shakani tui kama pachin kosogi tangu kosogi tangi nai kutuko tangi rukzak rungzaki tongo ka olo watui wamani tagi tangla khan kan kai kusuk jaga wo tui ni bia longo oboni baginu tui thari khatai klayu hatai hakusuk hale tai lunga lungi rogo tui khati thai bari klayu hatai kusuk chaka wonung tabok bazar hatiwo kaham kaham jatne polithin manthogo hakor kotor khai khuri nai bukuk phasing kuar khai khama phasing chikon khai nai polithin boi ton khang kai watini tui oro rungjagi tungu ganda gendi ro bufang tongla khang kla bukhang bufang ni shaklombu nangi tungu tuyo ka tui kasangni tungu olo o tui no tui bial ongman jarawo khogi tlangi nai mui yaphang rogo ruimano bufang yaphang rogo ruimano tai ke shongkha nokshar ne tui chung khati winarek banu nini nok ganda gine ro obo hai ha kotor tongla hanga kai obo hai ke khuri nai tui kane tui na tulangi nai oro dawi nai chung chadrop arobu rimanu je ani lama kolok ba atom sa thuya amtirok ano chung riwi nai toni nai chai manu tai takhumbu masamong ni chung oro rui manu abopadi bo nok ni jatre pot samong ro go chung thepai manu tui hamya ongui nai manami phaila hangkai oro kishashuk ब्लीचिंग पाउडर गुलोगी नै शरीर ला हांकां काय तुइनि योंग रोग थुइ थांगु तुइ कोसु मंगु अलो चुंदुई नि तुइ अरो शरीर दे फिया आ तोंग ला हांकां काय चुंदुई नि तुइ न गुलोगी नै काहाम काय किसा किसा किसा किसा काय सालसा सालनि ओलो ओलो रला हांकां काय तुइ कोसुंग ओंगि थांगु তাই হামিয়া ইয়ংকোক রোগ বোধ হই থাঙ্গু বা তলাও খালাই থাঙ্গু তাম খাই আম তুই তুই রোগ তো নুই মানিয়া নগ্নি মানে খুনি সুদ্রব রোগ অঙ্গ তাই তাখম রোগ মাসামংনে রি মানু আ রি মানু তাম খাই সাদুং তুংলা হাঁকলাই তুংশিকলা হাঁকলাই বনো খবলি তলা নাঙ্গো বা সাকলম খাই না নাঙ্গো হায়াকলাই তুই তুংলা হাঁকাই আ রোগ থুই মানু বা সাতং বাই অ তুই রানী বথাং মানু অবপদে বো লঙ্গা লঙ্গি রগচং তুই খাইনার মানু বনম হা বাই বান্ধে হুই নাই তুই নারগলা হাঙ্কাঙ্কায় অল তুই বিয়াল জোড়া চুং সামুঙ থেপাই মানু কে অব হে তল হাঁকলাই অ তুই হা তলব কিসা কিসা কা হাবি থাঙ্গু হ্যাঁকে তুই হা তলানি যে তুই রুংজমণি আবো বাঙি থাঙ্গু তাই হা তলাও তুই বিয়ালব অংলাক নাইদি হা সাকানে তুই হা বিশৃঙ্গ হাপ্র ব কিসা কিসাকে হাবু তাই ব সাকে জাগে নাই কুচুং অঙি হাবি থাঙ্গু তামখে চুং খ্যাত পান্থ রগ যে বিথি ওয়াথি সুং সার রগরু আমতুরক বোলজলা হাঁকলাই তো বাবু কিসা বেশা ফানো হামি অং থাঙ্গু অশোক কাহাম অংশ এফানো কিসা ফানো তো দেরামা নুকজগি ফাইও অবন বাগি নাই নাংমানি

সার বিধি সারমানিন চাইয়া ইয়ং সাকক সারনগুলা হাঙ্কা চুং ইয়াক রবনে বথারি খিমান বাক্সা বা হক দমিনাই রুগী মানু অং আখলাই তাবক যে থাম্পই বথার মানে ব্যাট দঙ্গ আমদেরগো বথারি মানো অবাবা দেব তাবক কমা ট্র্যাপস মানজগো বা বিথি দঙ্গ অমদন চুং রলা হাঙ্কা বাহাই মানিয়া থাঙে আরো কপালা হাঙ্কা কপাই দঙ্গ এবার বাবন চালা হাঙ্কা থুয়ু নিকে বনো সার নঙ্গিয়া ব হা রগ কলাইয়া নবরগ থাঙ্গিয়া ওয়াতি রগ সিজাগিয়া অঙ্গি থাঙ্গু অব হাইকে মকল কাই তংলা হাঙ্কাকে বনিয়ানে চুং ইয়োগী মানো খাপাংসং আমি মানজহন্দি 8731875545 ও মানজমাবাই কে মানজমা মাইয়াবা রজাম খাওয়ানো রজাবি খাওয়ানো মানিক দেব বর্মা।

হ্যালো, লামসাগর শুভংখা, জিতেন্দ্র দেববর্মা, ছয় মংস, তিনি তো চুনচিনি সাজা কাহাম পান্দা লাইভ ফোন ইন। শহরে তাপ সানাম চৌ নো সাজা কাহাম পান্দা ও। হুম হুম হুম সাদি এগুলো ককরে হুম হুম হুম হুম তা তাম মাই রাখবো নাই নুম হীরা, হ্যাঁ আচ্ছা, হুম হুম হুম হ্যাঁ হ্যাঁ আচ্ছা, মানে সরকারি দে রো না নুং পাইস দেব মা সরকারি মাইয়া দিবা। হুম আচ্ছা, জরা কবং নাঙ্গো। আচ্ছা, এনকে ধরক সরকারি তাম তাম মান পঞ্চায়েত রং বা এডিসি রং তাম রক মান থাই রক মারে মান মানিয়া আব সাহর দে। হুম হুম হুম আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা, কেন মান খাদে আচ্ছা। হুম হুম হুম এই আবার হ্যাঁ হ্যাঁ নো হ্যাঁ আচ্ছা, ফুই না বোন খাই তো হাঙ্কা বিশিং বাতং বলে বাতং সাত সাতং নম্বর মাই নাঙ্গে হাঙ্কা তো বাই নো হ্যাঁ হা আচ্ছা, তা কেসা কক মই তো মানে মাস হও নু ওই যে প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি না আর যে 6,000 টাকা রাং বেশি ও মানে ও মানে মান ও কেন গান্ধা গান্ধী কে কুবন সঙ্গ মানে মান। হুম হুম ও না যা জেনে না যে খেত গ্রুসি তো অমরক তো বেশি 6,000 টাকা মামলে ও আমাদের নাই তো কিনারি মানথাই আবার তো মানথাই বলে না। হুম হুম হুম হুম হুম আচ্ছা আচ্ছা আচ্ছা হুম হুম হুম আব তো চুং ক যাদব কলি চারচাবং তো তালো বাইছেন খারো কে ই তালো বেফা ক্লাইনে আবো মানাই ছিনে তাকো আং হ্যাঁ দিবা। আবু নো আবো তো আগে তে অঙ্গুই থাকা ছিনে শিডিউল আবো আং শাসক মেয়াকু মানাই নাই যে সুনাম ব ভাইকে সুনাম কাবু মানাই নি তাকো হ্যাঁ দিবা। আচ্ছা আচ্ছা হাম ভাই হাম ভাই হুম হুম

সঞ্জয় কাহম পান্ডব, সুদরক নাপেক্ষা, লাইভ ফোন ইন টক শো, সঞ্জয় কাহম, অরতিনী রেসবেক্ষণ রেখা, মানিক দেব বর্মা, অবন লগে পাইখা, সঞ্জয় কাহম পান্ডা, বুঝখানি হাতি বড় হাইনি হাই মালে ফেন যত না খাকজং খা হাম ভাই। আকাশবাণী বিলনিয়া শ্রোতা বন্ধুরা এখন শুনবেন অনুষ্ঠান খেতে খামারে। খেতে খামারে আজ শুনবেন জিওল মাছের চাষের মাধ্যমে সহজে আর্থিক সাফল্য পেতে পারেন, এ নিয়ে বলবেন অবসরপ্রাপ্ত মৎস্য আধিকারিক স্বপন চৌধুরী।

0: কৃষক বন্ধুরা, আমাদের আজকের কিষাণ বাণীর অনুষ্ঠানে আলোচনার বিষয় জিওল মাছের চাষের মাধ্যমে কি করে অল্প সময়ের মধ্যে অধিক অর্থ উপার্জন করা যায়। তো আজকের বিষয়ের উপর বিস্তারিতভাবে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন অবসরপ্রাপ্ত মৎস্য তত্ত্বাবধায়ক শ্রীযুক্ত স্বপন চৌধুরী মহাশয়। আপনাকে আমাদের স্টুডিওতে নমস্কার জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি।
1: নমস্কার।
0: আমাদের বিষয়ে যেহেতু জিওল মাছের চাষ
1: হ্যাঁ,
0: এবং যেটা বাজারে

0: অধিক মূল্য রয়েছে, যেটার দাম অনেক বেশি,
1: অনেক বেশি
0: সেটা
1: দাম।
0: বিভিন্ন রকমের জিওল মাছই রয়েছে। তো যারা মৎস্য চাষি ভাই রয়েছেন, যারা বিভিন্ন ধরনের মাছ চাষ করেন, মিশ্র মাছ চাষ করেন, কী করে আলাদাভাবে জিওল মাছের চাষ করে তারা অল্প সময়ের মধ্যে বেশি আর্থিক ভাবে
1: ভাবে
0: স্বাবলম্বন
1: সচ্ছল
0: বা
1: হতে পারে।
0: লাভবান হতে পারেন, সে নিয়ে আপনি শুরু করুন।
1: হ্যাঁ
0: যে আমরা কোন কোন মাছগুলো জিওল মাছ
1: হ্যাঁ
0: হিসেবে ধরি,
1: হ্যাঁ
0: বা তা চাষ করার আগে কী করে আমরা
1: পুকুরটা তৈরি করব।
0: পুকুরটাকে, যা
1: হ্যাঁ
0: যেই পুকুরটাই যতটুকু মাপের পুকুর রয়েছে, কীভাবে তা তৈরি করতে হবে, সে নিয়ে শুরু করুন।
1: অবশ্যই অবশ্যই, ধন্যবাদ আপনাকে। তো অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে কি, জিওল মাছ বলতে আমরা ওই সমস্ত মাছকেই বুঝাই যে সমস্ত মাছ ফুলকা ছাড়াও অতিরিক্ত শ্বাসযন্ত্রের সাহায্যে জল ছাড়াও বাতাস থেকে অক্সিজেন নিয়ে ওরা বেঁচে থাকতে পারে
0: আচ্ছা
1: কিছুক্ষণ।
0: আচ্ছা,
1: তো আমরা ত্রিপুরার জলবায়ুতে বর্তমান সময়ে যে জিওল মাছগুলো চাষ করা যায় তার মধ্যে যেমন শিঙ্গি আছে, মাগুর আছে, কই আছে, কানলা অর্থাৎ ফলুই মাছ আছে, লাটি মাছ, শোল মাছ, এই মাছগুলো চাষ করা যেতে পারে।
0: আচ্ছা
1: কিছু কিছু বিদেশি মাছ আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করবো না, আমি প্রধানত আমাদের যেগুলো দেশজ যেগুলো
0: হ্যাঁ
1: আছে
0: হ্যাঁ
1: সেগুলো নিয়ে আলোচনা করবো, কারণ সেগুলো চাষ করলেই আমরা আর্থিকভাবে খুব সহজেই সচ্ছল হতে পারবো।
0: শিং মাছ, সাগর মাছ,
1: হ্যাঁ,
0: কই
1: এই
0: মাছ,
1: সমস্ত
0: এগুলোই
1: এইগুলো
0: বেশি।
1: এইগুলো বেশি আমরা আলোচনা করব। তো জিওল মাছ চাষ করতে গেলে প্রথমে জিনিস একটু আমাদের জেনে রাখা প্রয়োজন, কেন আমরা জিওল মাছের চাষ করব। জিওল মাছ চাষের যে বৈশিষ্ট্যগুলো বা উপকারিতাগুলো সেগুলো হচ্ছে, এই মাছগুলো খুব পুষ্টিকর, এদের শরীরে চর্বি জাতীয় জিনিস কম থাকে এবং প্রোটিন যেটা থাকে সেটা ইজিলি ডাইজেস্টেবল, খুব সহজেই আমরা হজম করে ফেলতে পারি, রোগীর
0: আচ্ছা
1: পথ্য হিসেবে ভালো কাজ করে, শরীরে কম চর্বি থাকে, শরীরে আমাদের গ্রহণযোগ্য লোহের পরিমাণ প্রচুর থাকে, লোহ আমাদের কিন্তু রক্ত তৈরি হওয়ার জন্য খুব বেশি একটা প্রয়োজন আছে, তো ওই মাছগুলোর মধ্যে বেশি পাওয়া যায়, ফ্যাট কম থাকে বললাম যেটা। এছাড়া মাছগুলো হচ্ছে কি, মাছ বিক্রি করতে গেলে আমরা দেখেছি যে মাছ পুকুর থেকে ধরে বরফ দিয়ে তারপর বাজারে বিক্রি হয়, কিন্তু জিওল মাছের ক্ষেত্রে বরফের কোনো প্রয়োজন নয়, আমরা জ্যান্ত অবস্থায় বাজার করতে পারি, হ্যাঁ বাজারে
0: ঠিক
1: বিক্রি করতে
0: ঠিক
1: পারি। তো
0: একদম
1: এই সমস্ত কিছু কিছু উপকারিতা রয়েছে যার ফলে আমরা জিওল মাছে বেশি আকৃষ্ট হই। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে জিওল মাছ চাষ করতে গেলে আমরা কী ধরনের জলাশয় নির্বাচন করব আমরা, তা আমি বলছি যে জিওল মাছ চাষ আমরা খুব ছোট ছোট পুকুরে আমরা করতে পারি, হাজামজা পুকুর, বাড়ির সামনে যে সমস্ত ছোট ছোট ডোবা পড়ে আছে সেগুলোতে করতে পারি, আবার এই যে পুকুরগুলোতে সারা বছর জল থাকে না, যেখানে শুকা মরশুমের সময় জল থাকে না, এই ধরনের পুকুরগুলো আমরা কিন্তু জিওল মাছের চাষ করতে পারি, কারণ জিওল মাছ আমরা দেখেছি 6 থেকে 8 মাসের মধ্যে বাজারে বিক্রির উপযুক্ত হয়ে যায়, অর্থাৎ চাষের সময়টাও কম আছে, তো এইটাও একটা সুবিধাজনক ব্যাপার। আর পুকুরগুলো কীরকম হওয়া প্রয়োজন, সাধারণত আমরা বলছি যে কম জলের গভীরতা সম্পন্ন, অ্যাকচুয়ালি জিওল মাছ চাষ করতে জলের গভীরতা খুব বেশি একটা প্রয়োজন নয়, আমরা দেখেছি 1.5 মিটার থেকে 1.25 মিটার জলের গভীরতা হলে যথেষ্ট হয়ে যায়। আর পুকুরটা সাধারণত আয়তাকার হলে ভালো হয়, আয়তাকার মানে লম্বায় বড় হবে, পাশে কম থাকবে, এতে হয়
0: আচ্ছা
1: কি জাল টানার সুবিধা হয়, ম্যানেজমেন্টের ব্যাপারটা সুবিধা হয়। তো এই জিনিসগুলো
0: তাহলে
1: আমাদের
0: চাষি ভাইদের লক্ষ্য রাখতে হবে পুকুরের গভীরতা যাতে কম থাকে
1: গভীরতা, এখানে কিন্তু কারণ আমরা রুই কাতলা মাছের কিন্তু গভীরতা বেশি
0: এবং
1: দরকার আছে,
0: জলের পরিমাণও কম থাকতে হবে
1: হ্যাঁ
0: আর কি।
1: জলের পরিমাণ কম, জলের গভীরতা কম থাকলে জলটা কম থাকবে। হ্যাঁ, জল কম রাখার উদ্দেশ্য হচ্ছে কি, মাছগুলো যেহেতু জল ছাড়াও বাতাস থেকে অক্সিজেন নেয়, তার জন্য কি করতে হয়, মাছগুলো বারবারই জলের উপরে আসতে হয়, নিচে যেতে হয়। এখন জলের গভীরতা যদি বেশি হয় তাহলে কি হবে, উঠানামা করতে করতে তার অনেক শক্তি নষ্ট হয়ে যাবে, ঠিক আছে না? তো এইটাকে অ্যাভয়েড করার জন্য আমরা বলছি যে জিওল মাছের চাষ আমরা অল্প গভীরতা সম্পন্ন পুকুরে আমরা করতে পারি, অর্থাৎ 1.5 মিটার থেকে আপনার 1.25 মিটার, এই সমস্ত জলাশয়ের মধ্যে আমরা খুব সহজেই চাষ করতে পারি, ছোট জলাশয়ে চাষ করতে পারি। রুই কাতলা মাছ কিন্তু ছোট জলাশয়ে করা যায় না, আমরা জিওল মাছ কিন্তু ছোট ছোট জলাশয়ে, যেমন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বাড়ির সামনে পড়ে আছে, হাজামাজা পুকুর, এই সমস্ত জিনিস জায়গাগুলোতে জঙ্গল ভরে আছে, সেগুলোতে কিন্তু আমরা খুব সহজেই আমরা করতে পারি। তো চাষ শুরু করার আগে আমার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে জলাশয়ে যে পুকুরটায় বা যে ডুবায় আমরা চাষ করবো সেই ডুবায় বা জলাশয়ে যেন কোনো অবাঞ্ছিত মাছ, অবাঞ্ছিত মাছ বলতে এখানে বললো রাক্ষস মাছ, যেগুলো আর লাটি মাছ, শোল মাছ, বোয়াল মাছ, এই সমস্ত মাছগুলো যদি
0: এই ধরনের মাছ থাকতে পারবে না,
1: থাকতে পারবো না, কারণ হবে কি জিওল মাছের যখন আমরা চারা পোনা ছাড়বো ওরা খেয়ে ফেলবে, সুতরাং এদেরকে নির্মূল করে নিতে হবে। তো নির্মূল করার তো বিভিন্ন পদ্ধতি আছে, বারবার জাল টেনে আমরা ব্যবহার করতে পারি, অথবা ওষুধ আছে, বিভিন্ন ধরনের ওষুধ আমরা, হ্যাঁ হার্বিসাইডস আছে, সেগুলোও ব্যবহার করতে পারি, ব্যবহার করে আমরা এই সমস্ত অবাঞ্ছিত মাছগুলোকে সরিয়ে ফেলবো। আর বিশেষ কিছু করার প্রয়োজন নয়, জলে যদি জলাশয়ে যদি কিছু আগাছা থাকে তাতে কোনো ক্ষতি নেই, জিওল মাছের ক্ষেত্রে থাকতেই পারে, রুই কাতলা মাছের ক্ষেত্রে কিন্তু ওই রকম আগাছা থাকতে পারবে না, চারা বোনা চাষের ক্ষেত্রেও কিন্তু আমরা বলি যে কোনো রকম আগাছা থাকে, কিন্তু জিওল মাছের ক্ষেত্রে সামান্য আগাছা থাকতেই পারে, এতে কোনো রকম ক্ষতি নেই, বরঞ্চ আমাদের লাভ হবে, কারণ আগাছার মধ্যে কী হবে, অন্যান্য প্রাণীরা আসবে, ওইখানে ডিম দেবে, বাচ্চা দেবে, এগুলো কিন্তু জিওল মাছের খাবার হয়ে যাবে। হ্যাঁ, সো সেই দিক থেকে আমরা আগাছা কিছু থাকতে পারি, এর মানে এই নয় যে সমস্ত জলাশয়ে আগাছায় ভর্তি হয়ে গেল,
0: কিছুটা থাকতে পারে।
1: কিছুটা

0: রাখলেন সেখানে একটু চুন বেশি লাগে, যদি দোয়াশ মাটি হয় আর একটু কম লাগে, যদি বালি মাটি হয় আর একটু কম লাগে। তো এই যে চুনের ব্যাপারটা, কত পরিমাণ চুন লাগবে সেটা কিন্তু আপনি ওই মাটিটা পরীক্ষা করে বা জলটা পরীক্ষা করে নিয়ে আমাদের করা প্রয়োজন, যদি সঠিকভাবে চুনটা ব্যবহার করতে হয়। তো এই কাজটা আমরা কী করতে পারি, আমাদের গ্রামাঞ্চলে বা আমাদের পঞ্চায়েতের সামনে যে ফিশারি ওয়ার্কাররা আছে ওনাদের সঙ্গে যোগাযোগ করে আমরা জল মাটি পরীক্ষা করে নিতে, বিনা পয়সায় আমরা পরীক্ষা করে ফিশারি দপ্তর থেকে বিনা পয়সায় করিয়ে দেয় এগুলো। তো এইটা আমাকে দেখে নিতে হবে, দেখে আমাকে চুনটা ব্যবহার করতে হবে। চুন আমরা শুকনো অবস্থায় ব্যবহার করতে পারি, আবার জলে ভিজিয়েও ব্যবহার করতে পারি, কিন্তু জিওল মাছের ক্ষেত্রে চাষ শুরু করার আগে প্রথম দিকে যে চুন ব্যবহার, এটা শুকনো অবস্থায় সমস্ত পুকুরে জলে ছড়িয়ে দিয়ে তারপরে ভালো করে জাল টেনে দেবো, চুন দেওয়া হয়ে গেলো। এবার চুন দেওয়ার পর আমরা কী করি, সাধারণত মাছ চাষের ক্ষেত্রে সার ব্যবহার করি, এইখানে জিওল মাছের ক্ষেত্রে কোনো রকম সার ব্যবহার করতে হবে না। এটা একটা অ্যাডভান্টেজ হয়ে গেল, আরেকটা অ্যাডভান্টেজ হয়ে গেল, অনেকটা খরচ বেঁচে গেল। তো এবার আমরা চুন ব্যবহার করারই আমরা 7-10 দিন পরে আমরা চারা আমরা মজুত করতে হবে, অর্থাৎ চারা যেগুলো চারা পোনা, আর এই সময়টা আপনার অক্টোবর নভেম্বর পর্যন্ত চারা পোনা মজুত করার কিন্তু উপযুক্ত সময় আপনার। হ্যাঁ, বর্ষাকালে যেগুলো মাঠে ঘাটে ব্রিড করেছিল এখন আস্তে আস্তে চারা পোনাগুলো বড় হবে, হ্যাঁ ফিঙ্গারলিং সাইজের হয়ে যাবে। তো অক্টোবর নভেম্বর সাধারণত আমরা কী করি, আমরা ওই ভাই ফুটার পরটাতেই আমরা এই জিওল মাছের চারা পোনাগুলো আমরা কালেকশন করতে শুরু করি। আর যদি হ্যাচারি থাকে তো হ্যাচারিতে এখনই পেয়ে যেতে পারে, যেমন আমাদের মুড়িপুর ফার্ম আছে সেখানে হ্যাচারি তৈরি হয়, মৎস্য দপ্তর তৈরি করে, আমাদের রাজনগর ব্লকেও একজন মাছ চাষি আছেন, উনিও তৈরি করে ইন্ডিউস ব্রিডিং এর মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ, হ্যাচারি নেই কিন্তু উনি ইন্ডিউস ব্রিডিং করেই তৈরি করছে, ভালো সংখ্যায় তৈরি। তো আমরা চাষিরা ওদের থেকে কালেকশন করতে পারি, সরকারিভাবেও কালেকশন করতে পারি, আবার বেসরকারি সোর্স থেকেও আমরা কালেকশন করতে পারি। তো চারা পোনা, চারা পোনা কত পরিমাণ আমরা চারা পোনা
1: কতটুকু জায়গার মধ্যে,
0: আমি এখানে বলছি আমরা, আমি বিশেষ করে জোর দেবো যে আমরা মাগুর মাছ বা জাগুর মাছ যেটাকে বললেন সেটা আমরা চাষ করতে পারি এককভাবে, অথবা আমরা শিঙ্গি মাছের চাষ করতে পারি এককভাবে, অথবা আমরা কই মাছের চাষ আমরা এককভাবে করতে পারি। আবার যদি কেউ মনে করেন না আমরা তিনটা একসঙ্গে মিশিয়ে করব, সেটাও করতে পারেন, মাগুর শিঙ্গি কই একসঙ্গে
1: মিশিয়ে
0: করলে কোনো অসুবিধা নেই। তো সেই ক্ষেত্রে কী হবে, এই যে চারা পোনা ছাড়বো, চারা পোনার অনুপাতটা কত হবে, তা আমরা বলছি সাধারণত মাগুরটা যেহেতু একটু কস্টলি বেশি, তো এটা 40% দিয়ে দিন, আর বাকিটা ওই শিঙ্গি মাছটা 30% দিয়ে দিই, আর কই মাছটাকে 30%, অর্থাৎ 100টা যদি মাছের পোনা হয় 40টা হবে আপনার মাগুর মাছে, 30টা হবে শিঙ্গি মাছের, আর 30টা হবে আপনার ওই কই মাছ দিয়ে করতে পারি। তবে এককভাবে চাষ করাটাই আমি মনে করি খুব বেশি লাভজনক, আমি দেখেছি মাগুরটা মাগুরই করে। তো মাগুরটা অ্যাকচুয়ালি খুব বেশি প্রফিটেবল, কারণ এটা একটু ফাস্টার গ্রোথ, শিঙ্গির থেকে তাড়াতাড়ি বড় হয়, কই মাছ থেকেও একটু তাড়াতাড়ি বড়। আমাদের কি দরকার, আমরা চাষি ভাইদের অল্প সময়ে অল্প খরচে অল্প জায়গা থেকে বেশি উৎপাদন, এটাই যদি করতে হয় তাহলে আমি বলবো দেশি মাগুরটা বা জাগুর যেটা বলে সেটাকে আমরা করতে পারি। আমরা মজুদ করবো, আমি এখানে গন্ডার হিসেবে বলছি, আমরা সাধারণত মাছ চাষের ক্ষেত্রে আমরা কানি হিসেবে বলি, কিন্তু জিওল মাছ যেহেতু বললাম আগে ছোট ছোট জায়গার মধ্যে আমরা করবো, প্রতির জায়গাতে যেগুলো পড়ে আছে সেগুলো তো করবো, সুতরাং আমি গন্ডা হিসেবে বলছি, আমি প্রতি গন্ডায় যদি মাগুর মাছ হয় 320-400 চারা পোনা মজুত করতে পারেন, শিঙ মাছ হলে 400-480 মাছের পোনা ছাড়তে পারেন প্রতি গন্ডায়, আর কই মাছ হলে 480 আমরা 560 পর্যন্ত কই মাছের চারা পোনা আমরা মজুত করতে পারি। এইখানে একটা কথা আছে, আমরা অনেক সময় খাঁচা বা চৌবাচ্চায়ও আমরা কিন্তু করতে পারি, বাড়িতে চৌবাচ্চা তৈরি
1: করেছেন যারা এখন ট্যাঙ্কি বানিয়ে,
0: হ্যাঁ ঠিক ওই যেটা হচ্ছে চৌবাচ্চা সিস্টার্ন বলি আর কি, সেখানেও করতে পারি। যদি চৌবাচ্চা হয় তাহলে আমরা বলছি প্রতি বর্গ ফুটে 8-10 চারা পোনা ছাড়তে পারি আমরা, আর যদি খাঁচা হয়ে থাকে, বাঁশের খাঁচা হতে পারে অথবা নাইলনেরও খাঁচা হতে পারে, সেক্ষেত্রেও আমরা প্রতি বর্গ ফুটে 8-10 চারা পোনা আমরা মজুত করতে পারি। আর চারা পোনার সাইজটা কী হবে, আমরা বলছি চারা পোনা একটু বড় হওয়া প্রয়োজন, 8-10 সেন্টিমিটার হওয়া প্রয়োজন, এবং ওজনে যেন প্রায় 1 গ্রামের মতো হয়, এটা একটু লক্ষ্য রাখবে। চারা পোনা যদি ছোট হয় আপনি হয়তো বা সস্তায় পেয়ে গেলেন, কিন্তু আলটিমেটলি আপনি কিন্তু লুজার হয়ে যাবেন, তাহলে মর্টালিটি
1: অনেক দেরি হয়ে যাবে,
0: বৃদ্ধি দেরি হবে, তারপরে মৃত্যু হারটাও বেশি বেড়ে যাবে আপনার। সুতরাং চারা পোনার সাইজ যেন 8-10 সেন্টিমিটার হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখা প্রয়োজন, এবং ওজনে যেন প্রতিটি প্রায় 1 গ্রামের মতন হয় সেটা লক্ষ্য রাখা প্রয়োজন। জিওল মাছের ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় প্রবলেম আমরা লক্ষ্য করি থাকি সেটা হচ্ছে কি, চারা পোনা মজুত করার পর সাধারণত দেখেছি আমরা যে প্রথম মাসের দিকে প্রচুর চারা পোনা মারা যায়। কেন মারা যায়, আমরা দেখেছি যে এই চারা পোনাগুলো তো আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করছি, যেমন মুড়িপুর ফার্ম থেকে নিয়ে আসলাম বা প্রাইভেট ফার্ম থেকে নিয়ে

0: আসার সময় ট্রান্সপোর্টেশনের সময় কি হয়, অনেক মাছ একটা ছোট জায়গার মধ্যে থাকে, তো গায়ে ঘর্ষণের ফলে গায়ের মধ্যে ক্ষতের সৃষ্টি হয়। এই ক্ষতগুলো যদি ট্রিটমেন্ট না করা হয় তাহলে কি পরবর্তীতে ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায়, ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে যায়।
1: তারা যখন ওই
0: একটা
1: ট্যাঙ্কি চৌ বাচ্চাতে যে চাষ করা হয়
0: হ্যাঁ
1: বা ভেচারিতে,
0: হ্যাঁ
1: ওইখানে তো একসঙ্গে
0: ওইখানেও
1: থাকে।
0: হতে পারে, তার জন্য প্রিভেন্টিভ মেজার আমরা বলবো। এখন
1: হুম,
0: আপাতত বলে দিই যে চারা পোনাটা পুকুরে ছাড়ার আগেই মাছগুলোকে শোধন করা প্রয়োজন, কারণ
1: আচ্ছা।
0: আপনি কিন্তু ছোট কন্টেইনারে করে নিয়ে আসছেন, অক্সিজেন প্যাকেট অথবা হাঁড়িতে
1: হুম
0: করে নিয়ে আসছেন,
1: হুম হুম
0: একটা ছোট জায়গার মধ্যে অনেক পোনা ছিল,
1: সেক্ষেত্রে তাদের গায়ের সাথে গায়ে
0: কারণ
1: লেগে।
0: তাদের তো একটা পেক্টোরাল স্পাইন থাকে, দুই দিকে দুইটা পেক্টোরাল, একটার গায়ে একটা খোঁচা লাগতেই পারে, ইচ্ছা করে না হোক অনিচ্ছা সত্ত্বেও হতে
1: ক্ষতরোগ
0: পারে,
1: সৃষ্টি হয়ে যায় সেখান
0: সুতরাং
1: থেকে।
0: ক্ষত হতেই পারে। আর ক্ষত হলেই কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হয়ে যাবে, সেকেন্ডারি ইনফেকশন হয়ে যাবে। এবং এই ট্রিটমেন্টটা যদি না করা হয়, শোধন না করা হয়, তাহলেই কিন্তু মজুত করার প্রথম মাসেই আমরা দেখেছি প্রচুর মর্টালিটি হয়। তো এই মর্টালিটিটা কিন্তু আমাদের অ্যাভয়েড করতে হবে, না হলে কি হবে, প্রোডাকশন তো কমে যাবে আমার, ঠিক আছে না? তো এটা কি করে বলবো, আমি এখানে দুইটা সিস্টেম বলবো। আমরা ট্রেডিশনাল ওয়েতে চিরাচরিত পথে আমরা করতে পারি আমরা
1: আচ্ছা,
0: শোধন কাজটা, আবার একটু সাইন্টিফিক্যালিও করতে পারি। যেমন চিরাচরিত প্রথায় আমরা কি করি, আমরা বলছি যে একটা মাটির পাত্রের মধ্যে কিছু কাঁচা গোবর গুলে নিন, জলের মধ্যে কাঁচা গোবর গুলে নিন, এবার এই কাঁচা গোবর মিশানো জলের মধ্যে মাছগুলোকে 4-5 ঘন্টা রেখে দিন, চারা পোনাগুলো,
1: আচ্ছা,
0: তারপরে ছেড়ে দিন। খুব ভালো মানে কাজ করে,
1: মানে
0: একবারে
1: ন্যাচারালি
0: হ্যাঁ খুব ভালো
1: জৈবিক
0: কাজ,
1: পদ্ধতি।
0: হ্যাঁ এটা করতে পারেন। অথবা যদি কেমিক্যাল দিয়ে করতে পারেন তাহলে ফরমালিন ব্যবহার করতে পারেন, প্রতি লিটার জলে 8 থেকে 10 ফোঁটা,
1: সেটা তো না করলেই ভালো মনে হয়,
0: না
1: ফরমালিন।
0: করলেই ভালো। আমি এর জন্যই বলছি গোবরটাই করতে পারেন, আর যদি কেউ করতে ইচ্ছে
1: কারণ
0: করেন করতে
1: ফরমালিনে
0: পারেন।
1: শোধন করার পর এমনিতেও মাছগুলো আমরা যে রুই কাতলা খাচ্ছি এগুলো ফরমালিন
0: না,
1: দিয়ে।
0: এটার সঙ্গে এটার পার্থক্য,
1: আচ্ছা,
0: আমরা রুই কাতলা মাছে যখন ব্যবহার করি তখন প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার হচ্ছে,
1: একই যে ফরমালিন
0: একই ফরমালে, যেটা খুব খারাপ আমাদের জন্য, ইভেন
1: সেটাই
0: আমরা
1: বলছি।
0: ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে
1: হুম
0: পারে।
1: হুম
0: আর এইখানে কি হচ্ছে, খুব ডাইলিউট ফর্মে দেওয়া হচ্ছে, শুধুমাত্র কি করবে, জীবাণুগুলোকে নষ্ট করার জন্য, মাছের কোনো ক্ষতি করতে পারবে না এখানে। হ্যাঁ
1: আচ্ছা,
0: ক্ষত হয়েছে মানে কি, সেখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, ভাইরাল ইনফেকশন, ভাইরাল হয় না আমাদের তীব্রতা, ব্যাকটেরিয়াল হয়, ফাঙ্গাল হতে পারে, ওই যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাল সেগুলোকে নষ্ট করার জন্য আমরা ফর্মালে, এবং ডোজটা খুব মানে খুব ডাইলিউটেড ফর্মে আছে, প্রতি লিটার জলে মাত্র 8 থেকে 10 ফোঁটা দিয়ে, তারপরে কিছুক্ষণের জন্য মাছগুলোকে ছেড়ে দেবো জলে গুলে ওই ফর্মালে, তারপরে মাছগুলো তুলে ফেলবো।
1: সেক্ষেত্রে কি 4-5 ঘন্টা রাখতে
0: না
1: হবে?
0: না না না অবশ্যই নেই, মিনিট খানে
1: আচ্ছা
0: রাখবে,
1: আচ্ছা,
0: 4-5 ঘন্টা রাখলে মারাই যেতে পারে, শুধুমাত্র গোবর মেশানো জলের ক্ষেত্রে 4-5 ঘন্টা রাখতে
1: তারপরে
0: হবে,
1: আমার মূল পুকুরে ছাড়া উচিত,
0: মূল পুকুরে আমরা ছেড়ে
1: ছাড়তে
0: দেবো।
1: হবে।
0: তো এবার চারা পোনা শোধন করলাম, চারা পোনা ছাড়া হয়ে গেল, এবার আমার কি করতে হবে, মাছগুলোকে খেতে দিতে হবে। খাওয়াটা একটা বড় ইম্পর্টেন্ট রোল প্লে করে কিন্তু। এবার আমরা এই জিওল মাছ বা মাগুর মাছ কিন্তু দুই ধরনের খাবার, প্রাকৃতিক খাবার। এবার প্রাকৃতিক খাবার কি মানে, প্রাকৃতিক আমরা যে পুকুরে যেই খাবারগুলো আছে, যেমন জুপল্যান্ড, প্রাণীকণা থাকবে, উদ্ভিদকণা থাকবে, পেরিফাইটন থাকবে, পচা জৈব পদার্থ, পাতা
1: নিজে নিজে তৈরি হবে।
0: নিজে নিজে তৈরি হচ্ছে, কেঁচু থাকতে পারে নিচে, শামুক, গেরি, গুগলি, ছোট ছোট যেগুলো আছে সেগুলো কিন্তু ওরা প্রিয় খাবার হিসেবে খেয়ে নেয়। আর যদি পরিপূরক খাবার, শুধুমাত্র প্রাকৃতিক খাবারের উপর ভিত্তি করে যদি চাষ করি তাহলে কিন্তু উৎপাদন বেশি হবে না, ভালো হবে না আমরা। হ্যাঁ, তো উৎপাদন যদি ভালো পেতে হয় তাহলে এই প্রাকৃতিক খাবারের সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে পরিপূরক খাবারের ব্যবস্থা অবশ্যই করতে হবে। পরিপূরক খাবার হিসেবে আমরা যেমন শুকনো মাছের খুবরা গুঁড়া, তারপরে পচা চাউল, পচা গম, পচা আলু, হ্যাঁ সর্ষে বা বাদাম খৈল, কেঁচু, পরিত্যক্ত রেশম কীট, রেশম কীট এগুলো ব্যবহার, গৃহস্থ বাড়িঘরের রান্নাঘরের যে সমস্ত এটু কটা থাকে সেগুলো ব্যবহার করতে পারি, থেতু করা গেরিগুলি অর্থাৎ শামুক জিনিস এইগুলোকে থেতু
1: আচ্ছা,
0: করে আমরা দিতে পারি। এটা কিন্তু খুব ভালো পরিপূরক খাবার হিসাবে কাজ করে।
1: প্রতিদিন দিতে হবে সেটা নাকি
0: হ্যাঁ
1: সাপ্তাহিক?
0: বলছি আমি, এটা আমি বলছি।
1: আচ্ছা,
0: এবার পরিপূরক প্রাকৃতিক খাবার ব্যাপারটা তো পুকুরে তৈরি হবে, সেটা খেয়ে নেবে, শুধুমাত্র মাঝে মধ্যে কী করতে পারেন, আপনি দেখতে পারেন জলের মধ্যে কী পরিমাণ প্রাকৃতিক খাবার অর্থাৎ
1: যারা
0: প্ল্যাঙ্কটন
1: ট্যাঙ্কিতে
0: আছে,
1: করছেন তারা তো সেই প্রাকৃতিক খাবারটা পাবে না?
0: খাবারটা পাবে না, তাদের কিন্তু সম্পূর্ণ নির্ভর করতে হবে ওই পরিপূরক খাবার।
1: হুম,
0: এবার পরিপূরক খাবার ব্যাপারটা বলছি, আমরা বলছি যে শীতকালীন সময়ে মাছের একটু গ্রোথটা কম হয়, স্লো হয়, এটা সবার ক্ষেত্রেই হয়, এটা প্রাকৃতিক নিয়ম। আর গরমের সময়তে মাছের গ্রোথটা একটু বেশি হয়। তা আমি এবার দুটিই বলবো, শীতকালীন সময়ে কিভাবে খাবারটা দিতে হবে, কত পরিমাণ দিতে হবে, আর গরমের সময় কী পরিমাণ দিতে হবে।
1: আচ্ছা,
0: আমরা একটা সমীক্ষা করেছিলাম, সেটা দেখেছি শীতের সময় প্রতি মাসে এই মাগুর মাছ মাত্র 3 থেকে 5 গ্রাম বড় হয়, মাত্র 3 থেকে 5 গ্রাম এক মাসে, হোয়ারেজ যখন গরমের দিনগুলিতে থাকে প্রায় 20 থেকে 25 গ্রাম পর্যন্ত আপনার বড় হয়ে যায়। তাহলে কী বোঝা যাচ্ছে যে গরমের সময়টাই মাছটা তাড়াতাড়ি বড়, এর মানে এরকম মানে অ্যাবনর্মাল গরম না, 31 to 32, 33 এইরকম ডিগ্রি সেন্টিগ্রেডে ওদের গ্রোথটা খুব ভালো হয়। যাই হোক, আমি বলছি শীতকালীন সময়ে কোন পরিপূরক খাবারটা কীভাবে দেয়, আমরা বলছি যে শুকনা মাছের গুঁড়া, হ্যাঁ যতটুকু মাছের পোনা মজুত করা হলো যা উজ

0: তার 1% হবে শুকনো মাছের গুঁড়া, তার সঙ্গে আধা পার্সেন্ট হবে খুদ বা পচা চালের ভাত আর কি। হ্যাঁ, আর তার সঙ্গে ছাগলের যে পেটের যে নাড়িভুঁড়ির ভিতরে যে সমস্ত বর্জ্য পদার্থ থাকে সেগুলোকে সিদ্ধ করে, এবার তিনোটা খাবার একসঙ্গে মিশিয়ে মণ্ড বানিয়ে দিতে হবে। খুব ভালো খাবারই কাজ করে ওটা, এবং মাগুর মাছ খুব তাড়াতাড়ি বড় হয়। তো শীতকালীন সময় হবে শুকনো মাছের গুঁড়া 1% বডি ওয়েটে, আর খুদ বা পচা চাউলের ভাত হবে আপনি 0.5%, আর ছাগলের অন্ত্রের ভেতরের যে সমস্ত বর্জ্য পদার্থ সেগুলোকে 0.5%, আর গরমের সময় কি তা হবে শুকনো মাছের গুঁড়া হবে আপনার 2.5% বডি ওয়েটে, আর খুদ বা পচা চাউলের ভাত হবে আপনার 1.5% হারে, আর ছাগলের অন্ত্রের ভেতরের যে সমস্ত বর্জ্য পদার্থ আছে সেগুলোকে সিদ্ধ করে 2% বডি ওয়েটে। এবং এই তিনটা খাবার একসঙ্গে মণ্ড বানিয়ে কিন্তু একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় মাছগুলোকে খেতে দিতে হবে। আমরা দেখেছি গরমকালে যে খাবারের মণ্ডটা তৈরি করলাম পরিপূরক খাবার, এবার এই মণ্ডের সঙ্গে যদি সম পরিমাণে কাঁচা গোবর মিশিয়ে দিতে পারে তাহলে দেখা গেছে মাছের গ্রোথ আরও বেশি ভালো হয়। সুতরাং এটা হচ্ছে একটা আরেকটা অ্যাডভান্টেজ, গরমের দিনের অ্যাডভান্টেজ, যে যেই খাবারটা মণ্ড বানিয়ে, এই যে তিনটা উপাদান বললাম, তিনটা উপাদান একসঙ্গে মিশিয়ে মণ্ড বানিয়ে আমি খাবার দেবো, এবং তার সঙ্গে সম পরিমাণে আমরা কাঁচা গোবর যদি মিশিয়ে দিতে পারি ওটার সঙ্গে, ওটা খুব ভালো পরিপূরক খাবার হিসেবে কাজ করে এবং মাগুর মাছ খুব তাড়াতাড়ি বড় হয়।
1: তাহলে দেখা গেছে যে আমি যদি কোনো কৃষক ভাই যদি এই পদ্ধতিতে শুরু করেন, মানে যেভাবে পুকুর তৈরির কথা বললেন বা মাছের খাদ্য দেওয়ার কথা বললেন, তাহলে
0: আমরা দেখেছি যে একটা মাগুর মাছ আপনার 6 থেকে 8 মাসের মধ্যে প্রায় 100 গ্রামের মতন ওজন হয়ে যায়, 80 থেকে 100 গ্রামের। পুরুষ মাছের ওজনটা একটু কম হয়, স্ত্রী মাছের, মেয়ে মাছের ওজনটা একটু বেশি হয়, যেহেতু শরীরে আপনার ওভারি থাকে, গোনাড় থাকে। তো গড়ে আমরা দেখেছি প্রায় 100 গ্রামের মতন হয়ে যায়, 80 থেকে 100 গ্রাম ওজন হয়ে যায়। তো আমরা দেখি যে 1 ঘন্টা জায়গা থেকে আমরা এই 6 থেকে 8 মাসের মধ্যে প্রায় 20 থেকে 24 কেজি মাগুর মাছের ফলন আমরা পেতে পারি, এবং এই 20 থেকে 24 কেজি
1: 1 ঘন্টা জায়গা থেকে
0: কিন্তু। হ্যাঁ, আমি 1 ঘন্টার বলছি কি, যেহেতু বললাম আগেই বলেছি ছোটো ছোটো জলাশয়ে আমরা চাষ করবো, 1 ঘন্টা জলাশয় থেকে আমরা 20 থেকে 24 কেজি আমরা মাগুর মাছের ফলন পেতে পারি, যার বাজার মূল্য কম করেও আপনি 10 থেকে 12 হাজার। এবং এই 20 থেকে 24 কেজি মাছ তৈরি করতে আমার খরচ হবে প্রায় 5 থেকে 6 হাজার টাকার মতন খরচ হবে, তাই নিট লাভ থেকে দ্বিগুণ লাভ হয়ে যাবে। এটা মাছের ক্ষেত্রে এটাই হচ্ছে সবচেয়ে বড় সুবিধা, আপনার অল্প সময়ে অল্প পরিমিত জায়গা অল্প খরচায় অনেক বেশি মুনাফা করা যায়।
1: সেক্ষেত্রে চাষি ভাইদের, মৎস্য চাষি ভাইদের অন্যান্য মাছের সাথে খেয়াল রাখতে হবে যে জিওল মাছ চাষ করে অল্প, মানে বেশি পরিশ্রম করতে হয় না এবং বেশি জায়গা দরকার
0: হয় না,
1: অল্প সময়ের মধ্যে বেশি লাভ করতে
0: পারেন করা যায়,
1: এবং কেননা বা আমরা চাষ করব যেহেতু বাজারে এটার দামও রয়েছে অনেক বেশি।
0: অবশ্যই, আর এটা তো খুব পুষ্টিকর মাছ, খুব পুষ্টিকর মাছ।
1: ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমাদের আজকের কিষাণবাণীর সময় শেষ।
0: হ্যাঁ, সবাইকে নমস্কার, ধন্যবাদ।
2: শুনলেন খেতে খামারের অনুষ্ঠানে জিওল মাছের চাষের মাধ্যমে সহজে আর্থিক সাফল্য পেতে পারেন এ নিয়ে বললেন অবসরপ্রাপ্ত মৎস্য তত্ত্বাবধায়ক স্বপন চৌধুরী। অনুষ্ঠানে এবারে শুনবেন দা সাঁতার পদক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে।

খ্যাতে খামার অনুষ্ঠান শুনলেন দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পীদের কণ্ঠে। আকাশবাণী বিলোনিয়া এখন জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। 7:05 শুনবেন সারগাম, অনুষ্ঠান শুনবেন দেশ রাগে, সন্তুর বাজায় শোনাবেন পণ্ডিত শিবকুমার শর্মা। 7:35 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ শুনবেন পর্যায়ক্রমে 7:45 এবং 7:55। রাত 8:05 শুনবেন লাইভ ফোন ইন মনের মতো গান, কল করবেন 8731875545 এই নম্বরে। সংযোগ পাওয়ার পর বলবেন নাম ঠিকানা এবং কোন ছবির গান শুনতে চান, ছবির নাম এবং গানের কলে অবশ্যই জানাবেন। রাত 9:00 শুনবেন 5 মেশালি, নানা রাগের গানের অনুষ্ঠান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। কবিতার আকাশ কবিতা আবৃত্তির অনুষ্ঠান রাত 9:30। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করবেন পার্থ ঘোষ এবং গৌরী ঘোষ। রাত 10:00 শুনবেন

শুনলেন স্বর্গ অনুষ্ঠানে সন্তু শিল্পী পণ্ডিত শিবকুমার। আকাশবাণী বিলোনিয়া কিছুক্ষণ পরেই শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ, এরপরে আগরতলা কেন্দ্র থেকে ককবরক এবং যথারীতি বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর তিন দেশ সফরের শেষ পর্যায়ে অকল্যান্ডে পৌঁছেছেন। সেখানে দুদিনের ঐতিহাসিক সফর শুরুর আগে শ্রী মোদীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মাস্কটে ওমানে বিদেশমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে সাক্ষাৎ করে দুদেশের মধ্যে সহযোগিতা সংক্রান্ত একাধিক বিষয়ে কথা বলেছেন। ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় অপারেশন আমিস্তাদ শেষ করে ভারতীয় দল আজ সেদেশ থেকে নতুন দিল্লি ফিরেছে। উত্তর রেল যাত্রী পরিবহনের সুরক্ষা বাড়াতে এবং ট্রেন চলাচলে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কবচ সুরক্ষার জন্য 206 কোটি টাকা মঞ্জুর করেছে। অতিরিক্ত অ্যালকোহলযুক্ত ওষুধের মিশ্রণের ওপর নিয়ন্ত্রণের ব্যবস্থা মজবুত করার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার 1945 সালের ওষুধ সংক্রান্ত নিয়মাবলীতে সংশোধন এনেছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে আজ স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। এদিকে ফ্রান্স সেমিফাইনালে উঠেছে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর তিন দেশ সফরের শেষ পর্যায়ে অকল্যান্ডে পৌঁছেছেন। প্রায় 4 দশকের মধ্যে এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী সেদেশ সফরে গেলেন। সেখানে দুদিনের ঐতিহাসিক সফর শুরুর আগে শ্রী মোদীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেন। অকল্যান্ড বিমানবন্দরে লাল কার্পেটের ওপর শ্রী মোদী এবং প্রধানমন্ত্রী লুকসেন ব্যক্তিগতভাবে সৌহার্দ্য বিনিময় করেন। ভারত ও নিউজিল্যান্ডের সশস্ত্র সেনারা প্রতিনিধিরা প্রধানমন্ত্রী মোদীকে অভ্যর্থনা জানান। সফরকালে দুদেশের প্রধানমন্ত্রী সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি

অপরের কাছে নিয়ে আসার ক্ষমতা রয়েছে। ভারত নিউজিল্যান্ডের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন ঘটেছে এই পরিবেশনে। এর আগে প্রধানমন্ত্রী মোদি অস্ট্রেলিয়া সফর শেষ করেন। সেখানে তিনি ভারত অস্ট্রেলিয়ার সুসংহত কৌশলগত অংশীদারিত্বের ভবিষ্যৎমুখী ভিত রচনা করেছেন। তাঁর সমগ্র সফরকালে দুই গণতান্ত্রিক দেশের মধ্যে কূটনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী মোদি অস্ট্রেলিয়ার সরকার, সেদেশের জনগণ এবং প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজকে তাদের উষ্ণ আতিথেয়তার জন্য ধন্যবাদ জানিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মাস্কটে ওমানের বিদেশমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে সাক্ষাৎ করে দুদেশের মধ্যে সহযোগিতা সংক্রান্ত একাধিক বিষয়ে কথা বলেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, সামুদ্রিক নিরাপত্তা, প্রযুক্তি, প্রতিরক্ষা, সাইবার ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়গুলি উঠে আসে। দুই নেতা উপসাগরীয় এলাকায় শান্তি ও সুস্থিতি বজায় রাখতে গঠনমূলক আলোচনা করেছেন। ভারত ও ওমানের মধ্যে বিশ্বাস ও কৌশলগত অংশীদারিত্বের দিকটি প্রতিফলিত হয়েছে এই বৈঠকে। এদিকে ওমানের বিদেশমন্ত্রী জানিয়েছেন, দুদেশের মধ্যে দীর্ঘদিনের সামুদ্রিক সম্পর্ক দ্বিপাক্ষিক বন্ধনকে আরও সুদৃঢ় করেছে। সমাজ মাধ্যমের বার্তায় বদর আল বুসাইদি বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে স্বাধীনভাবে জাহাজ চলাচল সুনিশ্চিত করতে তাঁদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। এ ব্যাপারে সমর্থনের জন্য ভারতকে ধন্যবাদও জানান তিনি। ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় অপারেশন আমিস্তাদ শেষ করে ভারতীয় দল আজ সেদেশ থেকে নতুন দিল্লি ফিরেছে। সাম্প্রতিক জোড়া ভূমিকম্পের পর সেদেশে মানবিক সহায়তা ও বিপর্যয় মোকাবিলায় ভারত অংশ নেয়। সেদেশের কার্যনির্বাহী রাষ্ট্রপতি দেলসি রড্রিগেজ সময় মতো সাহায্য সমর্থনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, গত 26 জুন ভারতীয় বায়ুসেনার দুটি বিমানে সেনাবাহিনীর 60 প্যারাফিল্ড হাসপাতালের 41 সদস্যের একটি প্রতিনিধি দল ভেনেজুয়েলা পৌঁছয়। এই দলে ছিলেন শল্য চিকিৎসক, অ্যানাস্থেসিওলজিস্ট, অস্থি বিশারদ, দাঁত সহ অন্য রোগের ডাক্তার, প্যারামেডিকেল কর্মী এবং সহায়তা কর্মী। এছাড়াও ছোটখাটো হাসপাতাল গড়ে তোলার ব্যবস্থা, 6 টন জরুরি ওষুধ, তাঁবু, ল্যাম্প, পোর্টেবল ওয়াটার পিউরিফায়ার, জেনারেটর সেট পাঠানো হয়েছিল। সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং ডক্টর এল মুরুগান আজ সংসদ ভবন চত্বরে আসন্ন বাদল অধিবেশনের প্রস্তুতি পর্যালোচনা করেছেন। আগামী 20 তারিখ থেকে শুরু হয়ে এই অধিবেশন চলবে আগস্ট মাসের 13 তারিখ পর্যন্ত। সমাজ মাধ্যমের বার্তায় শ্রী মেঘওয়াল বলেছেন, আসন্ন অধিবেশনের কাজকর্ম নিয়ে আজ বিস্তারিত কথাবার্তা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন ABDM এর অগ্রগতি খতিয়ে দেখতে কার্যনির্বাহী গোষ্ঠীর তৃতীয় বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনকে বিশ্বের বৃহত্তম ডিজিটাল স্বাস্থ্য পরিমণ্ডল বলে উল্লেখ করা হয়েছে। ইতিমধ্যেই 94 কোটি আয়ুষ্মান ভারত অ্যাকাউন্ট নাম্বার চালু হয়েছে। অনুষ্ঠানে শ্রী নাড্ডা বলেন, ABDM এর অধীনে এক বিরাট স্বাস্থ্য সুরক্ষা পরিকাঠামো গড়ে তোলা সম্ভব হয়েছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। উত্তর রেল যাত্রী পরিবহনের সুরক্ষা বাড়াতে এবং ট্রেন চলাচলে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কবচ সুরক্ষার জন্য 206 কোটি টাকা মঞ্জুর করেছে। এই পর্যায়ে মোট 680 কিলোমিটার রেলপথ কবচ সুরক্ষার আওতায় নিয়ে আসা হবে। রেল মন্ত্রক জানিয়েছে, কবচ 4-এর আওতায় দিল্লি ডিভিশনের রেওয়াড়ি, দিল্লি এবং শাকুরবস্তি ভাটিন্ডা সেকশনে এই ব্যবস্থা রূপায়ণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই ব্যবস্থা সর্বক্ষণ ট্রেনের গতিবিধির ওপর নজর রাখবে, স্বয়ংক্রিয় ব্রেক, প্রয়োজন মতো ট্রেন থামাতে সাহায্য করবে। সম্ভাব্য সর্বোচ্চ গতিতে নিরাপদে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা যাবে এই ব্যবস্থার মাধ্যমে। ঘন কুয়াশার মতো প্রতিকূল আবহাওয়াতেও রেল পরিষেবা স্বাভাবিক রাখা সম্ভব হবে বলে জানানো হয়েছে। কলকাতা মেট্রোর পার্পেল লাইনে ভিক্টোরিয়া স্টেশন পর্যন্ত বোরিং এর কাজ সম্পন্ন হয়েছে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক SS কানান জানিয়েছেন, আজ সকাল 10:30 নাগাদ মেট্রো রেলের জেনারেল ম্যানেজার প্রেম সাগর গুপ্তা এবং মেট্রো কলকাতা ও হাওড়া পুর নিগমের পদস্থ আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের উপস্থিতিতে এই কাজ সম্পূর্ণ হয়। আগামী 3 বছরের মধ্যে জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত কাজ সম্পূর্ণ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। উল্লেখ্য, এই শাখায় খিদিরপুর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মাটির তলা দিয়ে লাইন যাবে। এদিকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ পার্পেল মেট্রো টানেল বোরিং মেশিনের সাফল্যে পুরো দলকেই অভিনন্দন জানিয়েছেন। অতিরিক্ত অ্যালকোহলযুক্ত ওষুধের মিশ্রণের ওপর নিয়ন্ত্রণের ব্যবস্থা জোরদার করার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার 1945 সালের ওষুধ সংক্রান্ত নিয়মাবলীতে সংশোধন এনেছে। ইথাইল অ্যালকোহল মেশানোর ক্ষেত্রে এতদিন লাইসেন্স না নিলেও চলত। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক নতুন নিয়মে যেসব ওষুধে 12% বেশি ইথাইল অ্যালকোহল রয়েছে এবং যার

পরিমাণ 30 মিলিলিটারের বেশি সেগুলিকে আর ছাড় না দেবার সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে এইসব ওষুধ তৈরির ক্ষেত্রে লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক। আগে এলাচ ও আদার টিনচার এবং অন্য কিছু ঔষধি সামগ্রীর জন্যও আর লাইসেন্স না নিলে চলতো, মন্ত্রক সেই ছাড়ও প্রত্যাহার করেছে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী আজ নতুন দিল্লির সদর দপ্তরে একদিনের সম্মেলনের আয়োজন করে। আগামী দিনে উপকূলরক্ষী বাহিনীর কর্মদক্ষতা আরও বাড়িয়ে তুলতে দেশের প্রধান শিপইয়ার্ড এবং জাহাজ নির্মাণ সংস্থাগুলি এই সম্মেলনে যোগ দেয়। সুপ্রিম কোর্ট আগামী সোমবার অযোধ্যার রাম মন্দিরে দানের অর্থ সামগ্রী নয় ছয়ের অভিযোগে স্বচ্ছ এবং সময়ের মধ্যে তদন্ত চেয়ে দায়ের হওয়া একগুচ্ছ আবেদনের শুনানি গ্রহণ করবে। গত মাসের 13 তারিখ উত্তরপ্রদেশ সরকার মন্দিরের ট্রাস্টের অনুরোধ মেনে নিয়ে এই ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছিল। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ উত্তরাখণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও প্রবল বর্ষণের পূর্বাভাস দিয়েছে। আগামী 2 দিন হরিয়ানার উত্তরাঞ্চল, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তর পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ স্পেনে গত রাত থেকে আজ সকালের মধ্যে দাবানলের ঘটনায় 12 জন প্রাণ হারিয়েছেন। সে দেশের বিশাল অংশ জুড়ে তীব্র দাবদাহের মধ্যে ঘটা এই মর্মান্তিক ঘটনাকে কর্তৃপক্ষ স্পেনের ইতিহাসে অন্যতম ভয়াবহ দাবানল হিসেবে চিহ্নিত করেছে। আলমেরিয়ার এই ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে বর্তমানে 300 জনেরও বেশি উদ্ধারকর্মী কাজ করছেন। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে লস এঞ্জেলেসের ইঙ্গেলউড স্টেডিয়ামে আজ ভারতীয় সময় রাত 12:30টায় স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। এই ম্যাচের জয়ী দল সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। এদিকে আগামীকাল নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। মায়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছে নরওয়ে। 1998 সালে শেষবার ফুটবল বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণের পর সে বছর নরওয়ে রাউন্ড অফ 16 থেকে বিদায় নেয়। অন্যদিকে গত রাতে ফ্রান্স মরক্কোকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। ফ্রান্সের হয়ে 60 মিনিটে কিলিয়ান এমবাপে ও 66 মিনিটে ওসমান দেমবেলে গোল করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর 3 দেশ সফরের শেষ পর্যায়ে আজ অকল্যান্ড পৌঁছেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ ম্যাসকটে ওমানের বিদেশমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে সাক্ষাৎ করে দুদেশের মধ্যে সহযোগিতা সংক্রান্ত একাধিক বিষয়ে কথা বলেছেন। উত্তর রেল যাত্রী পরিবহনের সুরক্ষা বাড়াতে কবচ সুরক্ষার জন্য 206 কোটি টাকা মঞ্জুর করেছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে আজ স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7টা বেজে 50 মিনিটে।

আকাশবাণী আগরতলা কক্টমা পরিব অমৃতা দেববর্মা তিনি কক্টমা ভূভাগ রকমখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি বিনি কাইথাম হাকতর বেড়াইমানি পাইথাক বখাগ নিউজিল্যান্ডনি অকল্যান্ড থাঙ্গি সগৈকা আগরতলা হাপানিয়া হায়ুং বেরেমনি বাণী খলাও শালনি রময় সংসজাক ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ নৈশাই নৈচিদক তিনি পাইখ্যা হাস্টেওর সয় রাংমারি বাই হুকবার খাইনে রৌনি থানি মাই পাইমা সামং বতাং তিনি নিসিমি চেংজাখা ফুটবল হায়ুং কাপনি কোয়ার্টার ফাইনালনি উলনি ম্যাচও তিনি স্পেন বাই বেলজিয়াম থংলায়েন মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি বিনি কাইথাম হাকতর বেড়াইমানে পাইথাক বখাগ নিউজিল্যান্ডনি অকল্যান্ড থাঙ্গি সগৈকা আরও বন লামসকা নিউজিল্যান্ডনি মন্ত্রীবক্রক ক্রিস্টোফার লাকসন মন্ত্রীবক্রকনি বেড়াইমা থাংমানো রগী আরও তংনে ভারতনি লুকুরংনি বিশিং খাতং খাজা অংমা নুকজাখা ভারতনি মন্ত্রীবক্রক নিউজিল্যান্ড বেড়াইনা থাংমাবাই কাইনি হাকতনে হারলক গ্রাক অংানো হিনে খাকাজা বেড়াইমা জ্বর বানিয়া রং রং বক সিনমুং থং তাই হুকুমনো খুবই জুদা জুদা দিখিল চুপামুং গ্রাক খাইনানো তৈব কগলাম অংানো মানথাইনি ককনো ওয়ানছুগে সামুং তাঙ্গি থাংমানো অংখা মনুষ্যনি যতনি কতর ফান হিনি সাকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী বাইথাংনি হদালামা সংস্কৃত সুবা সীতম শেয়ার খ্লাই মন্ত্রীবক্রক সাকা সেবা বাইথাংন বেদমা তাই লুক হামক্রাই রুগজাক সামুং অংকা হদা তাই হাকতন হামসারি মুং থং মন্ত্রীবক্রক তৈব সাকা অ নাহার মুং তৈ হাকতর বুসকাঙ্গি টঙ্গ বেবাক লুকুরং লংমাও হামক্রাই খ্লাইনা তাই হদাও কাহাম সেলাই মুং তুবনা নাহাই হাপাং সামুং তাঙ্গি টঙ্গ মন্ত্রীবক্রক সাকা যতনি কথাজাক চাইটমুং তাই শাক বেদকি সামুং তাংমাবাই কাইসা হামসাজাক তাই চুকজাক হাকতর সুনামতি সেমানাই রিনিউয়েবল এনার্জি মন্ত্রী প্রহ্লাদ যোশী সাকা তংখর গদালজাক চুং ফেরাং আসাইরিমা সেব বাই হাকতর তাইওয়াইসা চুং ফেরাংনি নাংকুকমা রাও বাজিনি গবাং সুপুংজাকা তিনি বাইথাংনি হদালামো

অন্ত্রী প্রহ্লাদ যোশী থাকা ও তালনি শালদক শালমারি রিনিউয়েবল আচাই রুমুং থাইনি চুং ফেরাং রাও বাজি দশমিক নই শক পাইকা মোজাং যোশী ও সাসমুং হাকুটনি টংখর গদালজাক ফান আচাই রুমুং সেব কাহাম ফুনুং মারি হিনি খুরসাকা বসাকা মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী তুইদুল মুম্বাই ভারত দশাউই হামক্রাইনি লামো বুসকাঙ্গি টঙ্গো আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন মিশন স্টিয়ারিং গ্রুপ নি উলথাম পান্ডা তিনি দিল্লি কতালো সংসদ শাখা আবনো তুইদুলখা কেন্দ্র শাখা মন্ত্রী জেপি নাড্ডা ভার্চুয়ালটি পান্ডা ও মাঞ্জাখা মঞ্চকরা প্রফেসর ডক্টর মানিক সাহা ও শাখা আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন কেন্দ্র হাপনে কাইসা নাংকুকমা ডিজিটাল শাখাম চেতন আবনি সেপ বাই হাকতনে ব্যবাক লুকুরংন ডিজিটাল শাখাম ছিনুমং ইয়াফারমানি লগি লগি শাখাম সেপ নাই মথাং রুকজাক তাই স্রাই স্রাই খ্লাইমানখা মন্ত্রকরাতে ব শাখা হস্তিনি রাও চার্চে লুকুরংনি আবা অ্যাকাউন্ট আবনকারী হেলথ ফেসিলিটি রেজিস্ট্রি তাই হেলথ প্রফেশনাল রেজিস্ট্রি সামং রাওরা সাসারি জাখা আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন বিশিং মডেল শাখামনক অঙ্গে আইজিএম শাখামনক শাখাইমারং শাখামনি সেব ডিজিটাল রাইজাতেই ইয়াফার জাগি টঙ্গো হাউস্টিনি শালথাং হাঙ্কর্ন আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন বিশিং মডেল হাঙ্কর সঙ্গই জুদা জুদা সামং বতং সাসারি নাও সাইজাকা দিল্লি কতালো সংসদক ও পান্ডাও কেন্দ্রনি মন্ত্রী ইয়াকসু প্রতাপ রাও যাদব অনুপ্রিয়া প্যাটেল জিতিন প্রসাদ মানজাখা আগরতলা হাপানি হায়ুং বেরামনি বাণী খলাও শালনি রময় সংসদক ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ নই সাই নৈশিদক তিনি পাইখা হাকতর হাকতর ফাতনে খরক সাসাই নৈরানি গবাং রং বক্সিনাই রক তাই লুক আদং মানজমুংবাই বেবাগে কায়থামরা ব্রিজিনে কক খালাইমাও মুং সৈরলাইখা রং বক্সিন মুংনি রংমারি রমজাকা খক সা রাসাই নৈশিবা সাই রোজাকনি গবাং রং তিনি বাণীগ ককটমা থমনাই রংনি থমা সুনাম করতে বানিয়া নাইখুংনি তাংক্রা কিরণ গীতে অ ককটমানো রিখা মশাকা মন্ত্রকরাতে মন্ত্রিসভানে আদং রক রং বক্সিনাই বাই কগলাম সালাইমাও আচুখা হাস্তিনি রং চুং ফেরাং বেড়াইখ্রি রিয়েল স্টেট হুকবার বাঘ মালমাতা হামক্রাই নাইখুং সুনামখর সাখাম সেপন খুবই জুদা জুদা দেখিলেও কক খালাইমাও মুং সৈরেলাইমানো তুই গরংজাক নাইখুংনি তাংক্রারও ককটমা থমনারংনি থুমা সুক্রুবই সাইখনারিকা বিজনেস কনক্লেভ এন এইচ পি সি লিমিটেড তাই ত্রিপুরা চুং ফেরাং নাইখুংনি বিশিং চুং ফেরাং পাইমুং মুং সৈরেলাইখা অ খালাইমুংনি বিশিং অরুণাচল প্রদেশের সুনামজাগি টংমা এন এস পি সি নি সা সাই সিনিরা নৈশি মেগাওয়াট ফান গনাং তৈনি চুং ফেরাং তাংবতংনি সিমি ত্রিপুরা চুং ফেরাংনি সেপ মানানো ও তাংবতং চেংচংমা উলনি সিমি বিশিক ব্রিজি অ ক খালাইমা সামুও ফোনাংজাক টংানো আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অ ককটমা খনাই টংবায়ো আকাশবাণী ককটমানে আপডেট মানাবাগী লগ ইন খাইদি www.newsonair.com নিউজ অন এয়ার এপ তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এ আই নিউজ এলার্টস ইউটিউব নাইদি নিউজ অন এয়ার অফিসিয়াল আবনো কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্র নিয়ে ককটমা আপডেট মানাখে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এ আই আর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাঙানো আগরতলা বিজনেস কনক্লেভ হাস্তিনি হুকবার নাইখুংবাই কাইনি চিচুকু মথা খক সা সাই সারা চিসিনি রোজাক রং বক্সিন নানতুই মুং সৈরলাকে হিনি শাখা হুকবার হামক্রাই মন্ত্রী রতনলাল নাথ হুকবার তাই বাঘনি বুথাই হাতেও রহনা সেন্টার ফর এক্সেলেন্স নখবই জুদা জুদা দিখিল অ মথারক মুচুমা ফুনুকা ইয়াঙ্গ তিনি আগরতলা অরুন্ধতী নগরনি হুকবার নাইখুংনি চেয়ারনাইমা কেন্দ্র ও সংসদাক পান্ডাও হুকবার মন্ত্রী আমির শাহী দুবাইনি মুং গনাং হায়ুং বেরেমনি বানিয়া মথানি থানি সের সারা চার্চিনি খাসামাইরুং থাই সাসাই নৈরা জামি তাই থাই থামরা অমতেই রহনা সামুং চেঙ্গিরিখা হাস্তেও সৈ রংমারি বাই হোকবার খ্লাইন রং থানি মাই পাইমা সামুং বতং তিনি সিমি চেংজাখা মন্ত্রকরা প্রফেসর ডক্টর মানিক সাহা উদয়পুর বখস্তানী কাকরাবন কুচুক রুং নকনি নখলাও সংসজাক পান্ডাও সামুং বতং চেঙ্গিরিখা চামুং নাইখুং তাই হুকবার নাইখুংনি চেতন বাই সংসজাক ও মাই পাইমা সামুং বতাঙ্গ কুইন্টাল থগৈ মাই পাইমানি রংমারি রমজাখা খক নৈ সাই থামরা দকচি চুকু তাকলাই বিশুও বেবাগৈ নৈচি সাই চারা মেট্রিক টন মাই পাইনা নাহারমুং নাহারজাখা হস্তিনি কাই থামচি সাই কেন্দ্রও হুকবার খ্লাইনে রংনি থানি মাই পাইজাগানো পান্ডাও মন্ত্রকরা শাখা হুকবার খ্লাইনে রংনি রং থং হামক্রাই খ্লাইনেও কেন্দ্র হাপাংনি তাংবতাং রক রাও রা মুকথং খ্লাইনে নাহারে হাস্তে হাপাং সামুং তাঙি টঙ্গো হাস্তেও তাবুক থামচিবা সাইবাবরা হেক্টর থাইও হুকবার খ্লাইজাগি টঙ্গো পান্ডাও মানজাখা শ্রামমন্ত্রী সুশান্ত চৌধুরী এমএলএ অভিষেক দেবরায় জিতেন্দ্র মজুমদার আকর্ষণ
অনুগুটি হাংকর কৈলাসর তে কুমারঘাট কাইনি বখাস্তে ও তৈলমা হলিমা নুকজাখা হাংকরনি দেউ তে মনুতি মানিতি হলিকা হাংকরনি জুদ জুদ শিবির তংথাই নাহানাই লুকুরক বাইথংনি নগ থাংনা চেংলাখা কুমারঘাট বখাস্তেনি কাইনি চিচুকু শিবিরনি বিসিং তাবু কাইনি চিছা শিবির ফিয়কজাক তংখু কুমারঘাট বখাস্তে নাইকলফাং এন এইচ চাকমা আকাশবাণী ককটমা থুমনাই অনুপম ভট্টাচার্য শাখা তৈলমই দেরামাও ক্লাইমানো পুইলা বেরামনি চেরি নাইমু।

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, ত্রিপুরা বিজনেস কনক্লেভে 1,21,000 কোটি টাকারও বেশি বিনিয়োগের 342টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রাজ্যে ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের থেকে সরাসরি ধান কেনা আজ থেকে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর 3 দেশ সফরের শেষ পর্যায়ে অকল্যান্ডে এসে পৌঁছেছেন। 2 ইউরোপীয় শক্তিধর দেশ স্পেন ও বেলজিয়াম আজ বিশ্বকাপে মুখোমুখি। এবারে বিস্তারিত সংবাদ। 2 দিনব্যাপী ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026 আজ আগরতলার হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শেষ হয়েছে। দেশ বিদেশের 1,200 বিনিয়োগকারী এবং প্রতিনিধিদের উপস্থিতিতে মোট 342টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এক্ষেত্রে বিনিয়োগের সম্ভাব্য আর্থিক মূল্য 1,21,000 কোটি টাকারও বেশি। আজ মেলা প্রাঙ্গণে সাংবাদিক সম্মেলনে শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে এই তথ্য জানান। তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী ও রাজ্য মন্ত্রিসভার সদস্যরা বিনিয়োগকারীদের সঙ্গে একান্ত বৈঠক করেন। রাজ্যের শিক্ষা, বিদ্যুৎ, পর্যটন, রিয়েল এস্টেট, কৃষি, উদ্যান, প্রাণী সম্পদ বিকাশ, শিল্প, স্বাস্থ্য পরিষেবা সহ বিভিন্ন ক্ষেত্রে সমঝোতা স্মারক স্বাক্ষর নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলির সচিবগণ সাংবাদিক সম্মেলনে বিস্তারিত উল্লেখ করেন। বিজনেস কনক্লেভে এনএইচপিসি লিমিটেড এবং ত্রিপুরা বিদ্যুৎ নিগমের মধ্যে একটি দীর্ঘমেয়াদী বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় অরুণাচল প্রদেশে নির্মীয়মান এনএইচপিসির 1,720 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন জলবিদ্যুৎ প্রকল্প থেকে ত্রিপুরা বিদ্যুৎ পাবে। প্রকল্পটি বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়ার পর থেকে টানা 40 বছর এই চুক্তি কার্যকর থাকবে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, আগরতলায় বিজনেস কনক্লেভে রাজ্য কৃষি দপ্তরের সঙ্গে 29টি সংস্থা 1,117 কোটি টাকা বিনিয়োগের লক্ষ্যে মৌ স্বাক্ষর করেছে। কৃষি ও উদ্যানজাত ফসল বাজারজাতকরণ, গুণগত মানোন্নয়ন, সেন্টার ফর এক্সিলেন্স ইত্যাদি বিষয়ে লগ্নির প্রতি ওই সংস্থাগুলো আগ্রহ দেখিয়েছে। এদিকে আজ আগরতলার অরুন্ধতিনগরে কৃষি দপ্তরের গবেষণা কেন্দ্রে এক অনুষ্ঠানে কৃষিমন্ত্রী আরব আমির শাহির দুবাইয়ের একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যবসায়ী সংস্থার কাছে 182 কিলোগ্রাম সুগন্ধিযুক্ত কালি খাসা চাল, 1,200টি সুগন্ধি লেবু এবং 300টি কুইন ভ্যারাইটির আনারস রপ্তানির সূচনা করেন। রাজ্যে ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের থেকে সরাসরি ধান ক্রয় কর্মসূচি আজ থেকে শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা উদয়পুর মহকুমার কাঁকড়াবন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এই কর্মসূচির সূচনা করেন। খাদ্য দপ্তরের উদ্যোগে এবং কৃষি দপ্তরের সহযোগিতায় চলতি রবি মরশুমে প্রতি কুইন্টাল ধানের ন্যূনতম সহায়ক মূল্য 2,369 টাকা নির্ধারণ করা হয়েছে। এবছর মোট 20,800 মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। রাজ্যের 31টি কেন্দ্রে পর্যায়ক্রমে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ শুরু হবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, কৃষকদের আর্থ সামাজিক মানোন্নয়নে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি 100% বাস্তবায়নের লক্ষ্য নিয়ে রাজ্য সরকার কাজ করছে। রাজ্যে বর্তমানে 35,500 হেক্টর জমিতে কৃষিকাজ হচ্ছে। পতিত জমিকে অধিক পরিমাণে কৃষি আওতার আনার জন্য সরকার উদ্যোগ নিয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক অভিষেক দেবরায়, জিতেন্দ্র মজুমদার। ঊনকোটি জেলার কৈলাসহর ও কুমারঘাট দুটি মহকুমাতেই বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। জেলার দেও ও মনু নদী ও তাঁর শাখা লক্ষ্মীছড়ায় জলস্তর কমেছে। জেলার বিভিন্ন ত্রাণ শিবিরগুলি থেকে বন্যার কারণে আশ্রিত মানুষজন আজ দুপুর থেকে নিজ নিজ বাড়িঘরে ফিরতে শুরু করেছেন। কুমারঘাট মহকুমায় 29টি ত্রাণ শিবিরের মধ্যে বর্তমানে 21টি ত্রাণ শিবির খোলা রয়েছে। কুমারঘাটের মহকুমা শাসক NS চাকমা আমাদের আকাশবাণীর জেলা সংবাদদাতা অনুপম ভট্টাচার্যকে জানিয়েছেন, বন্যায় ক্ষয়ক্ষতি নিরূপণের লক্ষ্যে প্রাথমিক কাজ শুরু হয়েছে। বন্যা পরবর্তী পরিস্থিতিতে জনস্বাস্থ্য রক্ষায় যথাযথ উদ্যোগ নেওয়া হয়েছে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর তিন দেশ সফরের শেষ পর্যায়ে আজ অকল্যান্ডে এসে পৌঁছেছেন, যেখানে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সেন তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। প্রবাসী ভারতীয়দের পাশাপাশি বহু নিউজিল্যান্ডবাসীও ঐতিহ্যবাহী মাউরি অভিবাদন কিয়া ওরা মোদির উচ্চারণে তাঁকে স্বাগত জানান। প্রায় 40 বছর পর একজন ভারতীয় প্রধানমন্ত্রীর এই সফর উভয় দেশের কাছে গর্ব এবং গভীর আবেগের। আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের মিশন স্টিয়ারিং গ্রুপের তৃতীয় সভা আজ নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়। পৌরোহিত্য করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা। ভার্চুয়ালি এই সভায় অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন কেন্দ্রীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ ডিজিটাল স্বাস্থ্য উদ্যোগ। এর মাধ্যমে দেশের প্রত্যেকটি নাগরিকের ডিজিটালি স্বাস্থ্য পরিচয় প্রদান করার পাশাপাশি স্বাস্থ্য পরিষেবাকে নিরাপদ ও সুসংহত প্ল্যাটফর্মের আওতায় আনা সম্ভব হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যে জনসংখ্যার প্রায় 80% নাগরিকের আভা অ্যাকাউন্ট খোলা হয়েছে। তাছাড়া হেলথ ফেসিলিটি রেজিস্ট্রি এবং হেলথ প্রফেশনাল রেজিস্ট্রির কাজ 100% সম্পন্ন হয়েছে। আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের আওতায় মডেল হাসপাতাল হিসেবে IGM হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে আসা রোগীদের চিকিৎসা পরিষেবা ডিজিটালি প্রদান করা হচ্ছে। রাজ্যের পশ্চিম জেলাকে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের আওতায় মডেল জেলা হিসেবে বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করার জন্য নির্বাচিত করা হয়েছে। নয়াদিল্লিতে অনুষ্ঠিত এই বৈঠকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব, অনুপ্রিয়া প্যাটেল এবং জিতেন প্রসাদ উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় সরকারের মিশন শক্তি প্রকল্পে কর্মরত মহিলাদের আবাস সখী নিবাস আজ সাবরুমে চালু হয়েছে। উদ্বোধন করেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। 15 শয্যা বিশিষ্ট এই সখী নিবাস নির্মাণে 12 কোটি টাকা ব্যয় হয়েছে। আজ 26তম জাতীয় মৎস্য চাষী দিবস। এ উপলক্ষে আগরতলার মৎস্য মহাবিদ্যালয়ে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা মৎস্যচাষীদের ক্ষমতায়ন শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন। তিনি বলেন, রাজ্যে মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যচাষীদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করছে। রাজ্যে প্রতি বছর প্রায় 1,17,000 মেট্রিক টন মাছের চাহিদা রয়েছে। বর্তমানে রাজ্যে প্রায় 85,000 মেট্রিক টন মাছ উৎপাদিত হচ্ছে। তাতে প্রায় 30,000 মেট্রিক টন মাছের ঘাটতি থাকছে, যা বহিরাজ্য থেকে আমদানি করে পূরণ করতে হচ্ছে। মৎস্য দপ্তরের উদ্যোগে আজ কৈলা শহরের শ্রীরামপুর স্থিত স্বামী বিবেকানন্দ ভবনে জাতীয় মৎস্যচাষী দিবস উপলক্ষে অনুষ্ঠানের উদ্বোধন করেন কৈলা শহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়। বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য বিমল কর, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাসপাল। ফুটবল বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে স্পেন ও বেলজিয়াম। আমেরিকার লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে এই ম্যাচটি রয়েছে ভারতীয় সময় রাত 12:30। এই ম্যাচে জয়ী দল সেমিফাইনালে খেলবে ফ্রান্সের বিরুদ্ধে। টিএফএ পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবলের আসরে জম্পুই জলা প্লে সেন্টার চ্যাম্পিয়ন হয়েছে। আজ উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত সুপার লীগের পঞ্চম খেলায় জম্পুই জলা প্লে সেন্টার 5-0 গোলে ভারতরত্ন সংঘকে হারিয়ে দেয়। আগামীকাল সুপার লীগের শেষ খেলায় রানার্স দল চূড়ান্ত হবে। আগামী 24 ঘণ্টায় পশ্চিম জেলা খোয়াই, গোমতী, সিপাহীজলা ও দক্ষিণ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে। তাছাড়া বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় রাজ্যে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে দক্ষিণ জেলার সাবরুমে 83.5 মিলিমিটার। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। ত্রিপুরা বিজনেস কনক্লেভে 1,21,000 কোটি টাকারও বেশি বিনিয়োগের 342টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রাজ্যে ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের থেকে সরাসরি ধান কেনা আজ থেকে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর তিন দেশ সফরের শেষ পর্যায়ে অকল্যান্ডে এসে পৌঁছেছেন। দুই ইউরোপীয় শক্তিধর দেশ স্পেন ও বেলজিয়াম আজ বিশ্বকাপে মুখোমুখি। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: আকাশবাণী বিলোনিয়া শ্রোতাবন্ধুরা তখন শুনলেন প্রথমে কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ এবং এরপরে পর্যায়ক্রমে কক্সবাজার স্থানে বাংলা সংবাদ আগরতলা কেন্দ্র থেকে। আমাদের স্টুডিও করতে এখন সময় রাত 8:05। আমরা শুরু করতে যাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান লাইভ ফোন ইন মনের মতো গান। আপনারা কল করবেন 8731875545 এই নম্বরে। সংযোগ পাওয়ার পর বলবেন নাম, ঠিকানা এবং বলবেন কোন ছবির গান এবং গানের কলি বলবেন, তাহলে শোনা যাবে আপনাদের প্রিয় গান এই অনুষ্ঠান থেকে। প্রথম কলটি নিচ্ছি। হ্যালো, নমস্কার, কে বলছেন? কোন ছবি?
2: লালকুটি।
1: লালকুটি, গানের কলি কাকে? ও আচ্ছা আচ্ছা, বৃষ্টি কেমন হচ্ছে?
2: বৃষ্টি তো হচ্ছে দাদা ভাই, প্রায় অল্প লাগি গড়ে উঠে আসছিল।
1: ওহো, এখন কমছে নাকি?
2: ওহো, কমে গেছে দাদা ভাই।
1: আহা, আসলে কৈলাসহর বা কুমারগড় এলাকাতে খুব বৃষ্টি হয়, তা আমি জানি। হ্যাঁ, ঠিক আছে,
2: আপনার তো ঠিক আছে দাদা ভাই।
1: ঠিক আছে, যাচ্ছে আপনার প্রিয় গানটি। নমস্কার।
2: হ্যাঁ, নমস্কার নমস্কার।

0: হ্যালো, নমস্কার।
1: নমস্কার স্যার,
0: কে বলছেন?
1: আমি মাধবনগর থেকে নারায়ণ চন্দ্র মজুমদার,
0: আর ছবি
1: হিম্মতওয়ালা,
0: গানেকলি
1: চাটি চাটি চাটি রে স্যার।
0: যাচ্ছে। ঠিক আছে, নমস্কার।
1: নমস্কার স্যার।

0: হ্যালো, নমস্কার। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ
1: নমস্কার।
0: নমস্কার।
1: রাকেশ বাত কর রহা হুঁ, শিমলা সে।
0: আচ্ছা, কেসা ভাই?
1: বস বহুত বড়িয়া হ্যায় অর লাগাতার জো হ্যায় বারিশ হো রহি হ্যায়।
0: অভি তো বারিশ কা মৌসুম, তো বারিশ তো আয়ে গে, তো যায়েগা কাহা।
1: জি জি জি, বিলকুল বিলকুল।
0: হ্যাঁ, তো ফরমাইশ কিজিয়ে, কোন সা মুভি?
1: জেসে কি আব বরসাত কা মৌসুম আ রহা
0: হুম
1: হ্যায়,
0: হুম
1: সাবন
0: হুম
1: ভি আ রহা হ্যায়, তো এক গানা শুনেছা সাজন সাগর
0: সাজন
1: বাঙালি
0: কা ঘর।
1: বলে সাবন আয়া বাদল টাইম।
0: তো সাজন কা ঘর কহা হে ভাই?
1: সাজন কা ঘর তো
0: ক্যা খোয়াব দেখ রহে ক্যা আপ?
1: নেই, আমি তো পাগ দেখে আমি তো পাগ দেখে
0: ও আচ্ছা, ঠিক হ্যায়। তো গানা শুন লিজিয়ে, যা রে আপনার গানা।
1: জি জি।

0: হ্যালো, নমস্কার।
1: স্যার,
0: কে বলছেন?
1: আমি বিশ্বানন্দ থেকে বলছি, ধরণী দেব বর্মা।
0: কোন ছবির গান শুনতে চান ধরণীবাবু?
1: আলাগ আলাগ
0: আলাগ আলাগ। হ্যাঁ, কানে কলি।
1: কুছু হামকো কুছু তুমকো,
0: আচ্ছা
1: কানে
0: ঠিক,
1: কলি।
0: ঠিক আছে, যাচ্ছে।

0: হ্যালো, নমস্কার, কে বলছেন?
1: এই নমস্কার স্যার, রাধে
0: হ্যাঁ
1: রাধে,
0: হ্যাঁ জি,
1: কেশরী সিং রাজপুত বল রহা হুম স্যার, বেরসিয়া জেলা ভোপাল মধ্য প্রদেশ সে।
0: আচ্ছা, কেসে হো ভাই, ইতনা দূর সে আপ ফোন কিয়া হ্যায়?
1: হ্যাঁ বহুত বড়িয়া হ্যায় স্যার, আর আপ কেসে হো?
0: হাম ভি বড়িয়া হো ভাই, হ্যাঁ, আপ লোগো কা মেহরবানি সে। আর ফরমাইশ কিজিয়ে, কোন সা মুভি কা গান আপকো শুনাও?
1: নিকাহ মুভি সে সুনবা দিজিয়েগা,
0: কিসকা নিকাহ হ্যায় ভাই?
1: উসমে লোক জি নিকাহ
0: না, নিকাহ তো মালুম হো গিয়া মুঝে, কিসকা নিকাহ, ওই পুছ রহা হুঁ।
1: সবকি নিগাহ হ্যায় স্যার হামারি তুমারি সবই সুননে ওয়ালে শ্রোতাও কি নিকাহ।
0: আচ্ছা তো আচ্ছা, আর গানা কা বল?
1: মুঝে লোক কেতে হ্যায় কদমো কি ধুল, সলমা আবাজি কি আওয়াজ মে আপ
0: হ্যাঁ
1: সুনেঙ্গে, রাম বাবু শর্মা জি, গজরাজ লোধি জি, মানিলাল চন্দেল জি, ভগবান সিং
0: বাস
1: পরমার জি, প্রেম সিং সিসোদিয়া
0: বাস
1: জি,
0: হো গিয়া ভাই,
1: তেলি জি,
0: হ্যাঁ হো গিয়া ভাই,
1: আশুতোষ জি
0: হ্যাঁ জি,
1: জি থ্যাংক ইউ, রাধে রাধে।
0: রাধে।

0: হ্যালো, নমস্কার।
1: হ্যাঁ, নমস্কার স্যার।
0: কে বলছেন?
1: বলছি বিক্রমশীল মুহুরিপুর থেকে।
0: কোন ছবি?
1: ছবি হলো আনারে
0: এই আনারে কে?
1: আনারে নির্গত আমি স্যার।
0: আচ্ছা, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আসি তাহলে গানে গানের প্রসঙ্গে আসি।
1: গানের কথা হলো কেমন মায়া হয়,
0: কিরকম মৌসুম? আচ্ছা, বৃষ্টি ভিজেছেন কখনো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বিজুন আর গান শুনুন। নমস্কার।
1: ঠিক আছে, নমস্কার, ধন্যবাদ।

0: হ্যালো, নমস্কার, কে বলছেন?
1: আমি এখান থেকে মিষ্টি বলছি, শুনবেন
0: ছবি
1: ছবি জঙ্গলনাথ আর গানের কলি হচ্ছে লাইলানা কাহা,
0: হুম কেয়া
1: মনোজ
0: কাহা
1: দর্শন লেখা করেন
0: লাই
1: একে কাহা।
0: লাইলেনা লাইলেনা কেয়া কাহা
1: ঠিক আছে, ওইটাই
0: না?
1: আমার সঙ্গে বন্ধু
0: হুম
1: রয়েছেন
0: হুম হুম
1: কৃষ্ণমোহন মুরা সিং
0: হুম
1: আর
0: হুম
1: বিশ্বজিৎ পাল দুনিয়া দেখি।
0: আচ্ছা, ঠিক আছে,
1: থ্যাংক ইউ।
0: নমস্কার নমস্কার।

0: হ্যালো, নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, আমি তো রঘুনাথের কৃষ্ণমোহন বলছি।
0: কোন ছবির গান শুনবো আপনাকে?
1: মিস্টার বেচারা আমার লাইন ধরে সাথে মেরে শুনতে পারা। আমি তো ইংরেজি মুভির নাম করবো,
0: হুম
2: বলো।
1: শান্তি বেচারা, অমিত্র, নারায়ণ মজুমদার, গোপাল মহাজন।
0: ঠিক আছে।

0: হ্যালো হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন?
1: আমি মাথা বাড়ি থেকে অভিনেত্রী বলছি।
0: কোন ছবির গান শুনতে চান?
1: রক্ষক
0: গানে কলি?
1: কুচি কুচি কুচি কুচি গরিব
0: ঠিক
1: মতো
0: আছে
1: ভালো ছিল।
0: ঠিক আছে, যাচ্ছে।

0: হ্যালো, নমস্কার।
1: হ্যালো স্যার, নমস্তে স্যার।
0: কে বলছেন?
1: স্যার, আমি বাতিসাকুড়ানি থেকে বচ্চন দেব বলছি।
0: ছবি?
1: স্যার, ছবির নাম হচ্ছে দিল মাঙ্গি মোর, আর গানের বলি হচ্ছে স্যার মানে চুন লিয়া।
0: আচ্ছা, ঠিক আছে, যাচ্ছে। নমস্কার, নমস্কার।

0: হ্যালো, নমস্কার।
1: নমস্কার, বলছি সাতগুন থেকে প্রেমানন্দ ত্রিপুরা।
0: হ্যাঁ, কোন ছবির গান শুনতে চান?
1: ছবির নাম জানা নাই স্যার, গানের কলিটা হচ্ছে
0: তাহলে পাবো
1: রাজপাল।
0: পাবো কি করে ছবির নাম না জানলে?
1: অ্যাকচুয়ালি শুনেছি আর কি স্যার একবার,
0: তাহলে আমি
1: আসলে
0: আমি পাবো ছবির নাম যদি না বলতে পারেন, তাহলে আমি পাবো কোথায় ছবি? বলেন, কোথায় খুঁজবো আমি?
1: বাদল গর্জা
0: আমি
1: বিজ্ঞাপন
0: বুঝলাম, আমি
1: করেছিল
0: পাবো কোথায় বলুন, আমাকে খুঁজতে হবে তো নাকি?
1: ছবির নামটা স্যার, উড়াম
0: আচ্ছা ঠিক
1: উড়াম
0: আছে
1: না
0: ঠিক আছে,
1: কি?
0: আপনি আপনি আগে ছবির নাম বের করুন, তারপরে শোনাবো। ঠিক আছে, নমস্কার। শ্রোতা বন্ধুরা, অবশ্যই ছবির নাম এবং গানে কলি বলবেন, তাহলে শোনা যাবে আপনাদের প্রিয় গান এই অনুষ্ঠান থেকে। হ্যালো, নমস্কার। হ্যাঁ হ্যাঁ, কোন ছবি? মাটি। হুম হুম হ্যাঁ বলুন। হুম হুম হুম হুম ঠিক আছে। যে শ্রোতা বন্ধু শুনতে চেয়েছিলেন সাব্রুম থেকে, উনি শেষ পর্যন্ত গানের কলি মানে ছবির নামটাই পরিবর্তন করে দিলেন। হ্যাঁ, তাই ওনার গান আমি শোনাতে পারিনি। উনি শেষ মুহূর্তে যদি কেউ এরকম করেন তাহলে মুশকিল হয়ে যায়।

কোনো শ্রোতা বন্ধু যদি মাঝখানে একটু সমস্যা করে তাহলে গান খুঁজে পাওয়া অনেকটা সময় নষ্ট হয়ে যায়, যেমন এখন হয়ে গেল সাবরুম থেকে যিনি ফোন করেছিলেন উনি শেষ মুহূর্তে ওনার মত পরিবর্তন করাতেই অনেকটা গান পরে পরে গান শোনাতে আমার কি একটু দেরি হয়ে গেল, দুঃখিত।

শ্রোতা বন্ধুরা, বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা কোন ছবির গান শুনতে চান, ছবির নাম, গানের কলি অবশ্যই ঠিক করে রাখুন। মাঝপথে যদি গানের লাইন এবং ছবি পরিবর্তন করেন তাহলে অনেকটি সময় নষ্ট হয়ে যায় এবং পরবর্তী কল গ্রহণ করা এবং গান শোনানো আমার পক্ষে একটু সমস্যা হয়ে দাঁড়ায়। কারণ আমিও তো মানুষ, একবার যদি একটা সমস্যা দাঁড়ায় তা ঠিক করতে অনেকটা সময় চলে যায়। তাই দয়া করে আপনারা এভাবেই ঠিক করে রাখুন এবং অনুষ্ঠানটিকে ভালোভাবে এবং সুন্দরভাবে পরিচালনা করার জন্য সহায়তা করুন। মাঝপথে আশা করি আপনারা এরকমভাবে সমস্যা করবেন না। যেমন সাবরম থেকে যিনি ফোন করেছিলেন, উনি মাঝপথে অনেকটা সময় নষ্ট করে দিলেন আমাকে। দেখে নিচ্ছে পরবর্তী কলার। হ্যালো, নমস্কার, কি বলছেন? হ্যালো, কোন ছবি? কার আবার প্রেম রোগ হলো? আচ্ছা, তাহলে গান শুনবো কি করে? হ্যাঁ বলুন, গানে কলি বলুন, গানে কলি বলুন। হ্যাঁ ঠিক আছে।

0: there is a lot about the job that isn't actually that fun.
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান লাইভ ফোন ইন মনের মতো গান। সাথে ছিলাম আমি সুখ। আবার হাজির হব পরবর্তী অনুষ্ঠানে আপনাদের প্রিয় গান নিয়ে। সবাইকে নমস্কার। আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন পাঁচ মিশালি নানা রাগের গানের অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রথমে শুনবেন অনুপমা দেশপাণ্ডের কণ্ঠে এখানে ভক্তিগীতি।

এবারে অতুল প্রসাদের গান পরিবেশনায় কণিকা বন্দ্যোপাধ্যায়। আপনারা শুনছেন পাঁচ মেশালি নানা রাগের গালের অনুষ্ঠান।

0: এবারে রবীন্দ্রসঙ্গীত পরিবেশনায় শ্রীকান্ত আচার্য।
1: কাল সমস্ত রাত্রি বৃষ্টি খুব অজস্র ধারে হয়ে গেছে। আজ ভোরে যখন উঠলুম তখনও অশ্রান্ত হয়ে সমস্ত আকাশ

এতক্ষণ পরিবেশিত হলো পাঁচ মিশালি নানা রাগের গানের অনুষ্ঠান। অনুষ্ঠানের সবশেষে শুনলেন দ্বিজেন্দ্র গীতি, শিল্পী ছিলেন অর্চনা ভৌমিক। আকাশবাণী মিলনিয়া শ্রোতা বন্ধুরা এবারে শুনবেন কবিতার আকাশ, কবিতা আবৃত্তির অনুষ্ঠান। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করছেন পার্থ ঘোষ এবং গৌরী ঘোষ।

যদিও সন্ধ্যা আসেছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাকি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা, এ নহে মুখর বনমর মরুগুঞ্জিত, এ যে অজাগর গরজে সাগর ফুলিছে, এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, ফেনহিল্লোল কলকল্লোলে দুলিছে, কোথারে সে তীর ফুল পল্লব পুঞ্জিত, কোথারে সে নীড় কোথাশ্রয় শাখা, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা, এখন সম্মুখে রয়েছে সুচির সরবরী, ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে, বিশ্ব জগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী, স্তব্ধ বাসনে প্রহর গণিছে বিরলে, সবে দেখা দিল অকুল তিমির সন্তরী, দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা, ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা, ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি, ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া, নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি, শত তরঙ্গে তোমা পানে উঠে ধাইয়া, বহুদূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জ।

0: সুরে করুন মিনতি মাখা, ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করো না পাখা। ওরে ভয় নাই নাই স্নেহ মোহ বন্ধন, ওরে আশা নাই আশা শুধু মিছে ছলনা, ওরে ভাষা নাই নাই বৃথা বসে ক্রন্দন, ওরে গৃহ নাই নাই ফুল সেজ রচনা, আছে শুধু পাখা আছে মহান অভ অঙ্গন, উষা দিশাহারা নিবিড় তিমির আঁকা, ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করো না পাখা।
1: বিদায় অভিশাপ। দেহ আজ্ঞা দেব জানি, দেবলোকে দাস করিবে প্রয়াণ, আজি গুরুগৃহবাস সমাপ্ত আমার। আশীর্বাদ কর মোরে, যে বিদ্যা শিখিনু তাহা চিরদিন ধরে অন্তরে জাজ্জ্বল্য থাকে উজ্জ্বল রতন, সুমেরু শিখর শিরে সূর্যের মতন অক্ষয় কিরণ।
2: মনোরথ পুরিয়াছে পেয়েছ দুর্লভ বিদ্যা আচার্যের কাছে, সহস্র বর্ষের তব দুঃসাধ্য সাধনা সিদ্ধ আজি, আর কিছু নাহি কি কামনা ভেবে দেখো মনে মনে।
1: আর কিছু নাহি,
2: কিছু নাই তবু আর বার দেখো চাহি, অবগাহী হৃদয়ের সীমান্ত অবধি করহ সন্ধান, অন্তরের প্রান্তে যদি কোনো বাঞ্ছা থাকে, কুশের অঙ্কুর সম ক্ষুদ্র দৃষ্টি অগোচর তবু তীক্ষ্ণতম।
1: আজি পূর্ণ কৃতার্থ জীবন, কোন ঠাই মোর মাঝে কোন দৈন্য কোন শূন্য নাই সুলক্ষণে।
2: তুমি সুখী ত্রিজগৎ মাঝে, যাও তবে ইন্দ্রলোকে আপনার কাজে উচ্চ শিরে গৌরব বহিয়া, স্বর্গপুরে উঠিবে আনন্দধ্বনি, মনোহর সুরে বাজিবে মঙ্গল শঙ্খ, সুরাঙ্গনা গণ করিবে তোমার শিরে পুষ্প বরিষণ, সদ্য ছিন্ন নন্দনের মন্দার মঞ্জরি, স্বর্গপথে কলকণ্ঠে অপ্সরি কিন্নরি দিবে হুলুধ্বনি। আহা বিপ্র, বহু ক্লেশে কেটেছে তোমার দিন বিজনে বিদেশে সুকঠোর অধ্যয়নে, নাহি ছিল কেহ স্মরণ করায় দিতে সুখময় গেহ, নিবারিতে প্রবাস বেদনা, অতিথিরে যথাসাধ্য পুজিয়াছি দরিদ্র কুটিরে যাহা ছিল দিয়ে, তাই বলে স্বর্গসুখ কোথা পাব, কোথা হেতা অনিন্দিত মুখ সুরললনার। বড় আশা করি মনে আতিথ্যের অপরাধ রবে না স্মরণে ফিরে গিয়ে সুখ লোকে।
1: সুকল্যাণ হাসে প্রসন্ন বিদায় আজ দিতে হবে দাসে।
2: হাসি হায় সখা, এ তো স্বর্গপুরি নয়, পুষ্পে কীট ও সমহেথা তৃষ্ণা জেগে রয় মর্ম মাঝে, বাঞ্ছা ঘুরে বাঞ্ছিতে রে ঘিরে লাঞ্ছিত ভ্রমর যথা বারম্বার ফিরে মুদ্রিত পদ্মের কাছে, হেথা সুখ গেলে স্মৃতি একাকিনী বসে দীর্ঘশ্বাস ফেলে শূন্য গৃহে, হেথায় সুলভ নহে হাসি। যাও বন্ধু, কি হইবে মিথ্যা কাল নাশী উৎকণ্ঠিত দেবগণ, যেতেছ চলিয়া সকলে সমাপ্ত হল দুকথা বলিয়া, দশ শত বর্ষ পরে এই কি বিদায়।
1: দেব জানি কি আমার অপরাধ।
2: হায় সুন্দরী অরণ্য ভূমি সহস্র বৎসর দিয়েছে বল্লভ ছায়া, পল্লব মর্মর শুনাইছে বিহঙ্গ কুজন, তারে আজি এতই সহজে ছেড়ে যাবে, তরুরাজি ম্লান হয়ে আছে যেন, হেরো আজি কার বনচ্ছায়া গাঢ়তর শোকে অন্ধকার, কেঁদে ওঠে বায়ু শুষ্কপত্র ঝরে পড়ে, তুমি শুধু চলে যাবে সহাস্য অধরে নিশান্তের সুখ স্বপ্ন সম।
1: দেব জানি এ বনভূমিরে আমি মাতৃভূমি মানি, হেথা মোর নবজন্ম লাভ, এরপরে নাহি মোর অনাদর,

0: কিছুক্ষণ পরিচিত তরুতলে বসো শেষবার, নিয়ে যাও সম্ভাষণ এ স্নেহ ছায়ার, দুই দণ্ড থেকে যাও, সে বিলম্বে তব স্বর্গের হবে না কোনো ক্ষতি।
1: অভিনব বলে যেন মনে হয় বিদায়ের ক্ষণে, হেই সব চিরপরিচিত বন্ধুগণে, পলাতক প্রিয়জনে বাঁধিবার তরে, করিছে বিস্তার সবে ব্যগ্র স্নেহ ভরে, নূতন বন্ধন জাল অন্তিম মিনতি অপূর্ব সৌন্দর্য রাশি। ওগো বনস্পতি আশ্রিত জনের বন্ধু করি নমস্কার, কত পান্থ বসিবেক ছায়ায় তোমার, কত ছাত্র কতদিন আমার মতন প্রচ্ছন্ন প্রচ্ছায় তলে, নীরব নির্জন তৃণাসনে পতঙ্গের মৃদু গুঞ্জস্বরে করিবে এক অধ্যয়ন, প্রাত স্নান পরে ঋষি বালকেরা আসি সজল বলকল শুকাবে তোমার শাখে, রাখালের দল মধ্যাহ্নে করিবে খেলা, ওগো তারি মাঝে এ পুরানো বন্ধু যেন স্মরণে বিরাজে।
0: মনে রেখো আমাদের হোমধেনুটিরে, স্বর্গ সুধা পান করে সে পুণ্য গাভীরে ভুলো না গরবে।
1: সুধা হতে সুধাময় দুগ্ধ তার, দেখে তারে পাপক্ষয় হয়, মাতৃরূপা শান্তিস্বরূপিণী শুভ্রকান্তি পয়স্বিনী, না মানিয়া ক্ষুধা তৃষ্ণা শ্রান্তি তারে করিয়াছি সেবা, গহন কাননে শ্যাম শস্পস্রোতস্বিনী তীরে তারিশনে ফিরিয়াছি দীর্ঘদিন, পরিতৃপ্তি ভরে স্বেচ্ছামতে ভোগ করি নিম্ন তটপরে অপর্যাপ্ত তৃণরাশি, সুস্নিগ্ধ কোমল আলস্য মন্থর তনু লোভিতরু তল রোমন্ত করেছে ধীরে শুয়ে তৃণাসনে সারা বেলা, মাঝে মাঝে বিশাল নয়নে সকৃতজ্ঞ শান্ত দৃষ্টি মেলি গাঢ় স্নেহ চক্ষু দিয়া লেহন করেছে মোর দেহ, মনে রবে সেই দৃষ্টি স্নিগ্ধ অচঞ্চল পরিপুষ্ট শুভ্র তনু চিক্কণ পিচ্ছল।
0: আর মনে রেখো আমাদের কলসনা স্রোতস্বিনী বেনুমতি,
1: তারে ভুলিব না, বেনুমতি কত কুসুমিত কুঞ্জ দিয়ে মধু কণ্ঠে আনন্দিত কলগান নিয়ে আসেছে শুশ্রূষাবহী গ্রাম্য বধূ সম সদা ক্ষিপ্র গতি প্রবাস সঙ্গিনী মম নিত্য শুভপ্রতা।
0: হায় বন্ধু, এ প্রবাসে আরও কোনো সহচরী ছিল তব পাশে, পরগৃহবাস ও দুঃখ ভুলাবার তরে যত্ন তার ছিল মনে রাত্রি দিন ধরে, হায় রে দুরাশা।
1: চিরজীবনের শনে তার নাম গাঁথা হয়ে গেছে।
0: আছে মনে যেদিন প্রথম তুমি আসিলে হেথায় কিশোর ব্রাহ্মণ, তরুণ অরুণ প্রায় গৌরবর্ণ তনুখানি স্নিগ্ধ দীপ্তি ঠালা, চন্দনে চর্চিত ভাল কণ্ঠে পুষ্পমালা পরিহিত পট্টবাস, অধরে নয়নে প্রসন্ন সরল হাসি হোথা পুষ্পবনে দাঁড়ালে আসিয়া।
1: তুমি সদ্য স্নান করি দীর্ঘ আর্দ্রকে সজালে নবশুক্লাম্বরি জ্যোতিস্নাত মূর্তিমতি উষা, হাতে সাজি একাকী তুলিতেছিলে নবপুষ্পরাজি পূজারও লাগিয়া, কহিনু করি বিনতি তোমারে সাজে না শ্রম, দেহ অনুমতি ফুল তুলে দিব দেবী।
0: আমি সবিস্ময় সেইখানে সুধানু তোমার পরিচয়, বিনয়ে কহিলে আসিয়াছি তব দ্বারে তোমার পিতার কাছে শিষ্য হইবারে, আমি বৃহস্পতি সুত।
1: শঙ্কা ছিল মনে পাছে দানবের গুরু স্বর্গের ব্রাহ্মণে দেন ফিরাইয়া,
0: আমি গেনু তার কাছে হাসিয়া কহিনু পিতা ভিক্ষায় কাছে চরণে তোমার, স্নেহে বসাইয়া পাশে শিরে মোর দিয়ে হাত শান্ত মৃদুভাষে কহিলেন কিছু নাহি অদেও তোমারে, কহিলাম বৃহস্পতি পুত্র তবদারে এসেছেন শিষ্য করি লহ তুমি তাঁরে এ মিনতি। সে আজি কে হল কত কাল, তবু মনে হয় যেন সেদিন সকাল।
1: ঈর্ষা ভরে তিনবার দৈত্যগণ মোরে করিয়াছে বধ, তুমি দেবী দয়া করে ফিরায় দিয়েছ মোর প্রাণ, সেই কথা হৃদয়ে জাগায় রবে চির কৃতজ্ঞতা।
0: কৃতজ্ঞতা ভুলে যেও, কোনো দুঃখ নাই, উপকার যা করেছি হয়ে যাক ছাই, নাহি চাই দান ও প্রতিদান।

0: সুখ স্মৃতি নাহি কিছু মনে, যদি আনন্দের গীতি কোনো দিন বেজে থাকে অন্তরে বাহিরে, যদি কোনো সন্ধ্যাবেলা বেনুমতি তীরে অধ্যয়ন অবসরে বসে পুষ্প বনে অপূর্ব পুলক রাশি জেগে থাকে মনে, ফুলের সৌরভ সম হৃদয় উচ্ছ্বাস ব্যাপ্ত করে দিয়ে থাকে সায়াহ্ন আকাশ ফুটন্ত নিকুঞ্জ তল, সেই সুখ কথা মনে রেখো, দূর হয়ে যাক কৃতজ্ঞতা। যদি সখা হেথা কেহ গেয়ে থাকে গান চিত্তে যাহা দিয়েছিল সুখ, পরিধান করে থাকে কোনোদিন হেন বস্ত্রখানি যাহা দেখে মনে তব প্রশংসার বাণী জেগেছিল, ভেবেছিলে প্রসন্ন অন্তর তৃপ্ত চোখে আজের দেখায় সুন্দর, সেই কথা মনে করো অবসর ক্ষণে সুখ সর্ক থামে। কতদিন এই বনে দিকে দিগন্তরে আষাঢ়ের নীল জটা শ্যামস্নিগ্ধ বরষার নবঘন ঘটা নেবেছিল, অবিরল বৃষ্টি জলধারে কর্মহীন দিনে সঘন কল্পনা ভারে পীড়িত হৃদয় এসেছিল কতদিন, অকস্মাত বসন্তের বাধা বন্ধহীন উল্লাসিল্লাকুল যৌবন উৎসাহ সঙ্গীত মুখর সেই আবেগ প্রবাহ, লতায় পাতায় পুষ্পে বনে বনান্তরে ব্যাপ্ত করে দিয়াছিল লহরে লহরে আনন্দ প্লাবন। ভেবে দেখো একবার কত উষা কত জ্যোৎস্না কত অন্ধকার পুষ্পগন্ধ ঘন অমানিসা এই বনে গেছে মিশে সুখে দুঃখে তোমার জীবনে, তারই মাঝে হেন প্রাত হেন সন্ধ্যাবেলা হেন মুগ্ধ রাত্রি হেন হৃদয়ের খেলা, হেন সুখ হেন মুখ দেয় নাই দেখা, যাহা মনে আকার হবে চিরচিত্র রেখা চিররাত্রি চিরদিন, শুধু উপকার শোভা নহে প্রীতি নহে কিছু নহে আর।
1: আর যাহা আছে তাহা প্রকাশে নয় সখী, বহে যাহা মর্ম মাঝে রক্তময় বাহিরে তা কেমনে দেখাবো।
0: জানি সখে তোমার হৃদয় মোর হৃদয় আলোকে চকিতে দেখেছি কতবার, শুধু যেন চক্ষেরও পলক পাতে, তাই আজি হেন স্পর্ধা রমণীর। থাকো তবে থাকো তবে যেও নাকো, সুখ নাই যশের গৌরবে, হেথা বেনুমতি তীরে মোরা দুইজন অভিনব সর্ক লোক করিব সৃজন, এ নির্জন বনচ্ছায়া সাথে মিশাইয়া নিভৃত বিশ্রব্ধ মুগ্ধ দুইখানি হিয়া নিখিল বিস্মৃত। ওগো বন্ধু আমি জানি রহস্য তোমার।
1: নহে নহে দেব জানি,
0: নহে মিথ্যা প্রবঞ্চনা, দেখি নাই আমি মন তব, জানো নাকি প্রেম অন্তর্যামী, বিকশিত পুষ্প থাকে পল্লবে বিলীন, গন্ধ তার লুকাবে কোথায়, কতদিন যেমনি তুলেছ মুখ চেয়েছ যেমনি, যেমনি শুনেছ তুমি মোর কণ্ঠধ্বনি, অমনি সর্বাঙ্গে তব কম্পিয়াছে হিয়া, নড়িলে হীরক যথা পড়ে ঠিকরিয়া আলোক তাহার, সে কি আমি দেখি নাই, ধরা পড়িয়াছ বন্ধু বন্দী তুমি তাই মোর কাছে, এ বন্ধন নারীবে কাটিতে, ইন্দ্র আর তব ইন্দ্র নহে।
1: সুচিস্মিতে সহস্র বৎসর ধরি এ দৈত্য পুরীতে হেরি লাগি করেছে সাধনা,
0: কেন নহে, বিদ্যারি লাগিয়া শুধু লোকে দুঃখ সহে জগতে, করেনি কি রমণীর লাগি কোনো নর মহাতপ, পত্নী বর মাগি করেননি সম্বরণ তপতির আশে, প্রখর সূর্যের পানে তাকায় আকাশে অনাহারে কঠোর সাধনা কত, হায় বিদ্যাই দুর্লভ শুধু প্রেম কি হেথায় এতই সুলভ, সহস্র বৎসর ধরে সাধনা করেছ তুমি কি ধনের তরে আপনি জানু না তাহা, বিদ্যা এক ধারে আমি এক ধারে, কভু মোরে কভু তারে চেয়েছ সৎসুকে, তব অনিশ্চিত মন দোহারেই করিয়াছে যত্নে আরাধন সঙ্গপনে, আজ মোরা দোহি একদিনে আসিয়াছি ধরা দিতে, লহ সখা চিনে যারে চাও বলো যদি সরল সাহসে বিদ্যা।

0: সুখ নাহি সুখ যশে, দেব জানি তুমি শুধু সিদ্ধি মূর্তিমতি, তোমারই করিনু বরণ, নাহি ক্ষতি নাহি কোনো লজ্জা তাহে। রমণীর মন সহস্র বর্ষেরই সখা সাধনার ধন,
1: দেব সন্নিধানে শুভে করেছেন পন, মহাসঞ্জীবনী বিদ্যা করে উপার্জন, দেবলোকে ফিরে যাব এসেছেন তাই, সেই পন মনে মোরে জেগেছে সদাই, পূর্ণ সেই প্রতিজ্ঞা আমার, চরিতার্থ এতকাল পরে জীবন, কোনো স্বার্থ করি না কামনা আজি।
0: ঠিক মিথ্যাভাষী, শুধু বিদ্যা চেয়েছিলে, গুরুগৃহে আসি শুধু ছাত্ররূপে তুমি আছিলে নির্জনে, শাস্ত্রগ্রন্থে রাখি আঁখি রত অধ্যয়নে অহরহ, উদাসীন আর সবা পরে ছাড়ি অধ্যয়ন শালা, বনে বনান্তরে ফিরিতে পুষ্পের তরে, গাঁথি মাল্যখানি সহাস্য প্রফুল্ল মুখে, কেন দিতে আনি এ বিদ্যাহীনারে, এই কি কঠোর ব্রত, এই তব ব্যবহার বিদ্যার্থীর মতো, প্রভাতে রহিতে অধ্যয়নে আমি আসি, শূন্য সাজি হাতে লয়ে দাঁড়াতে হাসি, তুমি কেন গ্রন্থ রাখি উঠিয়া আসিতে, প্রফুল্ল শিশির সিক্ত কুসুম রাশিতে করিতে আমার পূজা, অপরাহ্নকালে জলসেক করিতাম তরুয়াল বালে, আমার হেরিয়া শ্রান্ত কেন দয়া করি দিতে জল তুলে, কেন পাঠ পরিহরি পালন করিতে মোর মৃগ শিশুটিকে, স্বর্গ হতে যে সঙ্গীত এসেছিলে শিখে কেন তাহা শুনাইতে, সন্ধ্যাবেলা যবে নদী তীরে অন্ধকার নামিত নীরবে, প্রেমনত নয়নের স্নিগ্ধ ছায়াময় দীর্ঘ পল্লবের মতো, আমার হৃদয় বিদ্যা নিতে সে কেন করিলে হরণ স্বর্গের চাতুরী জালে, বুঝেছি এখন আমারে করিয়া বশ, পিতার হৃদয়ে চেয়েছিলে পশিবারে, কৃতকার্য হয়ে আজ যাবে মোরে কিছু দিয়ে কৃতজ্ঞতা, লব্ধ মনোরথ অর্থি রাজোদ্দারে যথা, দারি হস্তে দিয়ে যায় মুদ্রা দুই চারি মনেরও সন্তোষে।
1: হায় অভিমানিনী নারী, সত্য শুনে কি হইবে সুখ, ধর্ম জানে প্রতারণা করি নাই, অকপট প্রাণে আনন্দ অন্তরে তব সাধিয়া সন্তোষ, সেবিয়া তোমারে যদি করে থাকি দোষ, তার শাস্তি দিতেছেন বিধি, ছিল মনে কব না সে কথা, বল কি হইবে জেনে, ত্রিভুবনে কারো যাকে নাই উপকার, একমাত্র শুধু যাহা নিতান্ত আমার আপনার কথা, ভালোবাসি কিনা আজ সে তর্কে কি ফল, আমার যা আছে কাজ সে আমি সাধিব, স্বর্গ আর স্বর্গ বলে যদি মনে নাহি লাগে, দূর বনতলে যদি ঘুরে মরে চিত্ত বিদ্ধ মৃগ সম, চিরতৃষ্ণা লেগে থাকে দগ্ধ প্রাণে মম, সর্ব কার্য মাঝে তবু চলে যেতে হবে সুখ শূন্য সেই স্বর্গধামে, দেব সবে এই সঞ্জীবনী বিদ্যা করিয়া প্রদান, নূতন দেবত্ব দিয়া তবে মোর প্রাণ সার্থক হইবে, তার পূর্বে নাহি মানে আপনার সুখ, ক্ষম মোরে দেব জানি ক্ষম অপরাধ,
0: ক্ষমা কোথা মনে মোর, করেছ এ নারী চিত্ত কুলিশ কঠোর হে ব্রাহ্মণ, তুমি চলে যাবে স্বর্গলোকে সগৌরবে, আপনার কর্তব্য পুলকে সর্বদুঃখ শোক করি দূর পরাহত, আমার কি আছে কাজ কি আমার ব্রত, আমার প্রতিহত নিষ্ফল জীবনে কি রহিল কিসের গৌরব, এই বনে বসে অবনত শিরে নিঃসঙ্গ একাকী লক্ষ্যহীনা, যেদিকেই ফিরাইব আঁখি সহস্র স্মৃতির কাঁটা বিঁধিবে নিষ্ঠুর, লুকায় বক

0: মম পথিক, বসি মোর জীবনের বনচ্ছায়া তলে, দণ্ড দুই অবসর কাটাবার ছলে, জীবনের সুখগুলি ফুলের মতন ছিন্ন করে নিয়ে মালা করেছ গ্রন্থন একখানি সূত্র দিয়ে। যাবার বেলায় সে মালা নিলে না গলে, পরম হেলায় সেই সূক্ষ্ম সূত্রখানি দুই ভাগ করে ছিঁড়ে দিয়ে গেলে, লুটাইল ধুলি পরে এ প্রাণীর সমস্ত মহিমা। তোমা পরে এই মোর অভিশাপ, যে বিদ্যার তরে মোরে করো অবহেলা, সে বিদ্যা তোমার সম্পূর্ণ হবে না বশ, তুমি শুধু তার ভারবাহী হয়ে রবে, করিবে না ভোগ শিখাইবে, পারিবে না করিতে প্রয়োগ।
1: আমি বর দিন দেবী, তুমি সুখী হবে, ভুলে যাবে সর্বক্লানি বিপুল গৌরবে।

빛이 보내면 এতক্ষণ পরিবেশিত হল কবিতা আবৃত্তি অনুষ্ঠান কবিতার আকাশ। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করলেন পার্থ ঘোষ এবং গৌরী ঘোষ। আকাশবাণী মিলনিয়া, এবারে শুনবেন হারানো দিনের গান, পরিবেশনায় শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়।

এতক্ষণ পরিবেশিত হলো হারানো দিনের গান, পরিবেশন করলেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী বিলোনিয়া শ্রোতা বন্ধুরা, এখন জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আগামীকাল 26শে আষাঢ় 1433 বঙ্গাব্দ এবং 11 জুলাই 2026 খ্রিস্টাব্দ শনিবার আমাদের অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 6টায়। 6:05 শুনবেন অমৃতবাণী, অনুষ্ঠান শুনবেন রাজা রামমোহন রায়ের রচনা থেকে পাঠ সুরাঞ্জলি ভক্তিগীতি অনুষ্ঠান। 6:10 শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরকে তথ্যভিত্তিক অনুষ্ঠান হায়ংনি খরাং শুনবেন সকাল 6:25। 7টায় শুনবেন অনুষ্ঠান আজ সকালে। কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ শুনবেন সকাল 7:25, বেলা 1:30 এবং সন্ধ্যে 7:35। 7:35 এবং 7:40 শুনবেন আগরতলা কেন্দ্রের স্থানে বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ। গীতালি রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান 7:45, শিল্পী কৃষ্ণেন্দ্র গুপ্ত। 8টা শুনবেন দিল্লি কেন্দ্রের সমাচার প্রবাদ। ছায়াগীতি শুনবেন 8:15। 9টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। গানে গানে সকাল 9:05। 10টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। 10:05 শুনবেন দেশাত্মবোধক গান দেশবন্ধন অনুষ্ঠানে। ভজন শুনবেন 10:30, শিল্পী দেবাশিস দাশগুপ্ত। বেলা 11টা শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। আকাশবাণী উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান শুনবেন বেলা 11:05 এবং বেলা 1:40। দুপুর 2টে শুনবেন দিল্লি কেন্দ্রের মধ্যাহ্ন সংবাদ। 2:15 শুনবেন সংখ্যালঘু জনতার দরবারে, শুনবেন দক্ষিণ সোনাঝুরি মুসলিম পাড়ার জনগণের সঙ্গে একটি সাক্ষাৎকার। আমি নারী 2:30 অনুষ্ঠানে প্রথম শুনবেন আমার কথা। আমার কথায় রয়েছেন গৃহশিক্ষিকা মৌসুমি দত্ত। পরে শুনবেন দুপুরের আড্ডা। 3টে শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। বিবিধ ভারতের রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান শুনবেন 3:05। বিকেল 5টা এবং 5:05 শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ। অবকাশ রঞ্জনী পুরনো দিনের হিন্দি ছবির গান শুনবেন বিকেল 5:10। শুনবেন একই সুরকার গান, সুরকার সলিল দেববর্মন, সলিল চৌধুরী। লোকসঙ্গীত শুনবেন লোকগীতির অনুষ্ঠানে বিকেল 5:45। সন্ধ্যে 6টায় ককবরক অনুষ্ঠান। 6:30 শুনবেন কিষাণবাণী। 7:05 শুনবেন কীর্তন সুবল মিলন এর প্রথম পর্ব। আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ শুনবেন 7:45 এবং 7:55। 8:30 শুনবেন লাইভ ফোন ইন মনের মতো গান। 9টায় শুনবেন যৌবনী। 9:30 শুনবেন ফ্ল্যাগশিপ অনুষ্ঠান জনহিত যোজনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সিডিপিও রাজনগর সাগরিকা দাস। 10টা শুনবেন হারানো দিনের গান। শুনলেন অনুষ্ঠান সূচি আকাশবাণী মিলনিয়া। শেষ হল আমাদের অধিবেশন। আগামীকাল সকাল 6টায় পরবর্তী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানাই। স্টুডিও করে এখন সময় রাত 10:31 হয়ে 11 সেকেন্ড। নমস্কার, জয় হিন্দ।